আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সাথে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাচ্ছে। একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পাবেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আজ রবিবার, 24শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 14ই জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 20 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানের শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 শুনবেন ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 থাকছে কচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি। সকাল 9:10 শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা। সকাল 9:15 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুখুরি বদল। বেলা 12:30 খানিমারি। বেলা 1:05 অঙ্গনায় শুনবেন বর্ষা এলো সখী, দ্বার খোলো। আলোচনায় অংশগ্রহণ করবেন শিবানী ভট্টাচার্য। দুপুর 1:40 লোকগীতি শিল্পী সুপর্ণা দেবনাথ। দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুচিস্মিতা গোস্বামী। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

0: now work with the Atomic Energy Department to develop a lunar lander that can survive on the moon for up to 200 days. The White House said that U.S. President Donald Trump will meet Prime Minister Narendra Modi and other world leaders during the next week's G7 summit in France. A senior administration official said discussions are expected to focus on economic growth, supply chains, artificial intelligence, investment partnerships, and a range of global security challenges. On Wednesday, President Trump is scheduled to hold a bilateral meeting with Prime Minister Modi before joining a working lunch attended by G7 leaders, outreach partners, and technology executives. U.S. President Donald Trump has said a deal to end the war with Iran will be signed today and that the strategic Strait of Hormuz will be opened to all immediately afterwards. He made this announcement on a social media post, and at the same time, Trump kept the threat of fresh attacks dangling if the deal failed to pan out as expected. He said, hopefully this process will work out. If it doesn't, they have the ultimate alternative. The U.S. president also contrasted the proposed agreement with a 2015 Joint Comprehensive Plan of Action. Meanwhile, Iran's foreign ministry spokesperson Ismail Baghaei has said the signing of any agreement is unlikely to take place immediately, stating that it will not happen today and may take place in the coming days. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in a rain-affected first one-day international of the 3-match series in Dharamshala, Himachal Pradesh last night. Chasing 195 runs, India overhauled the target in 22.5 overs. Indian skipper Shubman Gill scored unbeaten 84 of 66 balls. In the ICC Women's T20 World Cup, India will begin their campaign against arch rivals Pakistan at Edgbaston in Birmingham today. The match will start at 7 p.m. Indian Standard Time. India holds a strong record against Pakistan in women's T20 internationals, winning 13 of their 16 encounters. In Group B action, Scotland defeated Ireland by 40 runs at Old Trafford in Manchester on Friday. And that is the end of this news bulletin.
1: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: বেশ মনে পড়ে দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুঁতিয়া রোজ জল দিতাম। সে বিচি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে করিয়া ভারী বিস্ময় এবং ঔৎসুক্য জন্মিত। আতার বীজ হইতে আজও অঙ্কুর বাহির হয়, কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে সঙ্গে আজ আর বিস্ময় অঙ্কুরিত হইয়া ওঠে না। সেটা আতার বীজের দোষ নয়, সেটা মনেরই দোষ। গুন্দাদার বাগানের ক্রীড়া শৈল হইতে পাথর চুরি করিয়া আনিয়া আমাদের পরিবার ঘরের এক কোণে নকল পাহাড় তৈরি করিতে প্রবৃত্ত হইয়াছিলাম। তাহারই মাঝে মাঝে ফুল গাছের চারা পুঁতিয়া সেবার আতিশয্যে তাহাদের উপর এত উপদ্রব করিতাম যে নিতান্তই গাছ বলিয়া তাহারা চুপ করিয়া থাকিত এবং মরিতে বিলম্ব করিত না। এই পাহাড়টার প্রতি আমাদের কি আনন্দ, কি বিস্ময় ছিল তাহা বলিয়া শেষ করা যায় না। মনে বিশ্বাস ছিল আমাদের এই সৃষ্টি গুরুজনের পক্ষেও নিশ্চয় আশ্চর্যের সামগ্রী হইবে। সেই বিশ্বাসের যেদিন পরীক্ষা করিতে গেলাম, সেই দিনই আমাদের গৃহকোণের পাহাড় তাহার গাছপালা সমেত কোথায় অন্তর্ধান করিল। স্কুল ঘরের কোণে যে পাহাড় সৃষ্টির উপযুক্ত ভিত্তি নহে, এমন অকস্মাত এমন রূঢ়ভাবে সে শিক্ষালাভ করিয়া বড়ই দুঃখবোধ করিয়াছিলাম। আমাদের লীলার সঙ্গে বড়দের ইচ্ছার যে এত প্রভেদ তাহা স্মরণ করিয়া গৃহভিত্তির অপসারিত প্রস্তরভার আমাদের মনের মধ্যে আসিয়া চাপিয়া বসিল। তখনকার দিনে এই পৃথিবী বস্তুটার রস এত নিবিড় ছিল সেই কথাই মনে পড়ে। কি মাটি, কি জল, কি গাছপালা, কি আকাশ, সমস্তই তখন কথা কহিত।

কোনো মতেই উদাসীন থাকিতে দেয় নাই। পৃথিবীকে কেবলমাত্র উপরের তলাতেই দেখিতেছি, তাহার ভিতরের তলাটা দেখিতে পাইতেছি না। ইহাতে কতদিন যে মনকে ধাক্কা দিয়াছে তাহা বলিতে পারি না। কি করিলে পৃথিবীর উপরকার এই মেটে রঙের মলাটটাকে খুলিয়া ফেলা যাইতে পারে তাহার কতই প্ল্যান ঠাউরাইয়াছি। মনে ভাবিতাম, একটার পর আর একটা বাঁশ যদি ঠুকিয়া ঠুকিয়া পোঁতা যায়, এমনি করিয়া অনেক বাঁশ পোঁতা হইয়া গেলে পৃথিবীর খুব গভীরতম তলাটাকে হয়তো একরকম করিয়া নাগাল পাওয়া যাইতে পারে। মাঘোৎসব উপলক্ষে আমাদের উঠানের চারিধারে সারি সারি করিয়া কাঠের থাম পুঁতিয়া তাহাতে ঝাড় টাঙানো হইত। পয়লা মাঘ হইতেই এজন্য উঠানে মাটি কাটা আরম্ভ হইত। সর্বত্র উৎসবের উদ্যোগের আরম্ভটা ছেলেদের কাছে অত্যন্ত ঔৎসুক্যজনক, কিন্তু আমার কাছে বিশেষভাবে এই মাটি কাটা ব্যাপারের একটা টান ছিল। যদিচ প্রত্যেক বৎসরই মাটি কাটিতে দেখিয়াছি, দেখিয়াছি গর্ত বড় হইতে হইতে একটু একটু করিয়া সমস্ত মানুষটাই গহ্বরের নিচে তলাইয়া গিয়াছে, অথচ তাহার মধ্যে কোনো বারেই এমন কিছু দেখা যায় নাই যাহা কোনো রাজপুত্র বা পাত্রের পুত্রের পাতালপুর যাত্রা সফল করিতে পারে। তবুও প্রত্যেকবারেই আমার মনে হইত একটা রহস্য সিন্ধুকের ডালা খোলা হইতেছে, মনে হইত যেন আরেকটু খুলিলেই হয়। কিন্তু বৎসরের পর বৎসর গেল, সেই আরেকটুকু কোনো বারেই খোলা হইল না।

আকাশবাণী আগরতলা, অঞ্জলি অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন নিশীথ সাধুর কণ্ঠে।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান অঞ্জলি অনুষ্ঠানে। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আজকের শিল্পীরা ছিলেন নিশীথ সাধু, কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কক বরুক অনুষ্ঠান হায়ুংনি খোরাং।

jotono no funkaham teilam shogo tinini hayungni khorang pandawo tini kokti shal talkran talni shal ni jibre shalmari jibre ra thamchiba tipra bishi jun talni shal jibre shalmari nishai nichi dog ingreji bishi নিরা থামচি দক পয়েন্ট ব্রে মিটার সাসাই নিরা দক চিচুকু কিলো হার্জ এবার সারাসা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্দা এম এম তে এফ এম নিব খাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগাই তঙ্গ পান্দানি পুইলা অনুচন খানালায়নে কককাহাম তিনিনি কককাহাম নাহার জাখা মাদার তেরেসা সালাংমা কক্রক নং নুকজাক টংনাই বড় রকন হামজাক মানিয়া হিনকে নুকজাগিয়া ঈশ্বরন বাহাইকে হামজাক নাই তুমুং নং বড়কন

আম জকনা থাকে হামজাকনা নি জরা মানগ্লাক উফিলিবু চাদি খাকতর তেই গ্রাক অংদি বেবাক বারজা শাকনি আগ তিসাই নাহারনানি ওয়ান সুকমং সনামদি হাইকেসে নুকনাই বেবাক সামুঙ্গ নং কপলাই তুমুং নং খরক সারা বরকন এবা একশো জন বরকন চারি ওই মায়াহিনকে খরকসান ফানো চারিদি নং যেখিনি ফানো বেচাদি হামজাকমানো বীর দি যেতেই কেবনি নিয়ারও ফাই ফাই খা খামই কিফিলিয়াতেই খে টংকচাং কাইসা মনিমানি বিশংতিসে চেংজাগো চং যত বরক সামুং কতর খ্লাইমাইয়া ফিয়া সামুং চিকন রকলে হামজাকমানি বিশংতেই খ্লাইমানো সাইসুংতেই মুচুংয়াহিনই ওয়ান সুকমং অংখা যত নিশাই গিরিমাসিচা বিগ্রা এবা গরৈ খনাবাইকা মাদার তেরেসানি সালাংমা কক্রক।

আও তাহব মারা গেছি অজরাওয়াচং থালাই নে চিনি তিনি সাল না রক্ষা ওই কক থাইজা থাইনি রকজত নসাইমানো তিনি সাল নি চিনি বেলাখিন নাকুমনে অবঙ্কা চিনি তিনি ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে এবার কেবা থৈরি লাইমানে হায়ুং গনাঙ্গাই থৈরি লাইমানে সাল তে অবন কারিব চিনি তিনি তেকাইসা বেলাখিন নাকুকমানি সাল অবঙ্কা ইভেন্টস ইকোনমি সাবমিট খালাইমানে সাল হাইকে তাকুবুকু মানে গেছি চিনি তিনি তেকাইসা চিনি ভারত হাকতনের বাকে বেলাখেন নাকুকমানি অবঙ্কা চিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী শ্রী নরেন্দ্র মোদী ব ফ্রান্স তে ভারতনি বিশৃঙ্গ কাইসা কাহাম হালক বই ভারত নচুক কাসারি মানে সাল অবনকারীব চিনি তিনি অ সাল নে বেলাখেন মোলা জাগান অবঙ্কা চিনি তিনি হাই সাল যে চিনি ভারত হাকতনের বাকে সামু খালাইনে বরকনি আচাইমানি সাল যমুন বরকনি অ সাল সাই সাই খুলমু ইয়াফারো অবরংনি বিশৃঙ্গ যেন নুকজাকা শ্রীপতি চন্দ্রশেখরনি বিনি আসাইমানি সাল তে মনোহর মলগঙ্কর হিনে যে খড়কসা বেলেখিন আর্মি অফিসার বিনি তিনি লাংমা চমানি সাল বেলেখিন খা খামানি বিশিংতে সানানি নাঙ্গো ব খড়কসা আর্মি অফিসার তমানি চিনি ভারত হাকতর বেলাই খেলাইন হামজগী ভারত হাকতর বেলাই খেলাইন আটকনানি বাকে কাসুনানি বাকে থেমরাংরনি ব সামু খালাইতানি অবহাই 2010 বিশুও বিনি তিনি হাই লামা চনানি নাকা তেই অবন কারে চিনি তিনি সাল লাইথাংজাক জরানি যে পাতিমংর নজন খুরসা ওইনাইকাইগাই নুগো 1775 বিশিব তিনি হাই সাল ইউএস নি আর্মি রকনি চেংসামানি সাল হিনে সাজাগৈ দো দেখাইসা হিয়ঙ্কে তিনি হাই সাল 1901 বিশিব পুইলা গল্ফ টুর্নামেন্ট চেংসাজাকমানি সাল দেখাইসা হিঙ্কে তিনি হাই সাল 1907 বিশিব পুইলা নরওয়ে ও বুড়িরগ্ন ভুট রিনানি সেবরি মানে সাল তিনি হাই সাল 1917 বিশিব যার

মানেরক পইলা এরোটস না মানে সালহিনে সাজাগৈ দঙ তে তিনিহাই সালানো 1922 বিসিব ইউএস নি প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিং পইলা রেডিও কগলাম নারকমানি সালহিনিব সাজাগৈ দঙ তে তিনিহাই সালানো 1924 বিসিব জেমস ডব্লিউ ব্ল্যাক বখরকসা স্কটিশনি ফার্মাকোলজিস্ট ব নোবেল মানমানি সাল হিনে সাজাগৈ দঙ হাইকে আসুজারানোর খনাবাকে চিনি তিনি ইভেন্টস অফ দ্য ডে এবার তিনি সালনো রক্সাবই কক থাইজা থাইনি

0: আচুক ঠাই রক তুমুক নর কহর দানি মুসুম খাইগে কয় বেলায় রেনানি মুসুম খাইগে অনলাইন তি রংমারি উংনানি নামাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরিজাক এবার কেবা ইঞ্জিনিয়ারিং খাইজাক বিই এবার বিটেক খাইজাক ডিগ্রি খাইজাক তে ইঞ্জিনিয়ার গ্রেড টু জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু নি বাকে উংনানি নামাই ডিপ্লোমা খাইজাক উমর উংনানি নামাই বিসি চিচারনি সিমি বিসি ব্রেচি জরা তে চিনি খসজা বসংনি বাকে দঙ্গ তে বিসিবা আলাইদা খাই এরিজাক তে আবনি বাকে পাইথাক রংমারি পাইথাক কয়মং বলাই রহনানি পাইথাক সালমারি সাজাকা ও তাল ও তালনি তিনি অ সাল পাইথাক সাল হিনে সাজাগে দঙ্গ আপনি লগিব তুমুনো পিআরটিসি জেসাকে ফানো নামাই হিনিব সাজাগে দ দেখাইছে হিংকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ানি বিসিংতেই বড় খতলাংজাগনাই হিনে সাজাগে দঙ্গ অবনি বাকে উমর উংনানি নামাই বিসি নৈচি নি সিমি বিসি নৈচি চার উমরনি বড় রক অ সে কয় বেলায় রহরে মানাই অনলাইন তে অবনি বাকে উংনানি নামাই জেসা লাইন নি ফানো ডিগ্রি খাইজাক বা গ্রেজুয়েশন খাইজাক অবনি বাকে পাইথাক কয়মুংনি পাইথাক সালমারি সাজাগৈ দঙ্গ খনা জরা হিনে অ তালনি ফিফটিন জুন এবার খনা জরা হিনে সাজাগৈ দঙ্গ
1: আনি আফা দঙ্গ স্টাফ সিলেকশন কমিশন বেখাক্তে কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সাম 2026 নি বাগৈ অনলাইনতে কইলাইন হারজাগৈ দঙ্গ তাবো গ্রেজুয়েট ক্যান্ডিডেটস রক অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নক হবই গবাং আচুক থাইন কইলাই রিউই মানো উমর উংনানি নাংনাই আচুক থাইন রগৈ বিসি চিচারনি সিমি বিসি চিসনি বিসিং থামচিতেই থামচিনৈ বিসি জরা এস সি এস টি রকনি বাকে বিসিক বাতেই বিসিক তাম ও বিসি ক্যান্ডিডেটস রকনি বাকে ফলকজাক নাই এস টি এস সি তেই ব্রে ক্যান্ডিডেটস রকনি বাকে ফি নাংলাক গুবন ক্যান্ডিডেটস রক হিংকে খক সারা এবার হান্ড্রেড খাই নামাই এপ্লাই খাইনি পাইথাক সালংকা 22 জুন 2026 হরনি দামচিসা এবার এগারোটা তাম্মা জরা মুচুংনাই ক্যান্ডিডেটস রকন এপ্লাই খাইনি বাকে স্টাফ সিলেকশন কমিশননি অফিসিয়াল ওয়েবসাইট নি বিসিংতে খাইমানো হিনি সাকলাই যাকা ওয়েবসাইট ইংখা https://ssc.nic.in হাইকে চ আশিক জরা খালাইকা সেবক বরক লংমানী কক তিনি ও হায়ংনি খরং পান্ডানো সংসাখা তৈ কম থিংকা আং সীমা
0: তৈ আং মামন
1: ফাইদি থাকি সিগান যাইসা রচাব মূ থাইসা খালায়ন খরং রিবান বয়ার জমাতিয়া ফাইদিকে রচাব মূনি সিগান নবার তৈবারী কক কিসা খাই হালায়ন
0: আও তিনি নবার তৈবার মিয়া জরা যুকমারি বাইচংমারি নকজাকা যিনি মিয়া জরা যিনি যে তুমারি নকজা মানে 32.2 ডিগ্রি সেলসিয়াস নকজাকা তে যিনি তিনি তুমারি দঙ্গে মানো 30 ডিগ্রি সেলসিয়াস নি ভাইসিংও হিনে সাজাকি দঙ্গ তে খামাবো দোকানে 25.4 ডিগ্রি সেলসিয়াস হিনে সাজাগা তে নকবারও তৈহুকুড়ি মারি সাজাকা 99% সাকাবো তে খামাবো দোকানে 65% হিনে হাইকে তে অবহাইকে সাকলাই যাকা গরং গরং থায় গবং কো খাইয়ে ফেরাঙ্গকে ওয়াতেবাই মানু হিনিব হজাক দোকানে বাকে সাকলাই যাকা
1: আও ফাইদি চাবো রেচাব মন খালাইছে মানে খরং রিবানে বয়ার জমাতিয়া

রবি কিরণ পর্বে আজ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, তারপরে শুনবেন আঞ্চলিক বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের উপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসে 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit, and this is likely to enhance not only the

0: political relations, but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism, and people-to-people contact.
1: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এ ব্যাপারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই জন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800 315 7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কী ভূমিকা নেবেন তাই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্ড স্টেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দিনটি উপলক্ষে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, দান করা রক্তের প্রতিটি বিন্দু নতুন জীবন দান করে, বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো

এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের তারা সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে এর আগেও বহুবার আলোচনা হয়েছে, কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধে মরক্কো গোল করে এগিয়ে দেন সাইবারি, কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়াও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও 1-1 গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবেলো গোল করে দলকে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 1-0 গোলে এগিয়ে আছে, গোল করেছেন জন ম্যাকগিন। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন, সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত ১২ বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। গতকাল আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাকে শক্তিশালী করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দিশায় উত্তর পূর্বাঞ্চল এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। তাছাড়া ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার বিগত ১২ বছর ধরে যুব নেতৃত্বাধীন উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং এই সময়কালে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করেছে। গতকাল এক সামাজিক মাধ্যমে তিনি একথা উল্লেখ করে বলেন, ভারতের যুব সমাজ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে উৎপাদন, মহাকাশ, সেমিকন্ডাক্টর এবং ড্রোন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখছে। অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের তরুণ ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন। ফ্রান্স ও স্লোভাকিয়া দুই দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে ফ্রান্সের নিসেতে গিয়ে পৌঁছেছেন। নিসের শহরে তাকে বিপুলভাবে স্বাগত জানানো হয়। সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় জনগণ উপস্থিত ছিলেন। সফরকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন এবং G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় সময় আজ ২:৩০ প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন, যা ভারতের উদ্ভাবন এবং স্টার্ট আপ ইকোসিস্টেম প্রদর্শনের একটি প্রধান প্ল্যাটফর্ম।

রতনলাল নাথ বলেছেন, রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে কাজ করছে। গতকাল গোমতী জেলার 18 ভোলায় তিনি একথা জানান। সেখানে তিনি এলাকার কৃষক পমিলাকান্ত মলসমের 12 কানি জমিতে 300 পাম গাছ লাগানোর সূচনা করেন। কৃষিমন্ত্রী বলেন, সারা রাজ্যে 7,000 হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন NDA সরকারের 12 বর্ষ অতিক্রম উপলক্ষে দেশের অন্যান্য বিমানবন্দরের সঙ্গে আগরতলা MBB বিমানবন্দর

মোহন মেহরা এই ঘোষণা করেন। তিনি বলেন, গত ১২ বছরে আগরতলা এমবিবি বিমানবন্দরে যাত্রী পরিষেবায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে। অধিকর্তা জানান, ২০১৪-১৫ সালে এমবিবি বিমানবন্দরে যেখানে বছরে যাত্রী চলাচলের সংখ্যা ছিল ৮,৯০,০০০, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ১৫,০০০। বিমান চলাচলের সংখ্যা ২০১৪-১৫ বছরের তুলনায় ৭,০০০ থেকে বেড়ে হয়েছে ২০২৫-২৬ সালে ১২,০০০। বর্তমানে দৈনিক ৩৪টি বিমান ওঠানামা করে। বিমানবন্দরে নতুন কার্গো পরিষেবা চালু করা হয়েছে। তিনি জানান, আগরতলার সঙ্গে বিমানের সরাসরি কলকাতা, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু, ইম্ফল, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের সংযোগ রয়েছে। তিনি বলেন, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্স আগরতলা ও জয়পুরের মধ্যে বিমান পরিষেবা শুরু করেছে। এছাড়া অদূর ভবিষ্যতে আগরতলা মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান চালানোর বিষয়ে আলোচনা চলছে। তিনি জানান, আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন এমবিবি বিমানবন্দর আন্তর্জাতিক উড়ান চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমানের মৃত্যুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ফয়জুর রহমান রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে একজন নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার প্রয়াণে রাজ্যের রাজনৈতিক অঙ্গন একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ নেতৃত্বকে হারালো। স্মরণ করা যেতে পারে, প্রবীণ বামপন্থী নেতা, সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান গত শুক্রবার রাতে ধর্মনগর মহকুমার ইজাইছড়ি লালছড়ি তার নিজ বাসভবনে প্রয়াত হন। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে গত দুটি ম্যাচে কাতার ও সুইজারল্যান্ড এক এক গোলে ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াইও এক এক সমতায় শেষ হয়েছে। আজ ভারতীয় সময় সকাল ৯:৩০টায় গ্রুপ ডিতে অস্ট্রিয়া খেলবে তুরস্কের বিরুদ্ধে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দুই এক পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির কাছাকাছি। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও আশেপাশের বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭.৩ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব করিশ্মা জমাতিয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অংখা বরম খাক রাক তৈ হা কতর্ন হামজাগি সামুং তংমানী মারি মিয়া উত্তরাখণ্ডনি দেহরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিনি ফিল সারা বাচিচার পাসিং আউট প্যারেডনি বিসিংতৈ ভারতনি সেংক্রাক বোতলনি খরক ব্রেরা চার্চিসা কটাল সিকলা অফিসারং লামসকমা মেল ব অকক সাকা বো সাকা ভারতনি সেংক্রাক বোতল ব্রে কেডেট রক পাস অংমা একাডেমিনি লাইবুমা ব খুরসা থতক কাইসা থং আবো হা কতর ব্রে রংনি তৈ ফং বাই হামক্রাইনি বখাক বসকাঙ্গি টংমানি খাতুংজা কাইসা ইয়াপ্রি ফ্রান্স তৈ স্লোভাকিয়া কাইনি হাক্তর বেড়াইমুনি পুইলা বেড়াম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হর ফ্রান্সনি নিষেদ থাঙ্গি সগৈখ্যা নিষেও টংনাই ভারত হাক্তনি লোকরক বন লামসকা ও বেড়াইমুঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্সনি রাষ্ট্রবক্রক ইমানুয়েল মেক্রু বাই জুদা জুদা ককনতৈ ককলাম সালাইয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা এনডিএ হাফাং থানাই বিসি চি নই রমই শিক্লারংনি তৈফাং বাই হামগ্রাইনি বাকে থাকিয়াউই সামু টাঙ্গি টঙ্গ তে আজরানি বিসিং হাক্তনি শিক্লারংনি সাক পুইতু চামা বাংখা আবফরংনি সানমুং সুপুংথানি চুবাখা মিয়া হদানি আওয়াইলাম ব অক খুরসাকা মন্ত্রীবক্রক তৈব সাকা ভারতনি শিক্লা হদা সই সীমা তৈ তাংসেপনি সিমি চেঙ্গি স্নামমুং নখায়ুং সেমি কন্ডাক্টর তৈ দ্রুন হাই জুদা জুদা সামুঙ্গ সাকনি টাংমারি ফুনুখা হায়ুং বেরেম গবাং বাতাইমুঙ্গ হাকতনি শিক্লা থংগ্রং রক জয়াউই বসংনি বরং বাংরি রিখা কেন্দ্রনি হাপাং লেফটেনেন্ট জেনারেল দিরা সেটনো হাক্তরনি উলনি সেংক্রাক বক্রক হই চিতকা কাসুমুং ককচংলাই নক ককমুং কাইসাও সাকা লেফটেনেন্ট জেনারেল দিরা সেট বিসি ব্রী চিসুক রমই সেংক্রাক সামুং তাংথানি অপারেশনাল এলএমতৈ সাকফান বাংরিমাতে তাংনকনি খতলো গবাংমা তংরংখা

0: তাই বারর নি সেনক্রাক বদল নি জবা খ্লাইমাও ফানতেই জরা কলক রমই কতাল কুক খ্লাইথানী খুরসাথতক সামুং তাঙ্কা অজুন তালনি বস্কাং সাল থামচিও ব সেনক্রাক বক্রকনে পজা ইয়াচাকানো মন্ত্রী অগ্র প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তৈফং বাই এনডিএ হাফং থানায় বিজিচি নেই রম হাকতনি লুকুরংনি বিসিং সাক পুইতু জামা বাংরিখা মিয়া আগরতলা ও প্রদেশ বিজেপি তাংনগ যুগালিজা ককতমা থুমাই রংনি থুম ব ককসাকা বসাকা নাইকল মুং কাহাম যতনি মানজাক মুং হামক্রাই তৈ বসংন বসকাংরি তেলাংথানী মন্ত্রী বক্রংনি সমাই তাংমা কবাংমা বরংন খাতুং রেখা তৈ হায়ুং বেরম তৈফাং অংনা নাহারৈ ভারতনি বসকাংরি টংমানো রাগরিখা বসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফুনুকজাক লামতৈ সালচি সালকা আমচাই লাইবুমা ব খুরসাথতক কাহাম সলাইমুং নুখা আবনকারী ত্রিপুরানী রাংথং রাগরিথানী মন্ত্রী বক্রকনি এক ইস্ট পলিসিন কাইসা ইয়াপাই সংনানী ফান হনে খুরসাকা মন্ত্রী অক্রা ককতমা থুমনাই রংনি থুম প্রদেশ কাসকু অভিষেক দেবরাই তৈ কাসকু ইয়াকসু তাপস ভট্টাচার্য টংবাইখা ত্রিপুরা বার এসোসিয়েশনের চংপারিও কপ্লাই এংখা সংবিধান বাজাও মঞ্চ মেয়া শ্রী সিদ্ধি রুকজাক বার এসোসিয়েশনের চংপারিও কাইচি বাথায় আচুক ফাং সেক্রেটারি নবই কাইচি আচুক থায়ন কপ্লাই এংখা সংবিধান বাজাও মঞ্চনি বাতাইনাই রক ইয়াঙ্গ আচুক ফাং ইয়াকজন কারী কাইব্রী থাইনি বাতাইমাও কপ্লাই এংখা আইনজীবী উন্নয়ন মঞ্চনি বাতাইনাই রক কেন্দ্রনি এনডিএ হাফাংনি বিসি চিনে পুংসামানো রুগী এমপিপি বীরখুং খোলা তাংসং অজুন তালনি বসকাং সালচি বা বীরখুং কাসানাই রং সেব মানথগ্রমা সাল পালায়ানো মেয়া এমবিবি বীরখুং খোলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা ককতমা থুমনাই রংনি থুম কাইসাও অ ককসাকা বসাকা জুন তালনি সালচি বা ও বীরখুং কাসানাই রং চন্দন ফুল রুই লামসকজাকানো বীরখুং কাসানাই উমর গনাং রং রিসা রুই বরম ইয়াফারজাকানো 2026 ফুটবল হায়ুং কাবো বাতাইলাইমাও থানায় কাইনি থমুঙ্গ কাটার তৈ সুইজারল্যান্ড সা সা গোল দ্র খলাইকা তাই বাবাইসাও ব্রাজিল বাই মরক্কো বাতাইলাইমাও সা সা গোল বাই পাইখা ইয়াঙ্গো তিনি ভারত হাক্তনি জরা দামচুকু তামৈ সতি থামচি ও থংলাইয়ানো অস্ট্রেলিয়া বাই তুরস্ক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুঙ্গ মিয়া থংমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পুইলা থংমাও সিমনা টকমাকারি ফুটবল ক্লাব কাইনি কাইসা গোল বাই ইউনাইটেড বিএস টিন মেচেনখা উলো আ থং খোলাও ন ইকফাই ফুটবল ক্লাব কাইব্রী কাইথাম গোল বাই ইউথ ক্লাব ন মেচেনখা নবার তৈবার নাইখুংনি বিখাক্তৈ সাজাকা তিনি নখা কিসা চুমুই কবলজাক দঙ্গানো হাসেনি গরং গরং থায়ো ফেরাঙ্কগুই বাতৈবাইমানো তিনি আগরতলাও আইচুংনি খামানি তংমারি তংমানি 22.4 ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তংমারি তংগানো 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি কক বরবাই ককতমা পরিমং তাবুনি বাগৈ অরণপাখ্যা উলনি ককতমা আওয়াই অংফিরানো তিনি সানজা দামসিনি সামুই সতি 40 বাও
1: শুরু হচ্ছে প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন।

একটি জীবন বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। পৃথিবীর সমস্ত নিঃস্বার্থ রক্তদাতাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কুর্নিশ। রক্তদান শুধু একটা প্রক্রিয়া নয়, এটা একটা টান। মানুষের সাথে মানুষের, জীবনের সাথে জীবনের। আপনার শরীরের কয়েক ফোঁটা রক্ত যখন অন্য একজনের ধমনীতে বয়ে চলে, তখন তৈরি হয় এক অদৃশ্য আত্মীয়তা। শ্রোতাবন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি না এই 14 জুন দিনটি কেন বেছে নেওয়া হলো। রক্তে যে বিভিন্ন

গ্রুপ রয়েছে যেমন এ বি ও। এই ল্যান্ডমার্ক আবিষ্কারটি করেছিলেন নোবেল জয়ী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। আজ তারই জন্মদিন। তিনি জন্মেছিলেন 1868 সালে, আর তার প্রতি সম্মান জানাতেই 2005 সালে এই দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবসের স্বীকৃতি দেয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর আজকের এই দিনটিকে উৎসর্গ করা হয়েছে সেই সব মানুষদের জন্য যারা কোনো প্রতিদানের আশা না করে নিজের রক্ত অন্যকে বিলিয়ে দেন। আমাদের সমাজে এখনও রক্তদান নিয়ে অনেক ভুল ধারণা বা ভয় কাজ করে। কেউ ভাবেন শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু চিকিৎসকরা বলেন সুস্থ মানুষের রক্তদান শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং নতুন রক্তকণিকা তৈরি হতে সাহায্য করে। শ্রোতা বন্ধু, আপনার বয়স যদি 18 থেকে 65-এর মধ্যে হয় আর ওজন যদি 45 কেজির উপরে থাকে, তবে এগিয়ে আসুন। আপনার দেওয়া 1 ইউনিট রক্ত 3-3টি জীবন বাঁচাতে পারে, মানবতার 1 ফোঁটা। আর তাই এই নিঃস্বার্থ রক্তদাতাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিরো বা নায়কের তকমা দিয়েছে। এবারের থিম, ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইফ।

0: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাই ইতিহাসের পাতায়। আজকের দিনে 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করবার জন্যে রবার্ট ক্লাইভ তিনি মুর্শিদাবাদ অভিযান শুরু করেছিলেন।
3: 1955 খ্রিস্টাব্দের আজকের দিনে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দ্বিতীয় বিভাগের প্রথম প্রকাশ হয়। 1861 খ্রিস্টাব্দের আজকের এই দিনে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি প্রয়াত হন।
2: 1878 খ্রিস্টাব্দে আজকের এই দিনে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস আরম্ভ হয়েছিল। 1880 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন গান্ধীবাদী সতীশচন্দ্র দাশগুপ্ত।
3: 1918 খ্রিস্টাব্দের আজকের এই দিনে উড়িয়া সাহিত্যের নবজাগরণের অগ্রদূত ফকির মোহন সেনাপতি প্রয়াত হন। 1928 সালের আজকের দিনে জন্মেছিলেন ল্যাটিন আমেরিকার মুক্তিকামী আন্দোলনের জননেতা চে গুয়েভারা।
2: আর সেই সাথে আমাদের আজকের এই দিনটি যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: বন্ধুরা চলে যাচ্ছে এবারে, আমাদের চিঠি পড়বে, লিখছি তোমায় পড়বে। প্রথম চিঠি লিখছেন বকুল ব্যানার্জি দিকপার বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ, নতুন জীবনের জয়গান, গাছ আমাদের বাঁচায় জীবন, ফুল ফল বাতাস করে দান, সবুজ ধরায় সবুজ বরণ, রাখব এই করিপন, বাড়ছে উত্তাপ জ্বর পৃথিবীর, শীতল রাখতে হবে পনি স্থির, সবুজ মানেই বাঁচার নিশান, সবুজ মানে বাঁচাই সবের প্রাণ, এই ধরাকে সবুজ রাখার পণ, করলে বাঁচবে সবার জীবন। ইতি বকুল ব্যানার্জি দিকপার বাঁকুড়া।
1: শ্রোতা বন্ধু, আমাদের জুন মাসের প্রথম বিষয় ছিল সবুজ হোক ধরার প্রাণ। আজকের এই লিখছি তোমায় পর্বে এই বিষয়ে যেই চিঠিটি আমার হাতে রয়েছে, যে চিঠি লিখেছেন স্বপন কুমার কুণ্ডু পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, আমার বাড়ির প্রধান দরজার মুখে ডালপালা ছাটা একটা আম গাছ আছে। নতুন কোনো অতিথি এলেই প্রশ্ন করেন, এটাকে কেটে ফেলেননি কেন? আমি বলি, গৃহিণীর আশীর্বাদী হাত ওর মাথায় ছোঁয়ানো আছে, তাই গাছ কাটা যাবে না। দরজায় দিয়ে ঢোকার মুখে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে গোত্রহীন একটা পেয়ারা চারা। সেদিন আগাছা পরিষ্কার করতে গিয়ে জিজ্ঞেস করলাম, তুলে ফেলে দিই এটাকে? উল্টে গিন্নির কাছ থেকে প্রশ্ন ধেয়ে এলো, আচ্ছা ভালো কিছু দেখলে তোমার কি চোখ কুটকুট করে? আমি আর কথা বাড়াইনি। সেদিন রান্নাঘরের পেছনে দেখি একটা কদম চারা লজ্জা লজ্জা মুখে চুপচাপ বসে আছে। তুলে ফেলে দেব বলে যেই না তার টুটিটা চেপে ধরেছি, অমনি বজ্রকণ্ঠ নিনাদিত হলো, একদম হাত দেবে না ওর গায়ে, অনর্থ হয়ে যাবে তাহলে। গাছেদের এই অনাথ আশ্রমে আরও কয়েকটি অনাথ বড় হচ্ছে আমাদের গৃহকর্ত্রীর নজরদারিতে। তাদের মধ্যে আছে একটি শিরীষ, একটি আম আর দুটি শিমুল গাছ। এছাড়াও ওনার ভালোবাসায় লালিত পালিত হচ্ছে একটা সবজি আর একটা ফুল বাগানের কয়েকটি সদস্য। তবে সত্যি কথা বলতে কি, গাছেদের মধ্যে যখন ওনাকে ঘুরে বেড়াতে দেখি, ভিজে এলো চুলে ফুলের সাজি হাতে ফুল তুলতে দেখি, তখন কিন্তু বেশ লাগে। মাঝে মাঝে ওকে বলিও সে কথা, আরও বলি, আমরা সবাই কেন তোমার মতো বৃক্ষ দরদি একটা করে মন পাই না? সবাই কেন বুঝতে পারি না একটা গাছ হলো একটা প্রাণ? তাহলে অনেক সহজেই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে অক্সিজেনের এত অভাব থাকতো না, আধিক্য ঘটতো না কার্বন ডাইঅক্সাইডের, পৃথিবীর বুকে উষ্ণায়নের এত বারবারন্তও হতো না, জীবকুলের জীবনধারণ আরও সহজ এবং সুন্দর হতো, আরও সবুজ হয়ে উঠত এই ধরার প্রাণ। সবুজের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। চিঠিটি লিখেছেন পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে স্বপন কুমার কুণ্ডু।
0: পরের চিঠিটি পাঠাচ্ছেন সুনেত্রা চ্যাটার্জি বরানগর কলকাতা থেকে। বন্ধু লিখছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, ছোট থেকেই আমরা এই কথা শুনে বড় হই, আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন তাও গাছই দেয় আমাদের। গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে নোঙরের মতো কাজ করে, যা ভূমিক্ষয় রোধ করে। এত কিছু জেনে শুনেও আমরা নিজেদের বিপর্যয় ডেকে আনছি গাছ কেটে। আজ মানুষ নিজের স্বার্থে বনভূমি ধ্বংস করছে, তৈরি হচ্ছে বড় বড় অট্টালিকা। মানুষের লোভ আগ্রাসী স্বভাব সবুজ গাছপালাকে শেষ করে দিচ্ছে। নিত্যদিনের কাজের ক্লান্তি থেকে মুক্তি পেতে মানুষ কিন্তু একটু সবুজকেই খোঁজে। প্রকৃতির বুকে সবুজের কোলেই কিন্তু পরম শান্তি পাওয়া যায়।

0: চিপকো আন্দোলনের সময় গ্রামের নারীরা এক একটা গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। তারা গাছ কাটতে দেবে না বলে গাছকে আগলে রেখেছিল। সফলও হয়েছিল তারা। এভাবেই যদি সব মানুষ প্রকৃতি ও সবুজকে ভালোবাসে তাহলে জীবন আরও সুন্দর হবে। একটি গাছ একটি প্রাণ। কিছু গাছ তো ছোট টবে বাড়িতে আমরা রাখতেই পারি। সবুজ বনভূমিকে মানুষের আগ্রাসন থেকে যেন বাঁচাতে পারি, এই প্রয়াসেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। মরু বিজয়ের কেতন ওরাও শূন্যে, হে প্রবল প্রাণ। সুনেত্রা চ্যাটার্জি, MNK রোড, বরানগর, কলকাতা 36।
1: আরও একটি চিঠি রয়েছে আমার হাতে। চিঠিটি লিখেছেন ছায়া সামন্ত, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, পরিবেশ ছোটখাটো কোনো বিষয় নয়, প্রকৃতি তার প্রধান উপাদান। তার সঙ্গে জড়িয়ে থাকে জলবায়ু, বাস্তুতন্ত্রের নানান দিক। প্রতি বছর 5ই জুন ঘটা করে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 53তম বছরে পড়ল এই দিনটি। উদ্দেশ্য, জনগণকে পরিবেশ সচেতন করা। প্রতিটি বিশ্ব পরিবেশ দিবসে একটি থিম থাকে। এ বছরের ভাবনা, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। আমাদের ভবিষ্যৎ কি? একই দিনে মানুষকে একই বিষয়ে সচেতন করা। পরিবেশ সুরক্ষায় যথাযথ ভূমিকা পালন করাই লক্ষ্য। এ বিষয়ে বহু আলোচনা হয়েছে। আলোচনার মুখ্য বার্তা, এই পৃথিবী আমাদের সকলের। আসলে মানুষের যাপনে আধুনিক প্রযুক্তির আরামের সুখ বিলাসের ঝাঁপি যত বেশি করে খুলে যাচ্ছে, ধরিত্রীমা তত ধুঁকছে। প্রকৃতিকে ধ্বংস করা মানে পরিবেশ সংকটের টুকরো টুকরো ছবি, যেমন প্লাস্টিক ও প্লাস্টিক কণার যথেচ্ছ ব্যবহার, গরম থেকে স্বস্তি পেতে ঘরে ঘরে এসি ব্যবহার, উষ্ণতর বাতাস পৃথিবীকে উষ্ণ করছে, হচ্ছে জলবায়ু পরিবর্তন। ঘোর বিপদে পৃথিবীকে সবুজ সতেজ রাখতে অরণ্যকে বাঁচাতে হবে আগে। পৃথিবীর মূল ভূখণ্ডের অর্ধেকই ছিল বন জঙ্গলে ঢাকা। মানুষ তার প্রয়োজনে জঙ্গল প্রায় ধ্বংস করে ফেলেছে। জীববৈচিত্র্যে ভরপুর আমাজনের বৃষ্টি অরণ্য সবুজ পৃথিবীর বিস্ময়। বিজ্ঞানীদের আশঙ্কা, ধ্বংস হতে হতে আগামী 100 বছরের মধ্যে লুপ্ত হয়ে যাবে বৃষ্টি অরণ্য। জলবায়ুর একটা স্থিতাবস্থা বজায় রাখতে বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের মধ্যে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের গুরুত্ব অপরিসীম। অরণ্য ধ্বংসের ফলে জায়গাটা হচ্ছে নড়বড়ে। জীববৈচিত্র্যের একটি অংশকে বাঁচার রসদ দেয় অরণ্য। স্থলভাগের জীববৈচিত্র্যের 80% অরণ্যবাসী। আমাদের মূঢ়তায় তা নষ্ট হলে বিধ্বংসী প্রভাব পড়বে ধরায়। অরণ্যবাসী পশু পাখি হারাবে স্বাভাবিক বাসস্থান। প্রতিদিনই বাড়ছে ভূমিক্ষয়, কমছে বৃষ্টিপাত। পৃথিবীর মোট স্থলভাগের 1/3 অরণ্য। কানাডার নবদ্বীপর বিজ্ঞানী হুবার্ট রিভস বলেছিলেন, মানুষ এক অপ্রকৃতিস্থ প্রাণী, সে অদৃশ্য ঈশ্বরকে পূজা করে আর দৃশ্যমান প্রকৃতিকে ধ্বংস করে। সে জানে না যে প্রকৃতিকে সে ধ্বংস করে চলেছে সেখানেই ঈশ্বরের অবস্থান। চিঠিটি লিখেছেন হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে ছায়া সামন্ত।
0: বন্ধুরা, লিখছি তোমায় পর্বের আজকের শেষ চিঠি। পাঠিয়েছি আসাম থেকে বন্ধু তপতী বিশ্বাস কর্মকার। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ যে রং চোখকে শান্তি আর মনকে আনন্দ দেয়। সবুজে ভরা বসুন্ধরা বললেই কত কিছু ভেসে ওঠে সম্মুখে, স্বচ্ছ সুন্দর প্রকৃতি। কিন্তু আজকাল সব যেন ধ্বংসের পথে, আর এইসবের জন্য দায়ী আমরা মানুষ। গাছ কেটে বানাচ্ছি দালান, কোঠা, কলকারখানা।

0: কেনাকাটার বড় বড় কেন্দ্র। আমরা কখনো ভেবে দেখেছি এতে আমাদের ঠিক কতটা ক্ষতি হচ্ছে? কত শত রোগের সাথে জড়িয়ে পড়ছি রোজ, যা আগে কোনো দিন শুনিনি। পরিবেশ দূষিত হচ্ছে কালো ধোঁয়ায়, আর এইসব প্রবেশ করছে শরীরের ভেতর, সৃষ্টি হচ্ছে জটিল ধরনের নানান ব্যাধি। বিশুদ্ধ আবহাওয়া প্রায় নেই বললেই চলে। এখন অরণ্য কেটে পরিষ্কার করার জন্য বন্য পশুরাও হারিয়ে ফেলেছে তাদের আশ্রয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত পথিক যে গাছের ছায়ায় বিশ্রাম করবে, সেই নিরাপদ জায়গাও নেই আর। গ্রামগঞ্জে এখনো সবুজে ঘেরা সব, তাই তাদের অসুখ বিসুখও শহরের জনসাধারণের তুলনায় অনেকটা কম। আমাদের সবার উচিত সমাজকে সচেতন করে তোলা। প্রাথমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পরিকল্পনা করা, নবপ্রজন্মকে শিক্ষা দেয়া এইসবের উপকারিতা কী, এবং এইসব ছাড়া আমরা দৈনন্দিন কত বিপদের সম্মুখীন হব। গাছপালা না থাকলে আমাদের অক্সিজেনের অভাব হবে, ফলে অসময়ে হারাতে হবে জীবন। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি একটা সুন্দর এবং সুস্থ সমাজ গড়ে তোলার, যেখানে শুধুই সবুজ হবে ধরার প্রাণ। অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার পত্রের ইতি টানলাম তপতী বিশ্বাস, কর্মকার, জেলা বরপেটা, আসাম।
1: শ্রোতা বন্ধুরা, এবার স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। আজ কথা বলবো হাইপোটেনশন নিয়ে। মানব শরীরে ধমনীর দেয়ালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তের যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। সিস্টোলিক ও ডায়াস্টোলিক দুটি মান দ্বারা এই চাপ নির্ধারিত হয়। একটি সুস্থ রক্তচাপ হল 120/80 কম এবং 90/60 বেশি বলে মনে করা হয়। এই সীমার ঊর্ধ্বে থাকলে তাকে উচ্চ রক্তচাপ এবং নিচে থাকলে তাকে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন বলে। নিম্ন রক্তচাপ এমন একটি অবস্থা যেখানে ধমনীতে রক্তে প্রবাহ ধীরে ধীরে যায়, ফলে শরীর মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে পারে না। নিম্ন রক্তচাপের সাধারণ কিছু উপসর্গ হল ক্লান্তি, দৃষ্টি ঝাপসা, মাথা ঘোরা। এই হাইপোটেনশন প্রতিরোধ করার কিছু উপায় রয়েছে। বিভিন্ন লক্ষণের মাধ্যমে যদি দেখা যায় ব্যক্তি নানাভাবে নিম্নচাপ বা হাইপোটেনশনে আক্রান্ত, তাহলে তাকে কিছু নিয়ম মেনে বা সচেতন হয়ে চলতে হবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো। আক্রান্ত ব্যক্তির জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। হাইপোটেনশনে আক্রান্ত ব্যক্তিকে অ্যালকোহল বা মদের নেশা থেকে দূরে থাকতে হবে, বা যদি নেশা থাকে তা বর্জন করতে হবে। কফি বা কফিযুক্ত খাবার কম খাবেন। সুষম আহার খুব দরকার রক্তচাপ ঠিক মাত্রায় রাখতে। সারাদিনে যদি মাথা ঘোরার সমস্যা ঘুরে ফিরে আসে, তাহলে কিছু সময় শুয়ে থাকুন বা বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করুন। বসুন এবং হাঁটুর মধ্যে নিজের মাথাটা রাখুন, এতে আরাম পাবেন। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আমরা বেশি ভাবি, সচেতন থাকি, কিন্তু নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশনও কিন্তু দীর্ঘদিন থাকলে তা নিয়েও ভাবতে হবে। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পরিমাণ জল পান, হালকা ব্যায়ামে অভ্যস্ত থাকুন। যে কোনো রকম অস্বস্তিকর, অস্বাভাবিক উপসর্গ অনুভব করলে নিজের শরীর নিয়ে দ্রুত সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন। জানিয়ে দিলাম স্বাস্থ্য বিষয়ক কিছু কথা।
0: এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির শুরু হচ্ছে আজ থেকে। আজ দুপুর 12:00

0: উদ্বোধনী অনুষ্ঠানটি হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রধান অতিথি হিসেবে থাকছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। সম্মানিত অতিথি হয়ে থাকছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় ভারপ্রাপ্ত সভাধিপতি এবং থাকছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী। এই অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত বন্ধুরা। শ্রোতা বন্ধুরা, প্রত্যেক বছরের মতো ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি তথা টিটিএ এবছরও 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর পেয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত এমন বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতি ছাত্রছাত্রীদের প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করা হবে। অন্য যে কোনো স্কলারশিপ প্রাপকরাও এক্ষেত্রে আবেদন করতে পারবে। স্ব বিদ্যালয়ে ইতিমধ্যে আবেদনের কপি পৌঁছে গেছে, আবেদনপত্রের কপি বিদ্যালয় অফিসেই পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার 2026 তারিখের মধ্যে টিটিএর মুখ্য কার্যালয়ে জমা দিতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে ছোট্ট করে কাজের খবর জানিয়ে দিচ্ছি। পদের নাম ফরেস্ট গার্ড, শূন্যপদ 167টি। শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, শারীরিক নির্দিষ্ট মাপযোগ থাকতে হবে, বয়স 18 থেকে 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রের নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আগামীকাল 15 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার কেন্দ্র ও দিনক্ষণ সহ বিস্তারিত প্রচার মাধ্যমে এবং কল লেটারে জানানো হয়েছে। পদের নাম ফরেস্টার, শূন্যপদ 104টি। শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, শারীরিক নির্দিষ্ট মাপযোগ থাকতে হবে, বয়স 18 থেকে 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আগামীকাল 15 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার কেন্দ্র ও দিনক্ষণ সহ বিস্তারিত প্রচার মাধ্যমে এবং কল লেটারে জানানো হবে। জানিয়ে দিলাম ছোট্ট করে একটি কাজের খবর।
0: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 99% এবং সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 17.3 মিলিমিটার। আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
1: শ্রোতা বন্ধু, আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আজ বিশ্ব রক্তদাতা দিবস এবং আজকের এই বিশেষ দিন উপলক্ষে আপনাদেরকে কিছু সুন্দর স্লোগান শোনাই। রক্তদান জীবনদান, রক্তের রং এক তাই আমরা সবাই এক, রক্তে বাঁচাও প্রাণ এ যে তোমারই অবদান, রক্ত বিক্রি

0: কভু নয়, রক্ত যেন দান হয়। রক্তের পূরণ হয় তাই রক্তদানে নেই ভয়। সহায়তার প্রদীপ জ্বালো, রক্তদান তারই আলো।
1: সত্যি বন্ধুরা, রক্তদান মহদান। আপনিও রক্তদাতা পরিবারের একজন সদস্য হন।
0: শ্রোতা বন্ধু, তাহলে আজকের মতো এই অভিজ্ঞাপন অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি অঙ্কুরিতা,
1: আর আমি সত্যজিৎ।
0: সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: that binds Indians together. Before we wind up the news headlines once again, Tripura Chief Minister Dr. Manik Saha says National Democratic Alliance government and the Prime Minister Narendra Modi ignited self-confidence among citizens. 5 personnel of Indian Air Force killed in transport aircraft crash in Jorhat. Meghalaya Education Minister Lakhman Rimboy attends valedictory ceremony of student delegation from Telangana at IIM Shillong. And Director General of Manipur Police Mukesh Singh visits Bishnupur District Police Headquarters to review law and order. With that, we end the Northeast News Bulletin from Akashvani Shillong. Have a nice day.
1: আকাশবাণী আগরতলা এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন শুনবেন কচিকাচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শিশুতোষ আয়োজন কাকলি। শিশুর হাসিতে যেমন সকাল জাগে, তেমনি তাদের স্বপ্নের রং খুঁজে পায় আগামী পৃথিবী। প্রতিটি শিশুই এক একটি অমূল্য সম্পদ। আগামী দিনে কোনো কিছু করার সম্ভাবনা লুকিয়ে থাকে তাদের মধ্যে। আর শিশুদের শৈশব যদি রঙিন হয়, তবেই আগামীর আকাশও ভরে ওঠে আলোর সম্ভাবনায়। যাই হোক, এবার তাহলে শুরু করা যাক আজকের আসর। আমাদের আজকে স্টুডিওতে কিন্তু অনেক ছোট ছোট বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। চলুন আপনাদের আমাদের প্রথম বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের প্রথম বন্ধুর নাম হলো ডালিয়া সূত্রধর। ডালিয়া, কেমন আছো তুমি?
1: আমি ভালো আছি।
0: আচ্ছা, আজকে আমাদের স্টুডিওতে এসে বলো, তোমার কেমন লাগছে?
1: আমার অনেক ভালো লেগেছে স্টুডিওতে এসে।
0: আচ্ছা ডালিয়া, আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে আমি বেগম আক্তারের ঠুমরি শোনাবো আর একটি নজরুল গীতি।
0: আচ্ছা, তার আগে জানবো যে ডালিয়া কোন স্কুলে পড়ে।
1: আমি পলিমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি।
0: আচ্ছা ডালিয়া, গান করতে কেমন লাগে বলো?
1: আমার গান করতে অনেক ভালো লাগে।
0: আচ্ছা, গান করতে ভালো লাগে, ঠিক আছে। তো কেমন ধরনের গান করতে তুমি পছন্দ করো?
1: আমি ক্লাসিক্যাল বেস গান করতে অনেক পছন্দ করি।
0: বেশ, আচ্ছা গান কত বছর ধরে শিখছো বলো?
1: 9 বছর।
0: বেশ, ঠিক আছে, অনেক গল্প হবে, তাহলে শুরু করা যাক। চলো প্রথম তোমার গান শুনি। প্রথমে কোন গানটা শোনাবে বলো?
1: বেগম আক্তারের ঠুমরিটা।
0: ঠিক আছে।

0: বাহ, অসাধারণ হয়েছে ডালিয়া। আচ্ছা, তুমি তো বলেছিলে যে 9 বছর ধরে গান করছো, তো তুমি লেখাপড়ার পাশাপাশি মানে গানের যে চর্চা সেটার জন্য সময় কীভাবে বের করো?
1: আমি সকালবেলা সময় বের করি, আর সন্ধ্যাবেলা পড়াশোনা সেরে হোমওয়ার্ক সেরে তারপর একটু।
0: আচ্ছা, আর এমন কি কোনো মুহূর্ত রয়েছে যে সময় তুমি খুব আনন্দ পেয়েছো, মানে প্রথমবার কোনো মঞ্চে বা কোনো এমন জায়গায় অনুষ্ঠান করে?
1: আমি ছোট থাকতে ক্লাস টুতে প্রথম রবীন্দ্রভবনে প্রোগ্রাম করেছিলাম, তখন খুব ভালো লেগেছিল আমার, খুব আনন্দ হয়েছে।
0: প্রথমবার কোনো একটা বড় মঞ্চে অনুষ্ঠান করেছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তারপরে তো তুমি আরেকটা নজরুল গীতি শোনাবে, তাই তো? তাহলে চলো গানে যাই।

0: অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধু ডালিয়ার জন্য এবারে জোরে একটা করতাল। এবারে সুরের ডানায় ভর করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আরও একজন ছোট্ট বন্ধুর কাছে। তার নাম হলো আয়ুষী আচার্য। আয়ুষী কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: ভালো আছো? আয়ুষী কোন ক্লাসে পড়ে এবং কোন স্কুলে পড়ে?
1: আমি ক্লাস 7 এ পড়ি আর কেন্দ্রীয় বিদ্যালয় এমএনজিসি আগরতলাতে পড়ি।
0: বেশ। আচ্ছা আয়ুষী বলো, বাড়িতে কে কে রয়েছে তোমার?
1: আমার বাড়িতে আমার আম্মা, দাদু, মা, বাবা আর আমি।
0: বেশ। আয়ুষী কি শোনাবে আজকে আমাদের?
1: আজ আমি লতাজির গাওয়া যারে উড়ে যারে পাখি শোনাবো আর সন্ধ্যা মুখার্জির গাওয়া এ গানে প্রজাপতিটি শোনাবো।
0: বেশ, তাহলে গল্প পরে হবে, আগে চলো আমরা গানে যাই।
1: ঠিক আছে,
0: চলো।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তো আয়ুষী, গান তো খুব ভালো করেছো তুমি, এবার বলো লেখাপড়া করতে কেমন লাগে?
1: ভালো লাগে।
0: ভালো লাগে। আচ্ছা, আয়ুষীর পছন্দের সাবজেক্ট কোনটা? কোন বইটা পড়তে বেশি পছন্দ করে আয়ুষী?
1: আমার হিন্দি ভালো লাগে।
0: হিন্দি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আয়ুষী তো বড় হয়ে কিছু হতে চায়, তো আয়ুষীর কি ইচ্ছে, বড় হয়ে কি হবে?
1: আমি বড় হয়ে এয়ার হোস্টেস হতে চাই।
0: বেশ, আচ্ছা। আয়ুষী লেখাপড়া আর গান ছাড়া কি অন্য কিছু করে, আর কি কিছু শেখো? ঠিক আছে। আর বাড়িতে সবচেয়ে বেশি কে আদর করে?
1: সবাই আদর করে।
0: আচ্ছা, তার মধ্যে বাবা একটু বেশি আদর করে, তাই তো? ঠিক আছে। তারপরে আমরা আর কোন গানটা শুনবো?
1: এই গানে প্রজাপতি।
0: চলো।

0: বাহ, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতাল নিয়ে যাক। এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গান। এবারে চলুন আমরা চলে যাই কবিতার জগতে। আমাদের ছোট্ট বন্ধু দিগ্যাঙ্গনা রয় এবারে কবিতার ঝুলি নিয়ে কিন্তু হাজির হয়েছে আমাদের কাছে। দিগ্যাঙ্গনা, কেমন আছো তুমি?
1: আমি খুব ভালো আছি।
0: তোমাকে আবারও আমাদের স্টুডিওতে পেয়ে কিন্তু খুব ভালো লাগছে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে?
1: খুবই ভালো।
0: বেশ, আচ্ছা দিগ্যাঙ্গনা, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস ফাইভে পড়ি শ্রীকৃষ্ণ মিশন স্কুলে।
0: আচ্ছা ঠিক আছে। তো দিগ্যাঙ্গনা, বাড়িতে কে কে রয়েছে?
1: বাড়িতে বাবা মা আর আমি।
0: বেশ, তো দিগ্যাঙ্গনা তো কবিতা শিখে লেখাপড়াও করে, তাছাড়া কি দিগ্যাঙ্গনা আর কিছু করে?
1: আমি গান করি, আর্ট করি,
0: অনেক কিছু শেখো। আচ্ছা দিগ্যাঙ্গনা, আজকে আমাদের প্রথমে তুমি কোন আবৃত্তিটা শোনাচ্ছো বলো?
1: আমি কাজী নজরুল ইসলামের কান্নারী হুঁশিয়ার।
0: বাহ খুব সুন্দর, তাহলে চলো শুরু করা যাক।
1: নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কান্নারী হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জওয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাত্র মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ, করে হানাহানি তবু চলো টানি, নিয়ে আছো যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের।

0: একটি বেত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের একেবারে সর্বশেষ বন্ধু এবং সবচাইতে ছোট্ট বন্ধু ঋদ্ধিস্মিতা ধরের কাছে। ঋদ্ধিস্মিতা, কেমন আছো তুমি?
2: ভালো আছি।
1: ভালো আছো? তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
2: অক্সিলিয়াম গার্লস স্কুল।
1: অক্সিলিয়াম গার্লস স্কুল, আচ্ছা। আর কোন ক্লাস?
2: ক্লাস 1।
1: ক্লাস 1 এ পড়ো? বাহ, তো ঋদ্ধিস্মিতা আজকে আমাদের কি শোনাবে বলো?
2: যেতে দাও।
1: বেশ, তো ঋদ্ধিস্মিতা তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে বলো?
2: বেঙ্গলি সাবজেক্ট।
1: বেঙ্গলি পড়তে ভালো লাগে? আচ্ছা। সবচাইতে বেশি ঋদ্ধিস্মিতাকে কে আদর করে?
2: মা।
1: তো ঋদ্ধিস্মিতা চলো তাহলে আমরা গানটা শুনি তোমার। কোন গানটা শোনাবে?
2: যেতে দাও।
1: যেতে দাও, ঠিক আছে, চলো শুরু করা যাক।

বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট ঋদ্ধিস্মিতার জন্য এবার জোরে একটা করো তালি। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ছোট ছোট বন্ধুদের গান, তাদের সঙ্গে গল্প নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। তাদের স্বপ্ন ভরা চোখে আমরা যেন দেখতে পেলাম আগামী সুন্দর পৃথিবীকে। শিশুরা ভালোবাসায় বড় হোক, সংস্কৃতির আলোয় আলোকিত হোক তাদের পথ, আর তাদের প্রতিভা ছড়িয়ে পড়ুক অনেক দূর, এই শুভকামনাই রইলো।

এতক্ষণ শুনছিলেন কচি কাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্দনা পর্বে সমবেত কণ্ঠে।

0: দেশ বান্ধেনা পর্বে দেশাত্মবোধক গান শুনছিলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিচে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে, এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, ভারত ইনোভেটসের সূচনা করবেন। তিনি বিশেষ আমন্ত্রিত হিসেবে তাঁর G7 সম্মেলনে যোগ দেবার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রোস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইতালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখ প্রধানমন্ত্রী ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
2: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cyber security, tourism and people-to-people contact.
1: দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তাঁর আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম সম্পূর্ণভাবে সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতিশীতল পরিস্থিতিতেও ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেছেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি

আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাজিকিস্তানের দুশানবেতে আয়োজিত একটি যোগব্যায়াম অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, যোগব্যায়াম এমন সব শাশ্বত মূল্যবোধের প্রতিফলন ঘটায় যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ার হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরও দ্রুতগতিতে করার নির্দেশ দিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল যে এ ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। হোয়াইট হাউসের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার টেবিলে আসতে পারে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 6 তারিখ তেহরানে শোকযাত্রা হবে। এরপর 7 জুলাই পবিত্র শহর কোমে এবং 9 জুলাই মাসাদে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। তারা আরও জানায়, ইসলামাবাদের একমাত্র লক্ষ্য হল অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতি হতে পারে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিক্ষিপ্ত কিছু এলাকায় ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে। মায়ানমারে গতরাতে 3.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রাত 11:31 ভূমিকম্পন হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ঠিক 1 সপ্তাহ আগেও মায়ানমারে 3.5 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিনের স্মরণে এই দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্স স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এবার শুনবেন বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড আজ হাইতিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের 28 মিনিটে একমাত্র গোলটি করেন জে ম্যাককিন। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস ট্রেনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যায় 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে ভারত 13টিতে জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরো চেয়ারম্যান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে, এরপরই খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। এই মুহূর্তে শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত 12 বছরে দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। গতকাল আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার বিগত 12 বছর ধরে যুব নেতৃত্বাধীন উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং এই সময়কালে ভারতের যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করেছে। ফ্রান্স ও স্লোভাকিয়া দুই দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে ফ্রান্সের নিসেতে গিয়ে পৌঁছেছেন। নিসে শহরে তাকে বিপুলভাবে স্বাগত জানানো হয়, যেখানে প্রচুর সংখ্যক ভারতীয় সম্প্রদায় উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যে পাম তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে। গতকাল গোমতী জেলার 18 ভোলায় তিনি একথা জানান। কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের 12 বর্ষ অতিক্রম উপলক্ষে দেশের অন্যান্য বিমানবন্দরের সঙ্গে আগরতলার এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ আগামীকাল 15 জুন যাত্রী সুবিধা দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। গতকাল আগরতলা এমবিবি বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনে বিমানবন্দর অধিকর্তা কিষাণ মোহন নেহরা এই ঘোষণা করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমানের মৃত্যুতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এই শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন ফয়জুর রহমান রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে একজন নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। 2026 ফুটবল বিশ্বকাপে গত 2টি ম্যাচে কাতার ও সুইজারল্যান্ড 1-1 গোলে ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াই 1-1 সমতায় শেষ হয়েছে। এই মুহূর্তে স্কটল্যান্ড বনাম হাইতির ম্যাচ চলছে এবং ভারতীয় সময় সকাল 9:30টায় গ্রুপ ডিতে অস্ট্রেলিয়া খেলবে তুরস্কের বিরুদ্ধে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশপাশ অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ ছিল 17.3 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান, সকাল 10টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11টায় বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান বুকুরি বদল, 12:30 খানিমারি, বেলা 1:05 অঙ্গনা অনুষ্ঠানে শুনবেন বর্ষা এলো সখী দ্বার খোল, আলোচনায় অংশগ্রহণ করবে শিবানী ভট্টাচার্য, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী সুপর্ণা দেবনাথ, দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10। 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 ভক্তিগীতি শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়, 6:05 কল্যাণী, 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন এই প্রসঙ্গে ডাক্তার শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন সুপর্ণা দেবনাথের কণ্ঠে। সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 জানা অজানা অনুষ্ঠানে শুনবেন কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে বলবেন অরিজিৎ সিংহ। রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে বিষয় রং নাম্বার। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার। 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্র থেকে। 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে চলুন পরপর দুটি গান। প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং পরের গানটি শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে গানখানি শুনুন সাগর সেনের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সবিতা চৌধুরীর কণ্ঠে, আধুনিক বাংলা গানের আসরে। এবারে শুনবেন পরপর দুটি গান।

এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, সাগর সেন, সবিতা চৌধুরী, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্র। আকাশবাণী আগরতলা

0: আর কিছুক্ষণ পরে শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান।
1: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
4: বললো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: যতন ফুংকাহাম ককতিশালনি ফুংকচাং জরাও যতন লামসগ আও আং নরক বাই টংনাই ফুনি দামচি সাতামা জরা খনাথতক হিন্দি তকেনি রেচাফুংনি বিশিংতৈ ফাইদি যং পুইলানো ও রেচাফুংনি বিশিংতৈ হাবলায়ানো তিনি নি ককবরক বাই কম থিংজাক হিন্দি তকেনি বিশিং

নরক খাই তঙ্গ কক বরক বাই কম থিংজাক দাল বিদাল হিনি তকিনী রেচাপং তাবো খাই তঙ্গ তামাশা ও তকিনী রেচাপং ও রেচাপং খরং রেখা মোহিত চৌহান

অরিচাপ মঙ্গ খরং রিনাই রকমখা সনু নিগমবাই শ্রেয়া ঘোষাল নরক খাই তংদি ফুনি দামচিসা তাম্মা জরা কক বরক বাই কম থিংজাক দাল বিদাল হিন্দি তকে নি রেচাপ মঙ্গ খানানি বাকে

হাইলি হাই নহাই তৈতংসা রচাপ মুং খানা লাইফিরানো ও ফির মিলেঙ্গে তাকেনি তাবুকনি ও রচাপ মুঙ্গ খরাং হলিওয়ানো অভিজিৎ

আসিক জোড়া আশা ভুসলেবাই উদিত নারায়ণ খরঙ্গ ও রচাবং খারি জাকা ফাইনি হাইনহাই তৈতংসা রচাবং খালাই ফিরানে ওর পিয়ার হগয়া ও তোকেনি ও রচাবং খরং রিনে রকমখা নসরত ফাতে আলী খান উদিত নারায়ণ তাই অনুরাধা পড়ুয়া।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1260 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম শুনুন পলাতক ছবির গান। এই ছবির প্রথম গানখানি গিয়েছেন পঙ্কজ মিত্র।

0: তারে শুধু সোনা দানা সেজে উড়ে যায় উড়ে যায় যায় যায়
1: শুনছেন পলাতক ছবির গান, এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
2: জীবনপুরের পথিকরে ভাই কোন দেশে শাকিল নাই কোথায়।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলেন বাঘিনী ছবির গান। মান্না দের কণ্ঠে শুনুন বাঘিনী ছবির আরও একখানি গান।

শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনুন অজানা শপথ ছবির গান, গেয়েছেন আরতি মুখোপাধ্যায়।

অজানা শপথ ছবির গান শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে মণিহার ছবির গান শুনুন, দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বাংলা ছবির গান শুনছেন। এবারে মন নিয়ে ছবিতে দ্বৈত কণ্ঠে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলে।
1: ভালোবেসে

আশা ভোসলের কণ্ঠে মন নিয়ে ছবির পরে এবারে মান্না দের কণ্ঠে শুনুন ফুলের সুরি ছবির একখানি গান।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম, আকাশবাণী আগরতলা। তাবুক সেজাগো তিনি দীপর জরানী ককব্রক পান্ডাও সেদ্রবন খনারা জাগানো চালাইরকনি পান্ডা বখ্রি বদল তিনি বখ্রি বদল ন কম থেকা তনুজা দেববর্মা।

খুলুমকা তিনি কক তিসাল কিফিলি ফাইপিও কাবা সং হাইনহাই জিরাই রংনি পান্দা বখ্রি বদল নতুবুই নরংনি বস্কাঙ্গ ফাইসক পাইপিওকা গাই সং থাংনাই

0: বড়রো আগিনী জংনি বড়রো মাই হলায় যাদু মাই হলায় আগিনী জংনি বড়রো আগিনী জংনি বড়রো দই সালায় যাদু আরমলায় আগিনী জংনি বড়রো আগিনী জংনি বড়রো বলং বেড়ায় যাদু বলং বেড়ায় আনির সামু অরণ পাইকা
1: বাহ বিনির চামুং বেলাই নখনা তক সক্কা ক বিনির চামুংখা সে আগিনী দিন নিসে তং বিটি নই নাই সর চাবই খারাগা আগিনী দিন তো সকজাগ হগ থাঙ্গি নাই হক খাইমার হগ সাম তাম মান আবো তো সতন সাইমান হগ সাই কায়ো খোল কায়ো হাই আবার বিং বিং থাইসু মূরক চাজং কমান কায়ো সঙ্গে মগ দামরক সগ দামরক বেলাই নজরাই নিথেকে অকরা বুড়া যতন সে সকজাগ মগ দামরক ব ব সঙ্গনের চামুংনি বিশিংতে আগিনী দিন সঙ্গে হক রাই আমরং ব সঙ্গে চাবই খারকা হাইকে বিনের চামুংনি আগুল ফাই হাইকে সঙ্গা রচামুং খালায় সঙ্গে চামুং রচাবই খারবানো মেহেলি হাইকে মেহেলি নিনের চামুং সঙ্গে চাবই খারেলা
2: খুলমকা রেমুখা মেহেলি দেবর মাংতাবর তাংসার চামুং রচাবি খারি নাই

0: हाँ रिजा मुंग ने पाई का
1: बाह बिनी रिजा मुंग बो बेलाई नो खाना तक शोक का हंगाई बिनी रिजा मुंग खाना मनी या गुल हाय के फाड़ी सिंग हाय के कोथ मां बसा कैसा खाना लाये न आंग न रोग न कैसा कोथ मां बसा साई खाना रोवा न हंगाई न रोग जो तो न खानाई ने बेलाई नो खाना तक जग बैन सालसा हंता कैसा बोलंग को थू ग कैसा मायुंग तोंग फू ग ब ग बेलाई नो साक साक सिमिन नो चाना नि नो वानसुगु বুই বুই কাহাম দাঙি তং বুই হামিয়া দাঙি তং বুই নি চায়া দাঙি তং বাবর মূ সাওয়ানছিয়া হান্তা গে সালসা হেঙ্গে ন বলং কুথু গ মায় খুই বেলাই ন আদাও খুইজাকা হান্তা হিঙ্কে আদাও খুইজাং মানে ইয়াং ইয়াং ইয়াং ইয়াং নাইতং নাই মানে আইন তাম চানে বত বেশি থালেক বেলাই রক আমদের রক থক যাগ হিঙ্কে বুফাং বেলাই রক চাও বত হেঙ্গা বত নরক যতন সাইমান না হিঙ্কে ব হিমি থাংতে থাংতে কাইসা বুফাং বলাইনি বুফাং নি বলাইন চানা বাকে ববিনি বুসন্দি বাইকে ফান হরকা হান্তা এনকে ফান হরকা হাঙ্কা এঙ্কে ন বুফাং বলাই চানা নাই দংফুনকে বুফাং বেদেক বল রিজাক্তই ইঙি নাই আ বুফাং বেদেক খেব কাইসা টক বুতই তৈ নাই খুমবাই না বাকে না সিং আচকই দং মাজে আর টক নি গ ও বুতই ল রিজাক্তই ইঙ্গি সেওয়া এসব কালাইন নাই দংখাবো আপ্রু কেন টক সাকা হান্তা ও মায়ুং মায়ুং ও বুফাং বেদেক নি বলাই নতা চাষি দে টক বুতই দঙ্গ আর সিনি বুতাই বুতই খুমবাই নাই দংখা এঙ্কাই সিনি বুতই কলাই থাকে সিনি বুতই বাই থাঙানো ক ছং কিসা খাইরক সিদি মাসে মায়ুং কক সিখনায় ওলাখে ন ব আ বুফাং বেদেক নাই সবাই সে ব আ বলাই ন চাখা হিঙ্কে ন টক বুতই বলাই বাই হাও ওয়াই সবাই নষ্ট থাকবাই হিঙ্কে ন কাপলাই খেতে টক রকব সিনি বুতই ন সবাই রেখা মায়ুংলে হই নাই গেব খেবা টংটক জাগৈ নাই আদা অকুপলুং খে মাছা তৈ নাই তেসর থাঙে উ সাতং গিরিং গিরিং বা বুফাং তলাও খে থুই দঙ ইতি খাতা এগে টক রক গাঙ্কা কাপলাই যাবই দংখাতে এনকে আবু নরক ব টাংলি দো ইংলিশ বাইক সেলফিস হেনতা সেলফিস রক টাংলি তা নিজে নি শাক নি চানানো সিমিতা ওয়ানসুক দি বইনি কক নব গিসা বইনি ব অসুবিধা এদ বইনি ব যাতে কাহাম মংথং আবু যত্ন নাই দি দো কথমা বসাবো অমন ফরং মানে সং সরং মানে কলাইও যে সং বইনি জেসপানো খাইনা থাঙ্গে বইনি তা দেরাথং আম হাইন ওয়ানসুকই নসং জেসে সামুব খাইনা নাঙ্গো হাইকে কথমা বসানি ইয়াগুল সঙ্গ ফাই হাইকে ককটং খাই নালেন হাইকে সঙ্গ তাবু ককটং সাই খেলার নাই তিনি হাইকে তিনি নিনি ককটং সঙ্গে সাই খেলা
2: আনি বুমুং তিনি দেবরমা আংনার অন্য ককটং সাই খেলার নাই আনি ককটং বুখাই চবা লংমা ন চবা চবা ন লংমা চা থানি বাকি টংমা টমথানি বাকি মানথানি বাকি চবা শাকনি বাকি লুকুনি বাকি দফানি বাকি থিনাংনি বাকি চবা আসে ফুরুনি সিমিং থিয়াশাক জরা চবা চবা খেলা নমা থাংনাই চবা তৈ নি মানথাইব নিগি মানাই হামবাই
1: বাহ বি ককটং ব বেলাই নখনাতক সুখা হাইকে জরা তো ইয়াং পাইরেক পাইরেক বা সঙ্গে ব কথমা তাই রেচা মূর দংখ হাইকে ফাইলি তাবুক সাই থাইসা ককটং খাই নালাই সঙ্গন ককটং সাই খেলার নাই মেহেলি হাইকে মেহেলি নি ককটং সঙ্গে সাই খেলারলা
0: খুলুমকা আনে মুখা মেহেলি দেবর মাং তাবু ন কাইসা ককটং সাই খেলার না আনে ককটং নি মুখা কুচু খেরেং বার বুবার ও কুচু খেরেং বার বুবার তাবুক নু ব্যাং থাংখা হাফং সাইশিনি বাড়ি মতামই ব্যাং

0: ke mai thangka asike motom tongi mania baibri ma khajwa bere thanglang ka hulok jawoi bongni ga lona nang ba man jawoi thangjak kha motom sari woi o kuchu khereng barbu ba nini kotha ma simi khanao baile ma lang liya nini motom ma tabuk suk tongke bosmati no bar sari tire khali yang naiti khamu khajuguri woi khereng barbu re motom sai tongti khamu ani kok ta on pai kha
1: বাহ বিনি কক তং বেলাই নক সুকা আইকে চাবো তাইকে কথমা বসা খাই নালায় আগে মেহেলে নিয়াগুলো কথমা বসা সাই খাই সঙ্গ ন থিনাং
2: আনি কেন কথমানে মুখাই মশাবাই মায়ুং সালসা হান্তা মশাকাই মায়ক পুংজাক মুসেন যাওই গাই মায়ংখে আরামাসায়া সাতং গিরিং মা হিম হিমতা গাই মশা সাকাতা ও ইয়ার নাম থাং তা সাবজে দে ইয়ার আংখে মায়া খুঁমাসে চাং নামলিয়া ও ইয়ার আংন মাইরো তো রোনে হারে আনলোকে বলঙ্গ হুলুম কেড়ে রেখায় বেং গুচুক জাকাতা
1: মায়ং বেং রুক জাকাতা
2: ইহে মশাসে
1: মশাসুক জাকাতা
2: আংকাই মধু ফুলকা এলোপরা ফুলকা গাই চুয়াক ফুলকাতা আংকাই পিস্তান বাইয়ে লুংখাতা ডক্টর থাঙ্কা ইঞ্জেকশন রক্ষা গে হামকাতা বং নং নিবরক রক টংথকজাগৈ নক কিফিলি ফাইকা আনি কেরেন কথমা নপাইখা
1: মশা নগ কিফিলি থাঙ্কা সরি কাহামগৈ হিঙ্গাঙ্ক সাক খামিনে থাঙ্কাকে বি নং নিবরক টংথক জাগাতা না ইয়াবো বলং কুথুক রগ বেলাই বেলাই মানে থাংমারক যায় আর থাঙ্গে ব্যাং রক ফানো সিন্দ্রাই রক ফানো ওয়ার জাগে মানো না সঙ্গব আবাগৈ ন সং রক বহাই ন বলং রক থাংমানি চায়া ওখাই বিনি গেরাম কথমা তো চিকন ফানো বেলাই নাকুকমানি তাই বেলাই নাতক কুখা বিনি কথমা বসানি ইয়াগুলো ফাইদে হেগে সিনে ইয়াগ জরা বকরি খেবা সচামুং তংসা খানামানি বিচিনতে সিনে পান্ডানি পাইমানি ফাইচিং থাংলায়নে সঙ্গ রচামুং রচাবে খানায় মেহেলি
0: খুলুমখা আনে মুখা মেহেলি দেবরমা আং তাবুং নতাং সারে চামু রেচাবে খেলা রে নাই উফি

বাহ, বিনির চাপ মং বেলাই নখনাতক সোকা গাই খা খাইও সিনি তিনি নি পান্দান খানাই টংনাই রক বেলাই নখনাতক জাখানা সং ফাইনে পান্দা রক বাহাইন হাই মহাই কথমা বসানে বিশিং দি গবং মা সরং মং নি কক রক্তাই খনাতক খনাতক রচা মং রক তো বুই নরং নি বসকাং ফাই সক পাই পিনাই হাইকে সং তিনি আশো কক কচারে ন নরং নি ফাজিং খা নি হামচং মাইয়া ফরে সিন পান্দান মথাক লাইসিবানে যতন ন খুলুমকা।

0: আশোকজোরা তনুজা দেববর্মা বাই কম থেংজাক স্রাইরাউনি পান্ডা বুখরি বদল খনারাজা খা তা বুখনারাজা গান খানিমারি পান্ডা ও দিলীপ দেববর্মানি খরাঙ্গ কক থাই খলৈ রেজাব জাক রেজাবম ও রেজাব মনো কম থেং গান উষা দেববর্মা
1: কাহাম কি সাবইব মানো নরকাই নহাই খানিমারি কিফিলি ফিফিলি ফাইবানো হই নরক না সিংহী তংখানা আবো যতন সাবইব মানো পুইতুখলায়ু নরক বেলাই নখনা তৌজাগী তংখানা সিনি খানিমারি নই আবুনি বাকি নরা কিফিলি ফাইকা হাঁকে হাইনহাই হাতি বারসা পারলাই ফাইকা হাঁকে তঙ্গুই মা মুয়া বখা মিথিকমানি বাকি নরক বই মালাইনানি হাইনহাই নরক ন রেজাব মুবাই খেলেনি বাকি কিফিলি মা ফায়ুখা তিনি নরকনি বখানো খেলেওয়ানো তাকুক দিলীপ দেব বর্মা নি রেজাব মুবাই ফাইদি হাকে বি রেজাব মু সুনবস রুসারি তালাঙ্গি থাকা নাইলাইয়ানো তুই থাংতানি আ থাঙ্গু আবো কাহাম নসিউ নং থাংতানি আংবো থাঙ্গানো ও আনে খাকসাংতি আফুরু নং সাইচুং সাইচুং হিমি থাংফুরু উফিলি নাসিকমানি আবোনো আবোনো নহনো হামজাকমানি চঙ্গি না খানা বখাও গফাই দমখানা মকল লামসগী না খানা খাপাঙ্গ তিনি আংবো সাউ আংবো তিনি নিশিমি নিনি নো চঙ্গি না খা আং

বাড়ি খুমতয়া বারুই অংবাই খেকে চাকে খরাং যা দু নং মফাইসি দি খনাউই আনি খরাং ও খুমবার নিনি মখাংবাই নিনি খাজু সিমি নমচাঙ্গু শারীর সালথাং তো দিও নন সিমি নম আনবো আনি গানা মান্না মুচ।

চাক চাক কাইসা বেলাই নক পুলু নিনি হামজাক মাবাই আন হরব সাইচিং তাওনা রিয়া ইমাঙ্গ ফাইও নং আনি গানাতেই ইমাঙ্গ নন ফুনুগুই ইমাঙ্গ নন নুগুই আং লাচি মানি লাচি ওয়ান সুকমানি কে বোন সারাক লিয়া ইমাঙ্গ খেলে আনি গানাও মনে নরম খে আনি লগি লগি ও গলা তুই তুই যাক লাচি করমা মকলি মারি ও ইমাংনি ইসিরি বুফুরু সাক গদাল ফাইনানি বুফুরু নংবা আনোর একে ফাইসিনানি

আনি লগি লগি ও গলা তৈতেই যাক, লাচি করমা মকলি মারি ও ইমাংনি ইসিরি, বুফুরু সাগদাল ফাইনানি, বুফুরু নংবা আনোর একে ফাইসিনানি।

0: খাজনী তাকুতে বুক চং শিখনা জরা বহাইকে লাই থং টংতে টংতে টংরু রু আশুক টংথরু রু খনার রু রুচা মঙ্গ্র রংনি খরং বাই আশুক নুখিলি জারু চিনি জরা গবং মা রুচাপমু খনামানী উলো পাইছি থাঙ্গুখা ফাইদিচিং জরা পাইমানি উলো হাইন হাই পুইতু কলাঙ্গি থাঙ্গুয়ান কিফিলি ফাইনানি বাকে নরক খাবাই খুববাই নাসিগি দংদি খানিমারিনি ইয়াকসু উঙ্গি দং বাইদি হই আং খাও সঙ্গু তিনি আশুক জরানো চিনি খানিমারি ফাইনাই হাতিও কিফিল ফাইয়ানো তেউসা হাইন হাই হামবাই
1: তাইতাংশ পাইথাগো দিলীপ দেবর মানে খরাঙ্গ রেসাব জাগ্রসাম খানালাইনাই

চাষের কথা, আজকের প্রসঙ্গ দেশি ফল চাষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানুষের পুষ্টি ও সুষম খাবারের জন্য ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলের উৎপাদন বৃদ্ধি হয় কৃষির মাধ্যমে, আর তার জন্যই ফল চাষ সম্প্রসারণ তথা ফলের উৎপাদন বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। ফল ঔষধি গুণে ভরপুর হওয়ায় একে রোগ প্রতিরোধী খাদ্যও বলা হয়ে থাকে। ফলের উৎপাদন, বিপণন ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ হওয়ায় দেশি ফল পুষ্টি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের নিজ দেশে যেসব ফল উৎপাদন করা হয় সেই ফলগুলোকেই আমরা দেশি ফল বলে থাকি। এসব দেশি ফল পুষ্টিগুণ বা ঔষধি

গুণেও পরিপূর্ণ। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে একদিকে যেমন বাড়ছে খাদ্যের চাহিদা, অপরদিকে তেমন বাড়ছে পুষ্টির সমস্যা। বর্তমানে খাদ্য ঘাটতি পূরণে দেশ অনেক এগিয়ে, তাই আমাদের কেবলমাত্র বাজারে পাওয়া শাকসবজি বা ফলমূলের উপর নির্ভর করে থাকা মোটেও উচিত নয়। আমাদের চাহিদা অনুসারে উৎপাদন করে খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। পুষ্টির সমস্যা সমাধানের জন্য আমাদের শাকসবজির সঙ্গে ফলের উৎপাদনও বাড়াতে হবে। ফলের বাগান করে সংসার প্রতিপালন করার মতো জমি জায়গা হয়তো অনেকেরই নেই, তবে শখ করে দু একটা ফলের গাছ লাগানোর মতো ফাঁকা জায়গা হয়তো আমাদের বাড়িতেই আছে। সেখানে কেউ হয়তো দু একটা ফলের গাছ লাগান, কেউ বা লাগান বেগুন, লঙ্কা ইত্যাদি। তবে কতখানি জায়গা পড়ে আছে বাড়ির ভেতরে তা বুঝে অবশ্যই করতে পারি রকমারি ফল চাষ। ফল চাষ করতে প্রথমেই মাটির কথা বলা দরকার। ফলের গাছ লাগিয়ে ভালো ফলন পেতে গেলে জমির মাটি বেশ উর্বর হওয়া চাই। দোআঁশ মাটি ফল চাষের পক্ষে উপযুক্ত। তবে আর যেসব জমিতে গাছ লাগানো হবে সেটি বেশ উঁচু আর রোদ পিঠে হলেই ভালো হয়, কেননা জল জমে থাকে না এমন মাটি গাছের বৃদ্ধির জন্য দরকার। মাটি যেমনই হোক না কেন, গভীর গর্ত খুঁড়ে জৈব সার দিয়ে চারা গাছ বা কলম বসালে আর সময় মতো সেচ ও জল নিকাশের ব্যবস্থা করলে প্রতি বছর নির্দিষ্ট সময় সার দিলে কিছু ফল পাবার সম্ভাবনা অবশ্যই থাকবে। কিছু ফল আছে যেমন বীজ থেকে তৈরি চারা জমিতে পোতা হয়, আবার কিছু গাছ আছে যেগুলির ডাল ও ডালের চোখ বা মুকুল থেকে কলম তৈরি করে মাটিতে লাগানো হয়। আবার অনেকে কলমের গাছ না লাগিয়ে মাটিতে বীজ পড়ে গাছ হয়েছে সেরকম গাছই সংগ্রহ করে বাগানে লাগিয়ে থাকেন। কলা, আনারস, আঁখ প্রভৃতি গাছ কাটিংয়ের সাহায্যে নতুন গাছ তৈরি করা হয়। সেক্ষেত্রে সেগুলি উন্নত জাত কিনা এবং রোগ পোকার আক্রমণ মুক্ত কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল দেশি ফল চাষের গুরুত্ব।

0: নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
1: নমস্কার দিদি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং শ্রোতা বন্ধু যারা আছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা।
0: সেই যেটা শুরুতেই বলছিলাম না, যে বর্ষা কিন্তু আবার এসে গেছে, সেই আষাঢ়ের প্রথম দিন এলেই কিন্তু মনে পড়ে যায় সেই কালিদাসের মেঘদূতের কথা। ভাবতে অবাক লাগে যে এক টুকরো মেঘের আনাগোনাকে দেখে কিন্তু একটা গোটা কাব্য উনি ভেবে ফেলেছেন।
1: এবং শুধু কাব্য লিখেননি, বলতে গেলে আমাদের যে আপামর বাঙালির মননে যে বর্ষা নিয়ে এত প্রেম, আবেগ, বিরহ, রোমাঞ্চ যাই বলো, উনি কাব্যগ্রন্থে যেমন এক একটা শব্দ গেঁথেছেন, সেরকম ভাবে আমাদের আপামর বাঙালির মনেও কিন্তু এই সব বিষয়ে, বর্ষাকে নিয়ে যা যা হয়, সবকিছু একদম গেঁথে দিয়ে রেখেছেন। এবং এটা কিন্তু যুগের পর যুগ ধরে বাঙালি
0: একেবারে কালজয়ী
1: নিয়ে চলছে। হ্যাঁ, একদম। তো সেই কালজয়ী রচনা বলো বা কাব্যগ্রন্থ বলুন, মানে মেঘদূতমের, সেটা কিন্তু মানে শুধু একটা কাব্যগ্রন্থের মধ্যে আমার মনে হয় আটকে নেই। বর্ষা শব্দটা মনে আসলেই এই লাইনগুলোই আসে কিন্তু মেঘদূতমের যে লাইনগুলো, এমনকি আমাদের পরম পূজনীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও যা যাই বর্ষা নিয়ে লিখেছেন, কবিতা, প্রেম, গল্প, উপন্যাস, বিরহ, যা কিছু উনার লেখার মধ্যেও কিন্তু আমরা কোথাও না কোথাও এই মেঘদূতমের ছোঁয়া পাই বা উল্লেখ পাই। কিন্তু আমরা যদি একটু বেশি করে দেখি, উনি কিন্তু বারবার কালিদাসকে আর এই মেঘদূতম কাব্যগ্রন্থকে স্মরণ করেছেন, উল্লেখ করেছেন, সেই অর্থে আমরা যা বলি রেফারেন্স দিয়েছেন এমনভাবে। তো সেটা অবশ্যই কালজয়ী এবং মানে যার কোনো হয়তো ব্যাখ্যা হয় না, বা কি বলতো, মানে কোনো বিশেষণ দেওয়ার মতো কোনো উপযুক্ত শব্দ বোধহয় কাব্যগ্রন্থটা বা কবির জন্য আমরা ঠিক এখন অবধি খুঁজে উঠতে পারিনি।
0: এই বর্ষা এলে শুধু প্রকৃতি ভেজে না, ভিজে যায় আমাদের মনও। কবিদের কল্পনায় কিন্তু অনেক অনেক নতুন নতুন সৃষ্টি এই বর্ষাকে নিয়েই, তাই তো?
1: একদম। দেখো, যারা লেখালেখি করেন, মোটামুটি যারা, এমনকি আমি বলবো লেখালেখি করে না, এই ব্যাপারটাতে আমি যাচ্ছি না এখন, এমনিতেও আমরা যারা মানে সাধারণ, মানে এমনিতেই বড় হয়ে উঠছি, হয়তো সেরকম মানে লেখালেখি জগতের সঙ্গেও নেই, বর্ষা মানেই কিন্তু এক টুকরো কবিতা, এক টুকরো গান, বা কোনো বিখ্যাত ঔপন্যাসিকের লেখা ছোট্ট একটা লাইন, মানে বর্ষা আসছে আসছে ভাবটাই যখন হয় না, আকাশে মানে পেঁচা তুলোর মতো মেঘ উঠতে থাকে, তারপর ঘন হঠাৎ করে কালো হয়ে আসে, এই যে মানে প্রকৃতিও যেরকম করে সাজতে থাকে আর রং রূপ বদলাতে থাকে, মানে সকালে একরকম, তারপর দুপুরটা একরকম, তারপর আবার যখন সন্ধে নামে ঘন মেঘ কালো হয়ে আসে তখন একরকম, এই যে মানে পরিবর্তন, ঋতুও যখন সাজছে, প্রকৃতিও যখন সাজছে, সঙ্গে কিন্তু মানুষ, আপামর মানুষ যারা, আমি এখানে বাঙালি কোট আনকোট করছি না, কারণ মানে আমি মনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো মুহূর্তে এই বর্ষাকে একদম অন্তর থেকে মানে প্রেম দিয়ে, রোমাঞ্চ দিয়ে অনুভব নিশ্চয়ই করেছে। মনে হয় যে মানে সেই ছোট্ট, মানে যখন একটু একটু বুঝতে শিখে, হ্যাঁ, সেই ছোট্ট জল পরে পাতা নড়ে, বা আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, এই যে আমাদের মা ঠাকুমাগুলো ছড়াগুলো আওড়াতেন আমাদের সঙ্গে, এই যে মা ঠাকুমাওরা, তখনকার সময় হয়তো এত পড়াশোনাও ছিল না, উনি হয়তো চিনতেনও না যে কালিদাস কে, বা মেঘদূতমের হয়তো শব্দ নামও কোনোদিন শুনেননি, কিন্তু ওনারাও ওনাদের মতো করে কিন্তু বর্ষাকে ভালোবেসেছেন, কল্পনায় ভালোবেসেছেন।
0: হ্যাঁ, এক্ষুনি যে কথাগুলো বললেন তার থেকে মানে আমিও একটু নস্টালজিক হয়ে গেলাম। সেই যে ছোটবেলার যে বৃষ্টি ভেজা স্মৃতিগুলো বর্তমানে তো কিছুটা আমরা এক যান্ত্রিক হয়ে গেছি, যান্ত্রিক যুগে পৌঁছে গেছি,
1: একালটা পাল্টে গেছে অনুভব। আমার মনে হয় অনুভবটা রয়ে গেছে, মানে বোধ, একটা কিছুকে অনুভব করার যে বিষয়টা, ওইটা কিন্তু একই রয়ে গেছে, ভালো লাগা খারাপ লাগা, ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে বলছিলে নস্টাল, যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন কিন্তু আমরা যে জায়গাটায় বড় হয়েছি, মানে দালান পাকা এগুলো ছিল না, মানে মানে একদম সবার বাড়ি ঘরগুলো উপরে ছিল টিন, এটা ছিল। আর আষাঢ়ের বৃষ্টিটা কিন্তু খুব একটা বেশি যে ঝমঝমিয়ে আসে তা কিন্তু নয়, একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি ঝিরিঝিরি মানে সারাক্ষণ একটা চলতে থাকে, মেঘলা হয়ে আসে,
0: এর যে একটা ছন্দ, একটা মধুর ছন্দ, কখনো ঝমঝম, কখনো ঝিরিঝিরি, কখনো, এটাও কিন্তু একেবারে একটা অনুভব করার মতো।
1: তখনকার সময় কি ছিল, এতগুলো গাছপালা, সবুজ বনানী ছিল, এই প্রকৃতির অনুভবটা না আরো তীব্র, বিশেষ করে একটা গন্ধ,
0: এই যে প্রথম যে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ে, যে সেই সোদা গন্ধ,
1: বা যখন গাছপালাগুলো ভিজে যায়, ভিজে গাছপালারও কিন্তু একটা গন্ধ আছে, তারপর একটা মানে শব্দ হয় কিন্তু, মানে যখন মানে বৃষ্টিগুলো যখন পড়ে তখন এই গাছপালায় পড়ুক বা আমাদের টিনের চালে পড়ুক,

0: তখন কিন্তু বিভিন্ন ধরনের মানে বৃষ্টির ফোটার সঙ্গে সঙ্গে, ফোটার আকার আকৃতির সঙ্গে সঙ্গে শব্দগুলোও কিন্তু পরিবর্তন হতো, এবং সেটা সকালবেলা যদি একরকম হয়, সেটা রাত্রেবেলা মাঝরাতে একটু বৃষ্টি আসলো ঝমঝম করে ঘুমের মধ্যে, হঠাৎ করে ঘুম ভেঙে টিনের চালের বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল, প্রত্যেকটা অনুভূতির কিন্তু আলাদা আলাদা রকম।
1: আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছে কবি নির্মলেন্দু গুণের একটা লেখা, যে আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে বৃষ্টি, কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকী, বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন তালে নর্তকী। সত্যি মানে কি একেবারে অদ্ভুত সেই সেই আমাদের ছোটবেলার স্মৃতি যেন আমরা রোমন্থন করতে পারি এই কবিতাগুলোর মধ্যে।
0: বিষয়টা শুধু কিন্তু মাত্র অনুভব, ভালো লাগা, ভালোবাসি মানে সেই শব্দের মধ্যে আটকে থাকতো না, যাপনটাও কিন্তু ছিল আক্ষরিক করতে, মানে বৃষ্টি নামলেই খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে,
1: জমি একটা আড্ডা
0: হবে, চানাচুর মুড়ি হবে, চা হবে, বা সবকিছু বাদ দিয়ে আমি বারবার আমাদের সেই মা ঠাকুমা জেঠিমা কাকিমার ওদের কথা বলছি, মানে ওদেরও কিন্তু একটা ধরনের উদযাপন হয়তো, চারজন মিলে পাঁচজন মিলে একসঙ্গে বসলো, একটা গল্প, বা অনেক সময় বিরক্তি, অনেকদিন টানা যদি দু তিন দিন থাকে এটা কিন্তু বিরক্তির কারণও হয়ে যেত। আরেকটা মজার জিনিস যেটা আমি জানি না, হয়তো আমার মতো অনেকে যারা মফস্বলে বা গ্রামে বড় হয়েছেন, আমাদের কিন্তু বৃষ্টি আসলে তো খেলতে যাওয়া যাবে না, এটা একটা সমস্যা, ঘর থেকে বেরোনো যায় না। তো এবার ভালো লাগে, প্রথম প্রথম এক দুদিন বৃষ্টি হচ্ছে, ভালো লাগে, মজা লাগে দেখতে, কিন্তু একটা সময় পরে যখন তার ধৈর্যের বাঁধটা যখন ভেঙে যায়, তখন কিন্তু এই বৃষ্টিটা কিভাবে আটকানো যায় ওটার কিন্তু একটা পরিকল্পনা চলতে থাকে, এবং এটার পরিকল্পনা বাস্তবে রূপায়নের একটা বিশেষ ছিল যে ঠাকুমার চুনের কৌটো লুকিয়ে ফেলা। ছোটবেলায় আমাদের একটা মিথ বলো বা একটা ছিল, চুনের কৌটো যদি আমরা লুকিয়ে ফেলি মাটির নিচে পুঁতে রাখি তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, রোদ উঠবে। তো আমরা এটা যারা আমরা খেলার সাথী ছিলাম, এবার আমাদের টার্গেট থাকতো ওই চুনের কৌটো নিয়ে, এটা তো লুকোতে হবে না হলে বৃষ্টি উঠবে না। তো এখনো যখন বৃষ্টি আসে, বৃষ্টি নামে, হয়তো সেইভাবে অনেক কিছু হয় না, কিন্তু হঠাৎ হঠাৎ সত্যি একদম মনটা ভীষণ মানে উদাস হয়ে যায় সেই বৃষ্টি বেলা, সেই বিকেল বেলা, ইচ্ছে করে মানে ছাতা না নিয়ে যাওয়া স্কুলে যাতে বৃষ্টিতে একটু ভেজা যায়।
1: সেই ছবিটা তো এখন আর দেখাই যায় না, আমরা তো ছেলে মেয়েরা চাইলেও আমরা কিন্তু সেটা আমরা করি না, আমরা বলতে পারি একেবারেই না, কিছুতেই বৃষ্টি ভেজা যাবে না, জল উঠবে, ঠান্ডা লাগবে,
0: হয়েও তো যায়, তুমি যদি দাও। আর আরেকটা ছিল আমাদের কি জানো, আমাদের স্কুলে ছিল মানে বৃষ্টি আসলেই ছুটির জন্য দরখাস্ত দিতে হবে, বৃষ্টি আসবে আজকে শেষের যে ক্লাসটা ওইটা আমরা করব না, বাড়ি যেতে পারবো না, এটা একটা দরখাস্ত ছুটি, মানে সব কিছু মিলিয়ে এই বর্ষা, এই আষাঢ় মাস, এই শ্রাবণ মাস অদ্ভুত একটা
1: ভালো লাগা, তার মধ্যে আবার মন খারাপ, প্রেম বিরহ, কবিদের লেখনীতে যেমন এই বর্ষাকে ঘিরে যেমন প্রেমের জোয়ারও আমরা দেখতে পাই, তেমনি আবার বিরহতেও কিন্তু এই বর্ষা,
0: একদম কত কত কবি সাহিত্যিক উপন্যাস ধর এই বৃষ্টির দিনগুলিতে বসে কত কত কবিতা উপন্যাস মানে কত কত সৃষ্টি হয়ে গেছে, তা হয়তো আমরা এক জীবনে পারবো না, জানিও না অনেক কিছু
1: সত্যি। আর যেহেতু আমরা সেই মানে একটু পেছন ফিরে তাকাচ্ছিলাম যে আমাদের ছোটবেলায় সেই সময়টুকুকে অনুভব করছিলাম যে সেই লোডশেডিং এর রাত, বর্ষার ঝমঝম শব্দ, বৃষ্টি পড়েই যাচ্ছে অবিরাম, সেই ব্যাঙের ডাক, জোনাকি, সবকিছু মিলে মিশে, আর সেই সঙ্গে ভূতের গল্প,
0: সে তো আর বলে লাভ নেই। তবে ভূতের গল্পের বিষয়টা আমাদের খুব একটা বেশি সেই ভূতের গল্প তখন মানে আমি যে দশকটাতে বড় হয়েছি তখন মানে এতটা গল্প বা ভূতের গল্প নিয়ে চর্চা ছিল না, বা আমাদের ঠাকুমা দিদিমারা এসব নিয়ে বলতেন না, কিন্তু একটা বিষয় ছিল ভয় দেখানো,
1: সেটাই
0: বৃষ্টির রাতে যখন আসছে এখন ধরবে এখন, মানে এটা একটা ভীষণ আমাদের ভাই বোনদের মধ্যে ভীষণ একটা ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপার ছিল, এবং তখন যেন একদম ভেতর থেকে জিনিসটা বিশ্বাসও হয়ে যেত। এখন মাঝে মধ্যে হাসি উঠে যখন একা একা বসে থাকি, মানে এই যে বৃষ্টি ফোটার শব্দগুলো চেঞ্জ হয়ে যায়, মানে পাল্টে পাল্টে যাচ্ছে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর, সেই অনুভূতিগুলি এখন সত্যি ভীষণ মন খারাপের সৃষ্টি করে,
1: মানে মনে মনে ভাবতে ইচ্ছে করে যে সেই সব অন্যদিন ছিল
0: না, সেই সময় মনে হতো যে আমরা কতটা ডাউন টু আর্থ ছিলাম, মাটির কাছাকাছি ছিলাম,
1: সেটাই বলছি,
0: কত মিথ্যে মিথ্যে জিনিস আমরা সহজেই বিশ্বাস
1: করি, মানে একেবারে জীবনযাত্রার মানটা একেবারে সহজ সরল ছিল,
0: এবং এটা বর্ষা কিন্তু একটা অন্যরকম রং লাগিয়ে যেত, এই যে মানে মুহূর্তগুলো বর্ষাকে ঘিরেই কিন্তু হতো, বৃষ্টির রাতে সেই ঝমঝম শব্দ, কালো আধারি, তুমি যেটা বলছিলে ঘুটঘুটে অন্ধকার, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম জীবন আমরা কাটিয়ে এসেছি বর্ষাকে নিয়ে।
1: অনেক সময় ছেলে মেয়েদের সাথে যখন আমরা মানে বিষয়গুলো নিয়ে কথা বলি, যেমন অনেক সময় যখন তারা জানতে চায় যে তোমাদের ছোটবেলা

0: তার গল্প বলো, বা এই বৃষ্টি ভেজা দিনে যখন ঘর বন্দি হয়ে যাই আমরা, তখন হয়তো ছেলে মেয়েদের সাথে শেয়ার করি যে আমরা তো এমন বৃষ্টি ভিজতাম,
1: হ্যাঁ
0: অনেক সময় আমরা ইচ্ছে করেই ছাতা ছাড়া বেরিয়ে
1: হ্যাঁ
0: যেতাম।
1: এটা
0: হ্যাঁ, সেটা কিন্তু আমাদের একটা ভালো লাগার বিষয় ছিল,
1: হ্যাঁ
0: একেবারে চুপচুপে ভিজে হয়তো আমরা কলেজে চলে গেলাম বা স্কুলে পৌঁছে গেলাম,
1: সেই ওটা
0: সেটাও
1: তো
0: সারাদিন
1: বাহানা,
0: সেই ভেজা কাপড় গায়ে শুকোচ্ছে, তাতেও কিন্তু আমাদের তেমন কিছুই আসতো যেত
1: তখন
0: না।
1: না, তখনকার পরিবেশ, এখনকার
0: ঠিক,
1: পরিবেশটা অনেকটাই।
0: কিন্তু এখন যদি বলি যে বাচ্চা বৃষ্টিতে ভিজতে চায় আর আপনার বকুনি, এই টানাপোড়েনটা আমরা কিভাবে সামলাবো? আমরা তো কিছুতেই রাজি হব না যে আমরা ছোটবেলায় করেছি, বাট বাচ্চাটা হয়তো বলছে যে তোমরা তো ছোটবেলায় করতে, কেন আমি করব না।
1: আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যে মানে আমি বিশ্বাস করি এবং আমি এই জিনিসটা করিও, যে বাচ্চাদেরকেও মানে অনেক সময় কিন্তু আমি ভিজতে দেই, অনেক সময় সেই খোলা মাঠ বা উঠোন তো আর পাওয়া যাচ্ছে না, ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ছিটে ফোটা খেলো জানালায়, বা মাঝে মধ্যে ছাদে যখন প্রথম বৃষ্টিটা নামে,
0: হুম হুম
1: বিজ্ঞান কিন্তু বলে বা আগে বলতো যে ওই যে বর্ষা যখন আসে প্রচণ্ড তীব্র দাবদাহ যে গ্রীষ্মের পর, এই যে বৃষ্টিটা যখন নামে তখন নাকি এই বৃষ্টিতে স্নান করলে তোমার অনেক যে ওই যে গরমে ঘামাচি বা এইসব যে চর্মরোগ জাতীয় কিছু জিনিসগুলো
0: আচ্ছা,
1: গরম থেকে হতো, ওই বৃষ্টির ফোঁটায় স্নান করলে নাকি অনেক টাই
0: রিলিফ হয়ে
1: হ্যাঁ
0: যায়,
1: রিলিফ
0: সেরে
1: হয়ে
0: যায়।
1: যায়। এটা আমরা
0: আচ্ছা,
1: ছোটবেলা থেকেও দেখে এসেছি এবং এখন কিছু কিছু বিজ্ঞানও বলছে। আর বিজ্ঞান বলছে, বিশেষ করে মনস্তত্ত্ব যারা, মানে মানসিক স্বাস্থ্য নিয়ে তো এখন খুব চর্চা হচ্ছে,
0: ঠিক,
1: এখন ট্রেন্ডি এটা, মানসিক চর্চা কিভাবে ভালো থাকা যায়, সন্তানদের কিভাবে ভালো রাখা যায়, তখন বলছে যে না, ওদেরকে যেহেতু আমরা সেই শৈশবটা ওদেরকে দিতে পারছি না, এটা একটু করা দরকার। হয়তো একটু জ্বর আসবে সেই বর্ষাজনিত কারণে, খুব বেশি ভিজে গেল, ঠান্ডা লেগে গেল, ওইটা আলাদা, ওইটা না, কিন্তু একটু একটু এই মুহূর্তগুলোকে
0: ঠিক,
1: ওদেরকেও যাপন করতে দেওয়া দরকার।
0: একদম দারুণ বলেছেন, সেটা কিন্তু আপনার সাথে আমিও একেবারেই একমত। অবশ্যই আমরা সচেতনতা মেনে বৃষ্টি ভিজবে
1: হ্যাঁ
0: তৎক্ষণাৎ কিন্তু তাকে ঘরে ভালো জল দিয়ে আবার চান করিয়ে দেবো, কারণ যুগের সাথে তো
1: হ্যাঁ
0: সব
1: একদম,
0: কিছুরই একটা
1: হ্যাঁ হ্যাঁ
0: পরিবর্তন হয়েছে।
1: হ্যাঁ পরিবর্তন হয়েছে। আর না হলে ওরা তো সেই আমরা যে জীবনটা কাটিয়ে এসেছি ওইটার তুলনা যদি আমি ছেড়েও দেই, তারা কিন্তু এই আমাদের যান্ত্রিক যুগে, মানে বিশ্বায়নের যুগে, আমরা কিন্তু কোনো ঋতুকেই সেইভাবে অনুভব করতে পারি না, বিশেষ করে একটা গরম আর যখন একটু ঠান্ডা পড়ে,
0: হুম
1: একটা
0: হুম
1: তীব্র ঠান্ডা, এর বাইরে এই যে বিভিন্ন ঋতু, বর্ষা, শরৎ,
0: হুম
1: এগুলো কিন্তু আমরা খুব একটা বেশি অনুভব করতে পারি না, মানে
0: সেই
1: বাচ্চারা করতে
0: সময়টুকু
1: পারে না।
0: কিন্তু
1: হ্যাঁ
0: আমাদের হাতে নেই,
1: নেই,
0: ঋতুর পরিবর্তনটা আমরা 12 মাসে 6 ঋতুর
1: হ্যাঁ
0: কিছুটা উপস্থিতি কিন্তু আমরা আমাদের এই রাজ্যেও কিন্তু টের পাই,
1: হ্যাঁ
0: অনুভব করতে
1: একদম,
0: পারি, কিন্তু সময় বা সুযোগের
1: সুযোগ
0: অভাবে
1: হতে
0: হয়তো।
1: পারে না।
0: ঠিক,
1: এই প্রকৃতি কিন্তু মানুষের মনের মধ্যে মানে সে প্রভাব ফেলছে কিন্তু। এবার
0: একদম,
1: আমি যদি বাচ্চাকে, ছেলে মেয়েদেরকে আমি জোর করে ওদের সেই ভাব থেকে আটকে রাখি, অনুভব থেকে আটকে রাখি, সেই যে অনুভূতি থেকে যে নিজস্বতা তৈরি হওয়া, সেটা কিন্তু হবে না। আজকাল কিন্তু দেখবেন আমরা অনেকটাই সবসময় একটা আমাদের বাচ্চাদের প্রতি অভিযোগ থাকে, ওরা ভীষণ যান্ত্রিক হয়ে গেছে, বিশেষ করে এই জেনজি বিষয়টা যেটা আসছে, ওদের
0: একদম,
1: অনুভূতি নেই, ওদের আবেগ নেই, ওরা ভীষণ প্র্যাকটিক্যাল, এই কথাগুলো কিন্তু এখন ঘুরে ঘুরে আসে। আমরা মা বাবারাই বলছি তাদের এই যে বিষয়গুলো, ওটা তো আমরাই তৈরি করছি, আমরা
0: একদম
1: তো ওদেরকে সেই নির্যাসটা নিতে দিচ্ছি না প্রকৃতি থেকে। তো
0: সেটাই
1: আমার মনে হয় নেওয়া, নিতে দেওয়া দরকার কিছুটা, আমরা যথেষ্ট,
0: আমার মনে হয়, মানে সময় এসেছে একটু বদলাতে হবে
1: হ্যাঁ
0: আমাদের,
1: একটু
0: সেই
1: বদলা,
0: আবার কিন্তু মানে সেই আমাদের শেকড়ের সন্ধানে কিছুটা
1: হ্যাঁ
0: হলেও ফিরে যেতে হবে,
1: ফিরে যেতে হচ্ছে।
0: তাহলেই কিন্তু তারা সত্যিকারের মনুষ্যত্বের বোধ তাদের মধ্যে গড়ে উঠবে।
1: হ্যাঁ সেদিন খারাপ লাগছিল, মানে একটা ছোট বাচ্চা, ও কিন্তু কদম ফুল চিনে না, কিন্তু
0: ঠিক,
1: আমাদের সেই বাদল দিনের প্রথম কদম ফুল,
0: সেটাই,
1: কবিতাই হোক, কদম ফুল গাছই হোক, ওটা আমাদের কিন্তু একটা নেশা ছিল, আমরা দেখে বড় হয়েছি, কদম ফুলের গন্ধ, কত কত গান রচনা হয়েছে এই বর্ষার কদমকে নিয়ে, কিন্তু অনেক ছেলে মেয়েরা কিন্তু ওই কদম ফুলটা চেনে না।
0: তারা মানুষ হচ্ছে, পড়াশুনো করছে,
1: হ্যাঁ
0: কিন্তু
1: বইয়ে
0: তারা
1: দেখছে
0: কিন্তু
1: হয়তো,
0: সেই
1: কিন্তু হ্যাঁ
0: প্রকৃতির যে পাঠশালাটা, প্রকৃতি যে কত বড়
1: হ্যাঁ
0: পাঠশালা আমাদেরকে কত কিছু শেখায়, সেটা থেকে কিন্তু তারা অনেকটাই বঞ্চিত রয়ে
1: অনেকটাই
0: যাচ্ছে।
1: বঞ্চিত হচ্ছে।
0: আমরা ছোটবেলায় যেমন আমাদের খেলা ছিল সেই বৃষ্টি এলেই কাগজের নৌকো
1: হ্যাঁ
0: বানানো, নৌকো ভাসানো, সেই সঙ্গে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো
1: একদম,
0: বান, শিব ঠাকুরের বিয়ে হলো
1: তিন
0: তিন
1: কোণে
0: কন্যে
1: দান,
0: দান, এই যে বৃষ্টি, বৃষ্টির সাথে বন্যা জড়িয়ে রয়েছে, সেই বোধগুলো কিন্তু আমাদের তখন থেকে এর মধ্যে থেকেই কিন্তু, এই
1: আমাদের
0: যে
1: হ্যাঁ
0: গান করলেন বাদলুদ্দিনের প্রথম কদম ফুলের মধ্যে থেকে, কিন্তু একটা বিরাট বড় শিক্ষা যে বৃষ্টির সময় কদম ফুল ফোটে
1: একদম,
0: তো সেই বিষয়টা
1: তখনই ফুটবে। প্রকৃতি আমাদের সময় কি হতো, প্রকৃতি আমাদেরকে কিন্তু অনেকটাই তৈরি করে

0: দিয়েছে,
1: ঠিক
0: মানে এমনি ভালো লাগা থেকে করি। হ্যাঁ, ওই দিক থেকে যদি বলি, প্রকৃতি কিন্তু আমাদের সেই মনটা, সেই বোধটা তৈরি করে দিয়েছে। আমরা যেভাবে বড় হয়েছে, আমি আমার মতো যারা সেই দশকে বড় হয়েছে, কিন্তু এখন সে ছেলেমেয়েরা সব কিছু শিখছে, আবৃত্তি চর্চা করছে, গান শিখছে, নাচ করছে, ছবি আঁকছে, বর্ষার ছবি আঁকছে, কিন্তু আমার মনে হয় সেই যে অনুভব থেকে, ভেতর থেকে তারা বিষয়টা বুঝতে পারছে না, বা মানে ছুঁয়ে যাচ্ছে না, ওদের অন্তরাত্মা বা আত্মাকে ছুঁতে পারছে না বিষয়গুলো। করছে, সব কিছুই করছে, জানে, কিন্তু
1: একদম কিছু সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর একটু সচেতন হতে হবে, যে আমরা যেমন ছোটবেলাটা যেভাবে উপভোগ করেছি, আমাদের কিন্তু সেই চাপটা ছিল না যে আমাদের 100-তে 100 পেতে হবে, এক নম্বর কমে গেলেও কিন্তু সেই বাড়িতে বকা ঝকার একটা বিষয় কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে, যে 99 পেয়েছে কেন, 1 নম্বর কোথায় গেল।
0: তো
1: সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা মানে এটা কি সত্যিকারের শিক্ষা দিচ্ছি? আমার তো মনে হয় যে যদি শিক্ষা হয় তাহলে যে প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা, প্রকৃতি থেকে যে বিষয়টা, যে রস আস্বাদন করা, যে সেই সাহিত্যের বোধ
0: আমরা নিয়ে নেওয়া, ওইটা আমরা দিতে পারছি না। বিশেষ করে যারা ইংলিশ মিডিয়াম, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, আমাদের অনেকেরই একটা অভিযোগ থাকে কি ওরা আমাদের ছেলে মেয়েদের বাংলা ঠিক আসে না, ওরা লিখতে পারে না। এবং আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত, আপনিও দেখবেন যে অনেক মা বাবারা কিন্তু বাচ্চাদেরকে আবৃত্তি স্কুলে দেয় শুধুমাত্র বাংলাটা ভালো করে আসার জন্য, বাংলা বলতে পারে না এই জন্য।
1: অভিভাবকরাই গর্বের সঙ্গে বলছে যে আমার ছেলে বাংলা পারে না, কিন্তু সেটা যে কতটা লজ্জার সেটা কিন্তু তারা একবার ভেবে দেখছে।
0: এবার যদি ওরা যদি প্রকৃতির সাথে, এই ঋতুর সাথে সাথে বড় হয়ে ওঠে, অনুভব করতে করতে, নির্যাস নিতে নিতে, সেটা কিন্তু আমাদের কিন্তু এতটা এফোর্ট দিতে হবে না, নিজেরাই শিখে যাবে, নিজেরাই বুঝে যাবে।
1: একেবারেই বর্ষা এসে গেছে, আমরা বর্ষাকে বরণ করে নেব, একেবারে চারিদিকে প্রস্তুতি। আর বর্ষাকে কেন্দ্র করে কিন্তু অনেক উৎসবের আয়োজন হয়।
0: বর্ষামঙ্গল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি প্রথম যিনি শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসবটা, আসলে আমার কি মনে হয় মানে আমাদের আগে যারা লেখালেখি করতেন কবি, এই যে বৃষ্টি বর্ষা এটাকে নিয়ে একটা উৎসব করা
1: যায়,
0: একটা ঋতুকে নিয়ে আমরা উৎসব করতে পারি।
1: একদম
0: মাঝে মধ্যে যখন আমি ভাবি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কি করে এইভাবে ভেবেছিলেন যে একটা টানা টানা ঝিরিঝিরি চেপচেপে একটা বৃষ্টি, ওইটার একটা ঋতু, যার মানে আমরা এতক্ষণ বর্ষার অনেকগুলো ভালো দিক বলছিলাম, অনেকগুলো খারাপ দিকও আছে, জল জমে যাওয়া, কাদা যা, কিন্তু এগুলোকে ছাপিয়ে এই একটা বর্ষা ঋতুকে নিয়ে একটা উৎসব উদযাপন করা যায়।
1: কত কত তার কত কত সৃষ্টি সেই বর্ষা এলেই, যেমন প্রাণ খুলে গাইতে ইচ্ছে করে পাগলা হাওয়ার বাদল দিনে, সে তেমনি কত কত গান,
0: তারপর
1: বাদল দিনের প্রথম কদম ফুল, আপনি বলছেন
0: এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়,
1: মানে সত্যি ভাবতে অবাক লাগে। আর এগুলোই কিন্তু আমাদের মন ভালো করার একটা সুযোগ,
0: ভালো করার।
1: আর যদি বলি যে আমাদের সময় বলছে কিন্তু একেবারে শেষ করতে হবে অনুষ্ঠান আজকের মতো, বর্ষায় অনেকের মন খারাপ হয়, সেক্ষেত্রে আপনি বলবেন যে মন ভালো করার টোটকাটা যদি বলেন আজকে?
0: দেখুন, বর্ষায় মন খারাপের পেছনে একটা বিজ্ঞান মনস্তত্ত্ব কাজ করে, কারণ আমাদের সূর্যের প্রখর তাপ যখন কমে যায় তখন আমাদের কিন্তু এটা ডিপ্রেশনকে উস্কে দেয়। তো আজকাল বলা হচ্ছে, বিজ্ঞান বলছে, বিভিন্ন গবেষণা বলছে, যারা একটু মন খারাপ, ডিপ্রেশন তাদের, ওদেরকে এমনকি যারা মানে হার্টের সমস্যা আছে, ওরাও যেন দিনের কিছুটা সময় একটু রোদে কাটায়, সানলাইট আমাদের মানে সেই মন ভালো করে দেয়। তো বর্ষায় কি হয়, বর্ষায় সূর্যের আলোটা থাকে না, তো আমাদের অনেকেরই বর্ষা আসলেই মন খারাপ, একটা মানে ভালো না লাগা, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কারণ ছাড়া ভালো লাগছে না, সেটা থাকে। আমার মনে হয় থাকুক না, ভালো না লাগাও তো থাকা দরকার, এই ভালো না লাগাটাকেও তো উদযাপন করা দরকার, কেন আমাকে মন ভালোই করতে হবে? একটা মুহূর্তে যখন আমার মন ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে, আমার মন ভালো লাগছে না, আমি মন
1: খারাপটাকেও আমরা উদযাপন করি,
0: হ্যাঁ উপভোগ করি, আমার মন খারাপ লাগছে একটা সময়, তারপর একটা সময় সত্যি দেখবো যে আমার মনটা ভালো হয়ে গেছে। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি সেটা বাড়াবাড়ি পর্যায়ে যায় তখন তো কিছু একটা করতে হবে, নিজের ডাইভার্ট করতে হবে, গান শুনতে হবে, বা খাওয়া দাওয়া, অনেক সময় চকলেট খেলে, কিছু ভালো কিছু খেলে মন ভালো হয়ে যায়,
1: বা বর্ষাকে উপভোগ করার জন্য যদি আমরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার ব্যবস্থা করতে পারি তাহলে তো
0: একটু করতে হবে। আর তার চেয়েও যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই কারোর সাথে কথা বলতে হবে, ভাগ করে নিতে হবে যে আমার ভালো লাগছে না, বা সেটা তখন আস্তে আস্তে করে দেখে ধরনটা বুঝে তখন এটা প্রতিরোধ করতে হবে। তবে আমার মনে হয় বর্ষা নিয়ে যদি আমার ভালো নাও লাগে কিছুটা সময়, মন খারাপ হয়,

0: উপভোগ
1: কিন্তু উপভোগ করা দরকার,
0: অসাধারণ
1: একটা কথা বলেছেন, যে যদি ভালো নাও লাগে সেটাকেও কিন্তু উপভোগ করা দরকার। সব সময় যে ভালো লাগবে সেটাও কথা নয়, আর এই সময় কিন্তু একটু সচেতন থাকতেই হবে, নিজের যত্ন নিতে হবে, ভেজা চুল আমরা চুলিয়ে নেব বা জামা কাপড়।
0: আমি যেটা বারবার বলি, আমাদের যেহেতু বর্ষায় সবুজ শাকসবজি প্রচুর আসে, যেহেতু বৃষ্টির জল পায়,
1: এই সচেতনতাগুলো আমাদের মেনে চলতে হবে, আর নিজের যত্ন নিতে হবে, পরিবারের যত্ন নিতে হবে, আর যদি বলি সেই সঙ্গে প্রকৃতিরও যত্ন নিতে হবে।
0: একদম,
1: এই আষাঢ়ে কিন্তু যদি একটাও গাছ লাগাই সেটা কিন্তু একেবারেই ফুলে ফেপে উঠবে,
0: একদম একটা গাছের জল, সেই জল। এবং মানে আমাদের যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে বলছি, আমাদের ভালো লাগা খারাপ লাগা আনন্দ দুঃখ, আমরা যদি কিছু পেতে চাই আমাদেরকেও তো প্রকৃতিকে কিছু দিতে হবে। তো আমার মনে হয় আমাদের প্রত্যেককে এই বর্ষায় কিছু না কিছু গাছ যদি আমরা লাগাই, তাহলে বর্ষাটা আরো সুন্দর হবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা বড় হয়ে উঠছে তারাও সেই আমরা যে বেলাটা ফেলে এসেছি হয়তো বা কিছু
1: করতে পারবে, সেই বৃষ্টির জল পেয়ে গাছটা কেমন সুন্দর করে ফুলে ফেপে উঠছে, আর চারপাশটা কেমন সবুজে সবুজ হয়ে, মানে একেবারে যেমন সবুজে সমারোহে সাজিয়ে তুলছে।
0: যদি একটা গ্রাফ না থাকে, ওঠানামা না হয়, তাহলে ওইটাতে ভালো লাগছে বিষয়টাও তো আমি অনুভব করতে পারবো না। তো থাকুক না, আমার মনে হয় খারাপ লাগাও কিছুটা থাকুক, তা নিয়েই বর্ষা অনেক প্রিয় কাছে।
1: ভালো লেগেছে যে ভালো লাগা থাকুক সঙ্গে খারাপ লাগাটাও থাকুক না, সেটাকেও কিন্তু আমরা উপভোগ করব।
0: এই যে বর্ষা আসছে এটাকে আমরা উদযাপন করি যে যেভাবে পারি, এটাই আমার মনে হয়। আগে থেকে যদি ভেবে নেই যে খারাপ লাগবে এইসব কিছু না ভেবে, আগে থেকে যদি ভেবে নেই আমি বর্ষাটাকে উদযাপন করবো, খারাপ লাগা হলে খারাপ লাগাটাকে নিয়েই উদযাপন করবো, তাহলে আমাদের এই আগামী যে আষাঢ় শ্রাবণ দুই মাস
1: কিন্তু আমরা খুব ভালো করে কাটাতে পারবো। সত্যি একেবারে ঘুরের কাটা বলছে, বিদায় নিতে হবে আজকের মতো আষাঢ় থেকে। অনেক অনেক মজার মজার গল্প শুনছিলাম, খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে, যদিও সময়ের তাড়া। সবশেষে বলি, বর্ষা আমাদের শেখায় জীবন থেমে থাকে না। খরার পর যেমন আকাশ কালো করে বৃষ্টি নামে, তেমনি দুঃখের পর সুখ আসেই। আপনার কথা ধার করেই বললাম, তৃষ্ণার্ত মাটি যেমন বুক ভরে জল নেয়, তেমনি আমরাও কিন্তু বুক ভরে নেই নতুন আশা।
0: একদম,
1: এই বলেই কিন্তু আজকের মতো শেষ করব আজকের আসর। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
0: সবাইকে অসংখ্য ধন্যবাদ, বর্ষাকে উপভোগ করুন, ভালোবাসুন, আর অবশ্যই বলবো কবিতায় সাহিত্যে থাকুন, তখন বর্ষাটা আরো ভালো লাগার হয়ে যাবে।
1: শ্রোতা বন্ধুরা, বর্ষাকে বন্দনা করেই আজকের আলোচনা ছিল বর্ষা এলো সখী দ্বার খোলো। আলোচনায় যিনি অংশ নিলেন এ রাজ্যেরই একজন প্রখ্যাত সাহিত্যিক শিবানী ভট্টাচার্য। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে। নমস্কার।

কঙ্গনায় এতক্ষণ শুনছিলেন আলোচনা বর্ষা এলো সুখী দ্বার খুলো। আলোচনায় অংশগ্রহণ করলেন শিবানী ভট্টাচার্য, অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ

0: ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগেসকো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিক্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গড়করি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, PM জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা

0: যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশ যানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তায় গিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুপর্ণা দেবনাথ।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন সুপর্ণা দেবনাথের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুস্মিতা গোস্বামী।

পুষ্পা দাসের সাক্ষাৎকার। এরপর শুনবেন লোকগীতি শিল্পী সুপর্ণা দেবনাথ। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7টায়, রাত 8:05 জানা অজানা অনুষ্ঠানে শুনবেন কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা, বলবেন অরিজিৎ সিংহ। রাত 8:15 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, রাত 8:30 হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে, শুনবেন কৌতুক নকশা রং নাম্বার। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে প্রেম কাহিনী ছবি থেকে। পরের গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে অনুরোধ ছবি থেকে।

0: गजरा।
1: গানখানি শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে আপনাদের ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে আন্দাজ ছবি থেকে।

গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে কুদরত ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আরাধনা ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি, আজকের শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়।

0: रहेगा। ग्रुप ए का ये मैच बर्मिंघम के एस्बेस्टन में भारतीय समय अनुसार शाम 7 बजे से शुरू होगा। और फीफा फुटबॉल विश्व कप में आज रात 10:30 बजे जर्मनी का मुकाबला कुरासाओ से होगा, वहीं रात 1:30 बजे नीदरलैंड्स और जापान होंगे आमने सामने। और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান কল্যাণী। আজকের বিষয় নাট্যজগতে নারীদের সামগ্রিক ভূমিকা নিয়ে আলোচনা।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরকালীন প্রশ্ন আজও আমাদের ভাবিয়ে তোলে। কারণ ইতিহাসের পাতায়, শিল্প সংস্কৃতির অঙ্গনে, সুরের মূর্ছনায়, নৃত্যের ছন্দে কিংবা অভিনয়ের আলোয় আমরা অসংখ্য নারী শিল্পীর সাফল্যের গল্প ঠিকই শুনেছি, কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা সংগ্রামের গল্পগুলো অনেক সময় অজানা থেকে যায়। এবং আজকের এই কল্যাণীর পর্বে আমাদের আলোচ্য বিষয় থাকছে নারী শিল্পীদের অপ্রকাশিত গল্পকথা। মঞ্চে করতালির ঝড় উঠলেও সেই মঞ্চে পৌঁছানোর পথে কত বাধা, কত সামাজিক সংকীর্ণতা, কত অবহেলা, কত ত্যাগ আর কত না বলা কান্না জড়িয়ে থাকে, সেই গল্পগুলো খুব কমই আলোচনায় আসে। চলুন, আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনায় থাকছি। এবং এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ পেয়ে গেছি একজন বিশেষ ব্যক্তিত্বকে। রয়েছেন শিল্প জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী গায়ত্রী চৌধুরী মহোদয়া। মহোদয়াকে অনেক স্বাগত জানাই কল্যাণীর আজকের এই পর্বে। প্রথমে যেহেতু আপনার পরিচয়টা করালাম যে সাংস্কৃতিক জগতের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে যুক্ত, তা এইটা যদি একটু শুনি আমরা একটু ছোট্ট করে, যে কত বছর ধরে সাংস্কৃতিক জগতের সঙ্গে ঠিক আপনি জড়িয়ে রয়েছেন।
3: নমস্কার, নমস্কার আকাশবাণী আগরতলার সমস্ত তোমরা যারা আছো কাজে নিযুক্ত সবাই সবাই, আর আমার শ্রোতা বন্ধুরা, আমি এখন কি বলবো, আমি যে তোমার এতক্ষণ ধরে তোমার এই ভাষ্যটা বা কথাটাগুলো শুনছি আমার শরীরটা কাঁপছিল, যে এভাবে তুমি অকপটভাবে সুন্দর করে তুমি বলছো যে যা কথাগুলো সত্যি তোমার তুলনা হয় না। যাই হোক, আমি আসছি আমার নাটকের জীবন নয় শুধু সংস্কৃতির জীবন। আমার বেড়ে ওঠা খোয়াই শহরে, যেখানের পরিবেশটাই সাংস্কৃতিক জগতের সঙ্গে সম্পৃক্ত। তো সেখানকার যে পরিস্থিতি, আমার পারিবারিক যে বাতাবরণ, তার মধ্যে আমার কিন্তু কখনো কোনো বাধার কোনো দিন সম্মুখীন হতে হয়নি আমাদের বোনেদের কিংবা খোয়াইয়ের মানুষদের। সেখানে আমরা বেশ গর্বের সহকারে সবার আদর স্নেহ ভালোবাসায় আমরা মঞ্চকে আপন করে নিয়েছি ছোটবেলা থেকেই এবং স্বাধীনভাবে। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরোতাম তবুও তখনও আমাদের প্রতি সবার আদর ভালোবাসা ছিল। কারণ কি, আমরা সংস্কৃতির জগতে তো আছি, আমরা নাটক করি, অভিনয় করি, এটা বিশেষের বিশেষ, একদম খোয়াই শহরটাই বলে নাটকের শহর। তো এইখানে থেকে আমার তারপর আগরতলায় আসা, বৈবাহিক সূত্রে আমি বদলি হয়ে এসেছি, তারপর আগরতলা থেকে নিয়মিত করছি, করেই যাচ্ছি এখনও। তবে হ্যাঁ, এটা পরে বলবো, আগরতলায় এসে আমার কী সম্মুখীন পরিবার থেকে আমাকে পেতে হয়েছে, স্মুথ ছিল না বিষয়টা। তা আমার নিজের অদম্য উৎসাহ এবং আমার রক্তের নেশায় আমি এইটাকে এখনো পর্যন্ত এই বৃদ্ধ বয়সে ধরে রেখেছি। তো এটাই আমার বলার।
2: একদম, আর সেই বিষয়ে আপনার জীবনযাত্রার বিষয়েও অবশ্যই শুনবো, কারণ এমন গল্পগুলি বর্তমান প্রজন্মকেও অনেক গুণ এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে, তাই সেই বিষয় সম্পর্কে তো শুনবই। তবে আমাদের আজকের যে বিষয়, যে নারী শিল্পীদের অপ্রকাশিত গল্পকথা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি তো বহু বছর ধরে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন কিংবা দেখছেন, এখন মানে উঠতি বয়সের ছেলে মেয়েদেরও দেখছেন যে কিভাবে তারা মঞ্চে

0: ব্যক্তিদের প্রকাশিত করছে, সেক্ষেত্রে মানে কি মনে হয় কেন আমরা আজকের এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি, যে এখনো কি এমন কোনো কারণ রয়ে গেছে যার জন্য নারীরা বাধাপ্রাপ্ত হচ্ছে?
1: হ্যাঁ, এটা একটা আশ্চর্য বিষয়। ছেলে মেয়েরা উঠছে, কিন্তু কোথায়? ছেলেরা উঠছে, উঠতে পারছে, আর মেয়েরা যেটা উঠছে অনেক সংগ্রাম করে, বাবা মার কোলে যখন থাকে তখন তারা খুব সুন্দর করেই আসে। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, একটা মেয়েকে গান শেখাতে চাইলেও, নাচটা শেখাতে চাইলেও, বা অন্য বিষয়গুলো শেখাতে চাইলেও, অভিনয়ের ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা মেয়েদেরকে নাটকে দিতে গররাজি। তো সেখানেই প্রথম বাধাটা আমি বলবো পরিবার থেকে আসে। তো একটা মেয়ের যে স্বপ্ন থাকে, জীবন সে চায়, যে জীবনটাকে সে নিজেকে প্রকাশ করবে, সেই প্রথম বাধাটা কিন্তু তার পরিবার থেকে। অনেক সময় বাবা রাজি হলে মা গর রাজি, তারপর আছে প্রতিবেশীদের। মেয়েকে নাটকে দিয়েছো, আত্মীয় স্বজন বলে মেয়েকে নাটকে দিয়েছো, মেয়ে খারাপ হয়ে যাবে, মেয়ে একদম গোল্লায় যাবে, এই যে কথাগুলো, বাবা মা ভীত হয়ে যায়, এটা একটা বিশাল বাধা। অন্যান্য বিষয়গুলিতে একটা অর্থ রোজগারের একটা সম্ভাবনা থাকে। গার্জিয়ান মনে করে আমার মেয়ে গান শিখলে, আগে ছিল এরকম একটা, গান শিখলে, কয়েকটা গান শিখলে বিয়েটা ভালো হবে, বিয়ের পাত্র মেয়ে দেখতে এসে গান শোনাতে চাইবে, তখন মেয়েটা গান গাইবে। কিন্তু মঞ্চে খুব একটা দিতে চাইতো না তারা, আমাদের সময় যা দেখেছি আর কি। তারপর কিছু শিখলে, তবলা শিখলে ঠিক আছে, একটা রোজগার করতে পারবে, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তো, নাটকের ক্ষেত্রে তো, এখনও ত্রিপুরাতে সেটা শুরু হয়নি যে নাটক করে সে অর্থ রোজগার করবে এবং তার সংসার চালাতে পারবে। তো খুব কঠোরভাবে, কটুভাবে আমাকে বলতে হচ্ছে যে আর্থিক সাইডটা তারা পাচ্ছে না বলে তারা মেয়েকে দিচ্ছে না, কিংবা বাড়ির বউটাকে দিচ্ছে না, যাও নাটক করতে যাও। আজ যদি নাটকের ক্ষেত্রে গিয়ে বাড়ির বউটা মাসের শেষে 20-30 হাজার টাকা আনতো, তাহলে কিন্তু শ্বশুরবাড়ি গর্ব করে বলতো, আপনার বউ কী করে? আমার বউ তো নাটক করে, বা আমার মেয়ে তো নাটক করে। তো সেই জায়গাতে কিন্তু আমরা বিশাল পিছিয়ে আছি, সেই জায়গাটা তৈরি হবে আমি আশা করি, হয়তো আমি দেখে যাব না, কিন্তু হবে।
0: আর সেই প্রত্যাশা নিয়েই বোধ হয় বর্তমান প্রজন্মের মেয়েরাও এগিয়ে যাচ্ছে। আমরা দেখি যে কোনো না কোনোভাবে তারাও হয়তো ভাবে যে সমাজে অন্য দিকে আমাদের হাঁটতে হবে, এগিয়ে যেতে হবে, সেই ভেবেই নাটক কিংবা বিভিন্ন শিল্পের পথে তারা কিন্তু এগিয়ে আসে। এর পরবর্তীতে একটু যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে অনেক নারী শিল্পীকে সংসার এবং শিল্পের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হয়, যার জন্য আমরা দেখি যে বিয়ের আগে অবধি মেয়েরা যতটা স্বতঃস্ফূর্তভাবে শিল্প সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে পারে, বিয়ের পর তা অনেকটাই কমে যায় তুলনামূলকভাবে। তো আপনি আপনার জীবনের কথাও বলছিলেন, সেইটা যদি সম্মিলিতভাবে একটু বলেন যে এইটা আমরা কিভাবে, এই বাধাটাকে কিভাবে অতিক্রম করতে পারি।
1: হ্যাঁ, এটা এটা একটা বিশাল বিশাল পয়েন্ট। কিন্তু যখন বাপের বাড়ি ছিলাম, নাটকে যাব, বাবা জিজ্ঞেস করতো, মা তোমার আজকে রিহার্সেল নাই, বা আমার বোনেদের জিজ্ঞেস করতো তোমার আজকে রিহার্সেল নেই, মানে কালচারাল ক্যাম্পেইন, নাট্য সংসদ তোমরা শুনেছো, সেগুলো আমাদের পাড়াতেই, ঘরের দুই সাইডে দুটো, মানে আমাদের সময়টাই ছিল আলাদা। তো আমরা নাটকে রিহার্সেল দেব মানে সাংঘাতিক ব্যাপার একটা, বিশেষ পাড়ার লোকও এই উৎসাহ। আচ্ছা, এইবার যখন বিয়ে হলো, যেটা প্রত্যেকটা মেয়ের হয়, যেটা আমার ক্ষেত্রে ততটা হয়নি, আমি বলবো আমার বাড়ির কারণে নয়, আমার জেদের কারণে, সেইখানে আমার ব্যক্তিত্বটা আমি ধরে রাখবো। কোনো কোনো পয়েন্ট আছে, সেগুলিতে মেয়েদের শক্ত থাকতে হয়, আমি সবটা স্যাক্রিফাইস করবো, 90% স্যাক্রিফাইস করলেও 10% আমার জন্য রাখবো। তো সেই 10%-এর মধ্যে একটা হচ্ছে আমার শিল্পচর্চা। আমার শিল্পচর্চা, আমার যখন যেখানে খুশি প্রোগ্রাম থাকবে আমি যাব, আমি করব। আর নাটকের রিহার্সেল প্রায় 1.5 মাস, 30-45 দিন আমাদের রিহার্সেল দিতে হয়। প্রতিদিন রিহার্সেলে যাওয়া একটা চাকুরিরতা মেয়ের পক্ষেও কষ্ট, হাউসওয়াইফ যারা তাদের পক্ষেও কষ্ট, সবাইকে ম্যানেজ করে তারা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো আমার বাড়িতে কিন্তু যে একবারে এইগুলি থেকে পিছিয়ে আছে তা না, তারা যুক্ত। কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, তুমি যাবে, প্রতিটি মেয়ের ক্ষেত্রে যা হয়, যদিও তারা মানে অ্যালাউ, পারমিশন দেয়। তো এই ক্ষেত্রে আমার একটা কথা, আমি পারমিশনের তোয়াক্কা, আমি ইনফরমেশান দিতে চাই, আমি ইনফরমেশান দিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে, আমি যাব, কোথায় যাব, কখন আসব, কেন যাব, এগুলি আমি পারমিশন একদম না, আমাকে পারমিশন দেওয়ার আর কেউ নয়, আমাকে পারমিশন আমি নিজে দেব। তো এই ক্ষেত্রে

0: আমি যেটা ঝড় ডিঙ্গিয়ে আসি আমাকে সমস্ত দিক ম্যানেজ করে একদম, চাকরি তো অবশ্যই, সন্ধ্যার সময় হন্তদন্ত হয়ে বাড়ি এসে বাসন মাজা শুরু করা থেকে সব সেরে বাচ্চাদের সামলে সব কাজ করে তারপর আমাকে যেতে হয়, এসে দৌড়ে রান্নাঘরে ঢুকতে হয়, এবং এটার জন্য এক কাপ চায়ের সহায়তা আমি পাইনি। আমার মনে হয় এখনও 60% মেয়ে বোধহয় বিয়ের পর এটা পায় না। আমি খুব কষ্ট করে বলতে বাধ্য হচ্ছি, মেয়েরা বলবে না হয়তো। অনেকে শুনি, হ্যাঁ পরিবার, হ্যাঁ পরিবার উৎসাহ না দিলে কি আর এই জায়গায় আছি। আমি বলবো না, আমি নিজেকে নিজে উৎসাহ দিয়েছি বলে আমি এই জায়গায় আছি।
1: একদম, আর আপনি যে শুভ কথাটা আমাদের জানান দিলেন, আপনার কথার মাধ্যমে যে বার্তাটা পেলাম যে নিজের দৃঢ়তাটা, মানে নিজের ব্যক্তিত্বটার মধ্যে ওই ব্যাপারটা থাকতে হবে যে আমি যেহেতু চাই, মানে আমার সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি যদি চাই আমি করতে পারবো, এই দৃঢ়তাটা প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকা অত্যাবশ্যক। মানে সে চাকরি করছে আর
0: না করছে, না করছে,
1: তার মধ্যে ওইটা থাকাটা খুব দরকার।
0: আমাকে, আমি নিজে পারমিশন দেব।
1: এর পরবর্তীতে একটু জানতে চাইবো বর্তমান সময়ের নিরিখে, আসলে এখন সামাজিক মাধ্যমটা বা সোশ্যাল মিডিয়াটা কিন্তু আমাদের একটা বড় প্ল্যাটফর্মের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেটা আপনাদের সময় এতটা ছিল না।
0: না না না না না না,
1: কিন্তু এখন বর্তমান প্রজন্মের কাছে কিন্তু এই একটা বড় মঞ্চ খোলা রয়েছে, তো সেইটার একটা ভালো দিক একটু আপনার আলোচনায় শুনতে চাইবো।
0: মঞ্চটা আমাদের সময় তো, আমি ওই কয়েকদিন আগেও লিখেছিলাম ফেসবুকে যে আমাদের খোয়াইতে বাঁশের মঞ্চ, সেটা সবাই মনে করত। আচ্ছা, সামাজিক মাধ্যম বলতে তো, সামাজিক মাধ্যম তো অনেক কিছুই হয়, এখন একরকম, আমাদের সময় ছিল আরেক রকম। সামাজিক মাধ্যম আমাদের মঞ্চ, মঞ্চ আমাদের প্রাণ। তো এখন যে সামাজিক মাধ্যমের থেকে আমাদের কিন্তু শেখারও আছে অনেক কিছু, হ্যাঁ আমরা শিখছিও কিন্তু অনেক কিছু। তো আমরা কী করছি, আমরা নিজেদের কথাটা বলতে পারছি, এটা আমাদের একটা বিশাল পাওনা। এই যে প্ল্যাটফর্মগুলি আমরা পাচ্ছি, আমরা মনের কথা জানাতে পারছি, জানতে পারছি, শিখতে পারছি, এটা খুব আমাদের মনে হয় সংযোগ স্থাপন করছে সবার সঙ্গে সবার। এটার মাইনাস দিকটা হলো, যারা নেগেটিভ সাইডে দেখে তারা তো, তাদেরও মেন্টালিটি আমরা অভিজ্ঞতা নিলাম, তাদের থেকে অভিজ্ঞতা নিলাম, তাদের সবটাই আমি ফেলে দিলাম না ডাস্টবিনে, অভিজ্ঞতা নিলাম কি করব কি না, কতটুক করব কতটুক না।
1: একদম, আর সেটা আমি মনে করি যে বর্তমান প্রজন্ম তো ভালো কথা, আপনারা যারা রয়েছেন, যারা অনেকটা অভিজ্ঞতার সঞ্চয় করে আজকে এই জায়গায় আছেন, আপনারাও কিন্তু আপনাদের কাজের যেই প্রতিফলনটা সেটা এমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে তুলে ধরতে পারে, তার থেকে আমরা যারা নতুন প্রজন্মেরা রয়েছি তারা কিন্তু শিক্ষাটা গ্রহণ করতে পারি। এই যে দ্বৈত একটা সুবিধা সেটা কিন্তু আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। এর পরবর্তীতে আরও একটা বিষয়ে আপনার সঙ্গে আলোচনায় আসব, যে আমরা নাটকের কথা বলছিলাম, আসলে যেই কোনো শিল্পচর্চার ক্ষেত্রে আপনার সঙ্গে কথা হচ্ছিল, নাটকটা মনে হয় একটু বেশি কঠিন, কারণ এর মধ্যে যেমন নৃত্যের ভঙ্গিমা প্রয়োজন, তেমনি সঙ্গীতের প্রয়োজন, তেমনি আবৃত্তি উচ্চারণ প্রয়োজন, সবটাই প্রয়োজন, সবটার সম্মিলিত আমরা বলতে পারি একটা নাটক। কিন্তু দেখা যায় যে এই যে নাটকের প্ল্যাটফর্মে খুব কম সংখ্যক তো অংশগ্রহণ করছে, তাছাড়া যখন আমরা আমাদের আগরতলা শহর দেখি কোনো নাটকের আয়োজন করা হয়, সেইখানে কিন্তু দর্শকেরও আমরা দেখতে পাচ্ছি দিন দিন কমছে
0: কমছে।
1: এইটা কিভাবে আমরা এটা ঠিক করতে পারি, বা এই জিনিসটা কিভাবে আমরা আরো বাধাটা অতিক্রম করতে পারি?
0: আমার খুব বিশ্বাস জানো, এটা কেটে যাবে, এটা থাকবে না, এই মোহটা, এই যে সোশ্যাল মিডিয়ার একটা মোহ আছে না এখন, এটা মনে হয় মানুষ দীর্ঘদিন এটার প্রতি আর ধৈর্য ধরে রাখতে পারবে না, মোহ থাকবে না, একঘেয়ে হয়ে যাবে। অনেক কিছুই এখন একঘেয়ে হয়ে যাচ্ছে, এটা থেকে মানুষ দূরে থাকছে, এটা কেটে যাবে। তো এটা কেটে যাওয়ার জন্য পরিবার দায়ী অনেকটাই, অনেকটাই। ছোট থেকে শিশুটিকে যদি সুন্দর সুন্দর সুঅভ্যাসগুলির মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে কোনো দিনও এসে ফোন নিয়ে কিংবা টিভির সামনে রিমোট নিয়ে বসতে চাইবে না, সে চাইবে একটু এই এইটুক সময়ের মধ্যে আমি অন্তত নাচের প্র্যাকটিসটা করি, গানের প্র্যাকটিসটা করি, কিংবা উচ্চারণগুলি ঠিক করি মা তোমার কাছে কিংবা কোনো টিচারের কাছে, এগুলি করবে। তো ছোটবেলা থেকে আমরাই না শিশুদেরকে ঠেলে দিচ্ছি বাইরের।

0: সব জিনিস নিয়ে অকারণে ব্যস্ত থাকতে। তো আমি খুব আশাবাদী এই মোহ কেটে যাবে। আর আমি সমস্ত মায়েদের বলবো, বাবাদের বলবো, ছোটোবেলা থেকেই না শিশুটিকে আমরা যেমন বলি ঠাকুর ঘর ধরিয়ে দিও, তাহলে তোমার সাত্ত্বিক হওয়ার জন্য পরে আর তোমার জ্ঞান দিতে হবে না, সে তোমার পরিবেশটাকে নিজে নিজেই তৈরি করে দেবে। এই ঠাকুর ঘর মানেই আমাদের সংস্কৃতি।
1: খুব সুন্দর একটা কথা বললেন, সেই সংস্কৃতিকে জড়িয়ে আমরা সত্যি অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারি। তারপরে আমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই, আপনার কাছে আসব যে আপনি বলছিলেন আপনার অভিজ্ঞতা প্রচুর রয়েছে এই সাংস্কৃতিক জগতের ক্ষেত্রে, সেইটা যদি আপনি একটু ছোট্ট করে আমাদের সঙ্গে ভাগ করে নেন যে এত বছর ধরে আপনি নাটকের সঙ্গে তথা এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, সেটাকে কিভাবে ধরে রেখেছেন?
0: হ্যাঁ, এটা না আমি না বলি কি, আমার না রক্তের নেশা, একটা রক্তের নেশা থাকে। আমার বাবা যাত্রা করতেন সুবোধ চৌধুরী, তখন মেয়েরা নাটকে ছিল না, বাবাকে বাবা মেয়ে সেজে বাবাকে রানী সখী বা রাজকন্যা এগুলি সেজে নাটক করতো, সেইটা দেখে দেখে বড় হয়েছি। আর বলছি না খোয়াইটা সংস্কৃতির জায়গা, খোয়াইটাকে আমরা সংস্কৃতিটা নিয়ে জন্ম নিয়েছি।
1: তো
0: পরিবার পরিবার প্লাস আমাদের এমন সৌভাগ্য কি বলবো তোমাদেরকে, বলার মতো না। আমি বলি কি, আমাদের ওই জায়গার চা স্টলের যে ছেলেটি চা দেয়, সেও মঞ্চে উঠে দাপিয়ে চা পরিবেশন করবে স্মার্টলি। যদি কোনো ক্যারেক্টার না পাওয়া যায়, অ্যাবসেন্ট থাকে, তাকে যদি তুলে দেওয়া হয়, সে কিন্তু অনেকের চাইতে খুব ভালো করে নেমে আসবে, সেটা আমি সব সময় বলি। তো সেইটা যে আমার রক্তে আছে, আমার জায়গায় আছে, এইটা আমি বাদ দেব না। আমার ব্যক্তিত্ব আছে, আমি নিজেকে নিজে মূল্য দেব। আমি অনেক স্যাক্রিফাইস করি জীবনে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি করব না। ওই যে বললাম আমি 10% আছে আমার নিজস্ব, এগুলিতে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আর কোনো মেয়ে যদি করে আমি একদম সহ্য করতে পারি না, কেন করছে মেয়ে বলতে কোনো বউ। হ্যাঁ, বাবা মা যেটুকু আগলে মেয়েকে সংস্কৃতির দিকে নিয়ে যায়, পরের বাড়ি গেলে দেখে ভাতটা হয়েছে কি না, দেওয়াটা হয়েছে কি না, কত রাত্রিরে বাড়ি আসলো, সেটাও কেটে যাবে। যখন অর্থের জোয়ারটা আসবে না তাদের কাছে, তখন সেটাও কেটে যাবে। তো আমি তো অর্থের জন্য আসিনি, আমাকে কেউ অর্থ না দিলেও, এই যে তোমাদের কাছে আমি কথা বলছি, আমার কিন্তু কোনো লোভ নেই এটার জন্য। আমি না কথাটা বলতে ভালোবাসছি, আমি কমার্শিয়াল না এই ব্যাপারে, তবে আমি করবই, এটাই আমার রহস্য। আর আমি ভালোবাসি বলে আমি এখনও সুস্থ আছি, এই বয়সে বলছি, অনেক দিন হয়ে গেছে আমি অবসর নিয়েছি, তো এই বয়সে আমি রেগুলার, আমি এখনও প্রতিদিন রাত্রিবেলা সন্ধের বেলা আমি রিহার্সেলে যাই, 9:30 আসি। প্রথম প্রথম তো আমাদের, আমি যখন প্রথম বিয়ের পর ট্রান্সফার হয়ে এসেছি, তখন রাস্তায় আসতে আমার খুব সংকোচ হতো, সবাই তাকিয়ে থাকতো আমার দিকে, এখন আমি পরোয়া করি না।
1: আর একেবারে শেষে, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে, আমরা একটু আপনার থেকে জানতে চাইবো যে এই যে নতুন প্রজন্মের মেয়েরা যারা শিল্প চর্চা করতে আগ্রহী, যারা এগিয়ে আসছে, তাদের জন্য আপনার অভিজ্ঞতার উপর ভর করে আপনি কি বার্তা দিতে চান?
0: শুধু যেটা মনে চায় তোমার, সেটা করতে আসো, দেখবে ভালো লাগবে, দেখবে সবার জন্য করতে পারবে, দেখবে সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, তুমি একজন কাণ্ডারি হয়ে দাঁড়াবে আমাদের জন্য।
1: আর এই শুভ বার্তা নিয়েই আজকের আলোচনা আমাদের আবারও মনে করিয়ে দিল, একজন নারী শিল্পীর সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, তার পেছনে লুকিয়ে আসছে সাহস, আত্মবিশ্বাস, অধ্যাবসায় এবং প্রতিকূলতার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের একটা ইতিহাস। আসুন আমরা শুধু নারী শিল্পীদের সাফল্য উদযাপন করি না, তাদের সংগ্রামকেও সম্মান জানাই, কারণ প্রতিটি স্বরের পেছনে, প্রতিটি কবিতার পেছনে, প্রতিটি নৃত্যের পেছনে এবং প্রতিটি সৃষ্টির পেছনে লুকিয়ে থাকে একজন নারীর অদম্য ইচ্ছে শক্তির গল্প। আর আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী গায়ত্রী চৌধুরী মহোদয়া। মহোদয়, আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য।
0: অনেক ধন্যবাদ তোমাদের।
1: আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আজকের বিদায় নেবার সময় চলে এসেছে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থীর আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন, এই প্রসঙ্গে ডাক্তার শিপা

বিশ্বের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন সুপর্ণা দেবনাথের কণ্ঠে। সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান। রাত ৮:০৫ জানা অজানা অনুষ্ঠানে শুনবেন কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রসঙ্গে বলবেন অরিজিৎ সিংহ। রাত ৮:১৫ শুনবেন হিন্দি ছবির গান। রাত ৮:৩০ হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে, বিষয় রং নাম্বার। রাত ৯টায় যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন দোতারা বাদন শিল্পী বিনয় সরকার। রাত ৯:৩০ শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত ১০টায় অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৭১%। আজ বিকেল ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২.২ মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

0: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো, চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটর এর সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
3: বাবা, এটা কত সোজা।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন,
3: সতর্ক থাকুন।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন। এই যত্ন আমরা কীভাবে নেব? আসলে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন সঠিকভাবে নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তাদের স্বাস্থ্য এবং পুষ্টি সরাসরি দুধ উৎপাদন এবং যে বাছুর রয়েছে সেই বাছুরের বিকাশের উপর কিন্তু প্রভাব ফেলে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস। নমস্কার ম্যাডাম, আপনাকে
1: নমস্কার,
0: আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন, ভীষণ প্রয়োজন যত্ন নেওয়া, কারণ এই দুগ্ধবতী গাভী থেকে বাছুরটা যেমন দুধ পাচ্ছে, বড় হবে, তেমনিভাবে আমরাও বেঁচে রয়েছি তাদের এই দুধে। বেঁচে রয়েছে এই অর্থে, কারণ আমাদের বাচ্চাদের কিন্তু দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো সম্ভব হয় না, নিউবর্ন বেবি যারা রয়েছে। তো এই দুধের উপর আমরা নির্ভরশীল, এবং দিন দিন কিন্তু রাজ্য সরকারও চেষ্টা করছেন কীভাবে এই উৎপাদন আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি করে দুধ উৎপাদন করা যায়। তো আপনি শুরুতে কী বলতে চাইবেন?
1: আপনি যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন যে দুগ্ধবতী গাভীর সঙ্গে কিন্তু

0: আমরা মানুষরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত দুধ একটা আমাদের জীবনে মানে খুব দরকারি এবং উপকারী একটা খাদ্য দ্রব্য বা খাদ্য পদার্থ।
1: হ্যাঁ, সকালে যদি আমরা ব্রেড খাই তার সঙ্গে মাখন লাগে, এই মাখনটা কোত্থেকে আসবে? দুধ থেকে আসে।
0: মানে যেটা বলা হয় আবাল বৃদ্ধ বনিতা, শিশু হোক বা বৃদ্ধ মানুষ হোক বা সে যে তরুণ হোক, যে কারোরই দুধ হচ্ছে একদম সম্পূর্ণ একটি খাদ্য। তো সেই দুধ আমরা যার থেকে পাই, যে গোমাতা আমাদেরকে এই দুধ প্রদান করে চলেছে যুগ যুগ ধরে, তো সেটার যে বৈজ্ঞানিকভাবে সেটাকে পালন পোষণ করা, সেই গোমাতার যত্ন নেওয়া, পরিচর্যা করা, এবং সেই গাভীটি থেকে যখন আমরা একটি বাচ্চা পাচ্ছি সেই সময়ে তার যে যত্ন সেটা ভীষণভাবেই দরকারি। এবং প্রতিটি প্রাণীপালক ভাইদেরই যত বেশি ভাবে ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন পোষণ করবেন, যত্ন করবেন, পরিচর্যা করবেন, সে তত বেশি লাভবান হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
1: এই দুগ্ধবতী গাভীর যত্ন শুরুটা কিভাবে, যত্নের শুরুটা কিভাবে?
0: একটা গাভী দুগ্ধবতী হবে তখনই যখন সে 9 মাস গর্ভকালীন অবস্থার পরে তার একটি বাচ্চা জন্ম নেবে। সে একটি ছোট বাচ্চা, গাভীর বাচ্চা হবে, তখন সে একটি দুগ্ধবতী গাভী হিসাবে তাকে আমরা চিহ্নিত করলাম। তো আমরা আসলে তার যত্ন যখন সে গর্ভবতী থাকবে তখন থেকে কিন্তু শুরু করে দেব।
1: আলাদা যত্ন?
0: হ্যাঁ, আলাদা যত্ন, একটুখানি আলাদাভাবে যত্ন নিতে হবে, যাতে মা এবং যে বাচ্চা গর্ভে বড় হচ্ছে এই দুজনেরই যেন সঠিক পরিচর্যা হয়, সেটার দিকে লক্ষ্য রেখে তার খাবার দাবার, তার টিকাকরণ, তার যে ঘর যেখানে সে থাকবে, তার বাসস্থান, তাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সব কিছুর দিকে আমাদেরকে মানে গর্ভাবস্থা থেকে শুরু করতে হবে। তারপর সে যখন তার সময় হবে তখন 270 দিন সাধারণত আমরা বলে থাকি, সেটা প্লাস মাইনাস 5 ডেজ হতেই পারে, 5 দিন আগে কিংবা 5 দিন পরে সে বাচ্চা প্রসব করলো, তখন থেকেই কিন্তু তার যত্ন শুরু হয়ে যাবে, মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন। তো সবচেয়ে প্রথমে আমরা যেটা মাথায় রাখব যে যখন সেই গাভীটি বাচ্চা দেবে তখন যেন একটা সুন্দর পরিষ্কার জায়গা আমরা বেছে দিতে পারি সেই গাভীটিকে, যেখানে সে তার বাচ্চাটি প্রসব করবে। নর্মাল বাচ্চা হয়ে গেলে খুবই ভালো। আমরা জানি যে সাধারণত দেখা যায় যে গাভীর নর্মাল বাচ্চাই হয়ে যায়, একটু সময় অপেক্ষা করতে হয়, সেই জায়গাটাকে একটু শান্ত রাখতে হয়, সবাই মিলে হইচই না করে তাকে একটু সময় দিতে হয়, সে নর্মালি বাচ্চা প্রসব করে। কিন্তু কখনো কখনো কোনো কারণে যদি সে নর্মালি দেখা যাচ্ছে যে বাচ্চাটা বেরোচ্ছে না, বিভিন্ন রকমের উপসর্গ হচ্ছে, অনেকটা সময় হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনার পার্শ্ববর্তী আমাদের যারা ভেটেনারি ডক্টর আছেন, প্রাণী চিকিৎসক আছেন, কিংবা আমাদের যারা ফিল্ড লেভেলের স্টাফ আছেন ARDA, ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অতি সত্বর সেই বাচ্চাটিকে বের করার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যখন গর্ভবতী হবে তখন থেকেই তার প্রতি একটা আলাদা যত্ন নিতে হবে, তাকে কেয়ার করতে হবে,
0: তার যে প্রসব যে সময়, প্রসবের যে সময়, সেই সময়টা তাকে ভীষণভাবে একটুখানি নজরের মধ্যে রাখতে হবে। প্রসবের ধরুন 10-15-20 দিন আগে থেকে প্রসব হওয়া পর্যন্ত সেটা একটা খুব ইমার্জেন্সি একটা পিরিয়ড, এবং আমরা দেখেছি বা আমাদের বাড়ি ঘরে আমরা যারা এখন যে স্টেজে আছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি ঘরেও আমরা গাভী পালন করতে দেখেছি, এবং আমরা দেখতাম মা বাবারা যখন গরুর বাচ্চা দেওয়ার সময় হতো রাত্রিবেলা উঠে টর্চ জ্বালিয়ে কিন্তু গরু ঘরে গিয়ে দরজা খুলে দেখতেন যে গাভীটির কোনো রকমের অসুবিধা হচ্ছে কি না, বা সে বাচ্চা দেওয়ার জন্য এখন সে তৈরি হচ্ছে কি না। তো এখনও কিন্তু শহরতলিতে বা গ্রামেগঞ্জে যারা গরু পালন করেন, গাভী পালন করেন, এই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার।
1: সেটা আমরাও দেখেছি, তখন বিদ্যুৎ ছিল না গ্রামে গ্রামে, একদম, তো সেক্ষেত্রে হারিকেন জ্বালিয়ে
0: বসে থাকা হতো,
1: আমরাও পাশে গিয়ে বসে থাকতাম,
0: একদম।
1: হ্যাঁ, তো এটা হতো, তখন তাদের খাবার দাবারটা নিশ্চয়ই একটু অন্যরকম দিতে হবে, বা ওষুধপত্র, টিকাকরণ, এই বিষয়টি নিয়ে যদি একটু ছুঁয়ে
0: বলছি কি, বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার ঠিক পরে পরেই বাচ্চার নাভিটাকে খেয়াল রাখতে হবে, সেই নাভিটা যেন নোংরা না হয়। সে যদি বাড়িতে, এখন তো ধরুন কি শহর কি গ্রাম সবখানি সব কিছু পাওয়া যায়, তো আগে থেকে একটুখানি পভিডিয়ন আয়োডিন যদি বাড়িতে রাখা হয়, অনেকে কি করে ডেটল লাগিয়ে দেন, কিন্তু এটা কখনোই উচিত না। ডেটল ভীষণ না, ডেটল একদমই না,

0: আমরা বলি পভিডিয়ন আয়োডিন আপনি একটু হাসপাতাল থেকে বা আপনার পার্শ্ববর্তী যে সেন্টার আছে বা আপনি কিনে রাখুন, ওই পভিডিয়ন আয়োডিন দিয়ে ওই নাভির জায়গাটা পরিষ্কার করে দিতে হবে এবং বাচ্চাটিকে রোজ সকাল বিকালে পভিডিয়ন আয়োডিন লাগিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে যেন কোনো রকম নোংরা না লাগে, কোনো ধরনের সংক্রমণ না হয়। আর যদি ধরুন পভিডিয়ন আয়োডিন নেই, সেই জায়গাতে হলুদ, হলুদের গুঁড়ো যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা ব্যবহার করা যেতে পারে। অথবা আমি বলি যে এটা আমাদের ঘরোয়া টোটকা, সর্ষার তেলের মধ্যে একটা আস্ত গোটা রসুন থেতো করে সেটাকে ফুটিয়ে রেখে দাও তুমি, ওই তেলটা সকাল বিকেল দুপুর দুই তিনবার নাভির মধ্যে যেন লাগানো হয়। এটা লাগানোর মানে হচ্ছে যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কেন কি প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বললাম ঘরোয়া টোটকা ওইগুলি কিন্তু মানে আমরা সবসময় ব্যবহার করে আসছি আমাদের মানুষের জন্য, তো সেখানে সংক্রমণের সম্ভাবনা কম এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর প্রথম চার ঘন্টার মধ্যে, প্রসবের প্রথম চার ঘন্টার মধ্যে বাচ্চা যেন অবশ্যই মার দুধ খেতে পারে সেটা দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রথমও মার দুধের বাটে টানতে পারবে না দুধ, কিন্তু এক দুইবার যখন আমরা ওকে একটু সাহায্য করবো বাচ্চাটিকে, তখন সে তার মায়ের বাট থেকে দুধ টেনে খাবে। সেটা হচ্ছে যে শাল দুধ যেটাকে বলা হয় বা ইংরেজিতে আমরা বলি কোলাস্ট্রাম, সেটা হচ্ছে সেই বাচ্চাটির জন্য অমৃতের মতো,
1: অমৃতের
0: একদম।
1: এবং একইভাবে মানুষের মতো,
0: মানুষের ক্ষেত্রে যেরকম আমাদের গাভী বা যে কোনো পশু পাখি প্রাণীদের ক্ষেত্রে সেরকম, তো সেই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে। কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যেরকম কারোর বাড়িতে ধরুন জার্সি বা হোলস্টেন ফ্রিজেন বা যে উন্নত প্রজাতির যে বিদেশি আমাদের মিশ্র প্রজাতির যে গাভীগুলো আছে ওরা কিন্তু অনেকটা বেশি দুধ দেয়, তো সবসময় মাথায় এটা রাখতে হবে বাচ্চার যা ওজন তার দশ ভাগের এক ভাগ দুধ ও চব্বিশ ঘন্টায় খাবে।
1: আচ্ছা,
0: তার মানে ধরুন একটি বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে সেই বাচ্চাটি সারা দিনে 1 লিটার দুধ খাবে, কিন্তু মা কিন্তু তৈরি করছে ধরুন 5 লিটার 6 লিটার 7 লিটার দুধ, বা আরও বেশি যদি অধিক দুগ্ধবতী হয় তাহলে আরও বেশি দুধ হবে, তখন কিন্তু সেই সবটা দুধ কিন্তু বাচ্চাটা খাবে না, তখন ওই দুধটা কি ফেলে দেবেন? আমরা বলি সেই দুধটা ফেলবেন না, আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যদি এরকম ছোটো গরুর বাচ্চা থাকে ওদেরকে খাইয়ে দেবেন, কেন কি ওটা এত মানে পুষ্টিকর একটা খাদ্য। বা আপনার বাড়িতে যদি ধরুন আরেকটু বড় বাচ্চা থাকলো গাভীর, আরেকটু বড় বাচ্চা থাকলো, বা অনেক সময় অনেকের বাড়িতে ছাগল পালন করেন, ছাগলের ছোটো ছোটো বাচ্চা থাকে, সেটা ওনারা ওই গরুগুলিকে খাইয়ে দিলে সেই গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো রকমের অসুবিধা হবে না। আর যদি কিছুই না থাকে গাভী সেই বাচ্চাটিকে কিন্তু খাওয়াবে না, তাহলে ওর পেট খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হয়ে যাবে, আমাশয় হয়ে যাবে, তখন অনেকে জলে ফেলে দেন। তো এটা
1: কতদিন করবেন?
0: 10 থেকে 15 দিন তো সেই কোলাস্ট্রাম যেটা শাল দুধ এটা খাওয়াতেই হবে।
1: আচ্ছা, 10 থেকে 15 দিন পর্যন্ত কি এটা? অনেকে তো আছেন যে পরের দিন থেকে সেটা বিক্রি শুরু করে দেন।
0: না, এখন ধরুন যার বাড়িতে আমরা এখন আমরা যে কথা বলছি সেটা আমরা বলছি ফার্ম লেভেলে কিন্তু কথা বলছি না, আমরা বলছি যাদের বাড়িতে একটি বা দুটো গাভী আছে ওনারা যত্ন করেন, ওনারা ঘরের দুধ খান এবং অতিরিক্ত দুধটা ওনারা বিক্রি করে দিন দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা রীতি আছে বা সংস্কার বলুন, 7 দিন বা প্রথম যে রোববার হয় 7 দিন পরে কিন্তু আমরা দুধটা সূর্যকে প্রদান করি, সূর্যকে দুধটা দিয়ে তারপর কিন্তু তারপর দিন থেকে বাড়ির মানুষ হোক বা বিক্রি করা শুরু হোক ওটা করি। আগে তো আমরা দেখতাম 21 দিনে সূর্যকে দুধ দেওয়া হতো, এটার মানে হচ্ছে যে সেই 21 দিন 15 দিন 20 দিন 21 দিন ওই দুধটা সম্পূর্ণ বাচ্চাটা খাবে। যেরকম ধরুন দেশি গরুর বাচ্চা দিল, সেই দেশি গরু সারাদিন আর কতটুকু দুধ দেয়? 1 লিটার 1.5 লিটার, সবটা দুধ ওর বাচ্চার জন্য প্রয়োজন। তো প্রথম 21 দিন যদি আমি নিজেরা দুধটা আমরা না খেয়ে সেই বাচ্চাটাকে খাওয়াই, তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয় তার শরীর যতটা শক্তিশালী হয়ে ওঠে, সেই কারণেই এই নিয়মটা ছিল। তো এখন কি করে 21 দিন আর কি অপেক্ষা করে না, দুধও অনেক বেশি হয়, সেই কারণে আমার মনে হয় যে 7 দিন পর্যন্ত বিক্রি অনেকেই করেন না, 7 দিন পরেই দুধটা আসলে নেওয়া উচিত। আর সেই দুধটা এত ঘন হয় এবং সেই দুধটা যদি আপনি জাল দিতে যান, উনানে যখন বসাবেন অনেক সময় দেখা যাচ্ছে দুধটা ছেড়ে দিচ্ছে, ছানা কেটে যাচ্ছে, ছানা কেটে যাচ্ছে, কারণ এর মধ্যে অনেক কিছু পোষক তত্ত্ব আছে না, তো ওই দুধটা কাঁচা যখন বাচ্চাটা খাবে তার জন্য খুবই উপকারী।
1: আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে গর্ভবতী থাকাকালীন গাভীর খাবার খাদ্য কীরকম হবে, কীরকম দেওয়া উচিত?
0: গর্ভাবস্থায় যেমন যেমন ভাবে তার মাস বাড়তে থাকবে, প্রথম 1 মাস 2 মাস 3 মাস যেভাবে যেভাবে তার গর্ভাবস্থার সময় বৃদ্ধি পেতে থাকবে, স্বাভাবিকভাবে পেটের বাচ্চাটিও বড় হতে থাকবে।

0: তখন তার খাবার একটু একটু করে বাড়াতে হবে, বিশেষ করে তখন সুষম খাবার যেটার মধ্যে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য আছে, কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন জাতীয় খাদ্য আছে, যেটা বাচ্চাকে সুস্থ সবল রাখতে, বাচ্চার মাসল তৈরি করতে এবং মাকেও প্রসবকালীন সময়ে যে তার মধ্যে ধকল হয় সেই ধকল সহ্য করতে সাহায্য করে। তো কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাদ্য তাকে একটু একটু করে, ধরুন প্রতি 15 দিন 20 দিন পরে পরে 250 গ্রাম 500 গ্রাম এরকম করে আমরা বাড়িয়ে দেব আর কি, তাহলে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। তো গাভীর ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য কী হবে, মানুষের মতো তো হবে না। তো গাভীর প্রোটিনের সোর্স হচ্ছে আপনি ধরুন ডালিয়া, তারপর খৈল, তারপর ধরুন যে আমাদের চীনাবাদামের খৈল হয়, খৈল বিভিন্ন ধরনের হয়, চীনাবাদামের খৈল,
1: সর্ষের হয়,
0: হ্যাঁ সর্ষের খৈল হয়। তো এই ডালিয়া এগুলি হচ্ছে তার মেইন সোর্স অফ প্রোটিন। তারপর ভুট্টার দানা হয়, সয়াবিন হয়, সয়াবিনের গুঁড়ো হয়। তো এই খাদ্যগুলি কেউ যদি মনে করেন আলাদা আলাদা কিনে আমি সাপ্লাই খাবার বানাবো সেটাও হতে পারে, বা উনি রেডিমেড কিনেও আনতে পারেন।
1: আচ্ছা, তার সঙ্গে তো ঘাস, সবুজ ঘাস এবং খড় এগুলো দেওয়া যেতে পারে।
0: আর যদি কারোর বাড়িতে জায়গা থাকে, অনেকেই আপনি যে জানেন হয়তো বা যে যারা প্রাণী পালন করেন অনেকেই কিন্তু গো খাদ্য চাষ করেন, মানে গো খাদ্য বলতে গো গাভীর জন্য যে ঘাস হয় সেই ঘাসটা চাষ করেন। দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে যে কাউপি বা ওই জাতীয় যে পেরিনিয়াল গ্রাস হয়, ঘাস হয় যেটা, সেটা যদি আমরা 5 থেকে 7 কেজি ডেইলি একটা গাভীকে দিতে পারি, সেখানে আলাদা কোনো কনসেন্ট্রেট রেশন যেটা আমি বললাম খৈল ভুসি এগুলো ডালিয়া না দিলেও হয়। কিন্তু যদি সে যখন গর্ভবতী হয়ে যাবে, সে যদি আমরা গো ঘাস দিতে পারি তাকে, গাভীর জন্য যে ঘাস হয় সেটা যদি দিতে পারি, পাশাপাশি আমরা যদি তাকে প্রোটিন জাতীয় খাদ্য একটু বাড়িয়ে দিতে পারি, সেটা তো গাভীর জন্য এবং তার বাচ্চার জন্য খুবই উপকারী, খুবই উপকারী।
1: আচ্ছা, গাভীর
0: আরেকটা কথা আমি এখানে আপনাকে উল্লেখ করতে চাই আমার প্রাণীপালক ভাইদের জন্য। দেখুন, আজকাল দেখা গেছে যে রেশনে অনেক সময় ভালো চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো অনেকের বাড়িতে প্রয়োজন পড়ে না, হয়তো বা 2-3টা রেশন কার্ড আছেন বাড়ির, কেউ হয়তো বা শহরে থাকছেন বা কেউ আনছেন না, খাচ্ছেন না, বা বাজারে একটু কম দামে যে মুসুরি ডাল পাওয়া যায়, কালো চানা যেটা পাওয়া যায়, বা যে কোনো ধরনের ডাল একটু সস্তা দামের গো খাদ্যের জন্য পাওয়া যায়, ওইগুলি এনে রাত্রেবেলা ধরুন 100 গ্রাম 150 গ্রাম বা 200 গ্রাম যেভাবে যেভাবে গর্ভাবস্থা বাড়বে যদি আমরা ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা যে প্রথম খাবারটা দেব, সবচেয়ে যে প্রথম বাড়িতে যখনে ভাত রান্না হয় ভাতের যে মাড়টা হয় সেই মাড়ের সঙ্গে মিশিয়ে যদি ওই যে চানা বলুন বা ডাল বলুন বিভিন্ন ধরনের দিতে পারি, বা চীনাবাদাম যদি আমরা ভিজিয়ে রাখি সেটা ভীষণ পুষ্টিকর, সেটা আমরা পুরো গর্ভাবস্থাতেও দিতে পারি। এরপর যখন বাচ্চা হয়ে যাবে তখন তার খাবারটা প্রথমে একটু কমিয়ে দিতে হবে।
1: আচ্ছা, বাচ্চা হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে,
0: প্রথমে অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে, অন্তত পক্ষে 7 থেকে 10 দিন 15 দিন, তারপর তাকে আবার খাবারটা বাড়িয়ে দিতে হবে দুধ উৎপাদনের জন্য।
1: আচ্ছা, তো এ তো গেল গর্ভবতীকালীন যে খাবার দাবার সেই ব্যাপারটা। আপনি বাছুরের যত্ন নিয়ে একটু বলছিলেন, তার নাভির যত্ন বা দুধ খাওয়ানোর ব্যাপারটা। এরপর দুধ উৎপাদনের জন্য, একটু বেশি দুধ উৎপাদনের জন্য এবং যে বাছুর জন্ম নিল সেই বাছুর যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে তার জন্যে কী করতে হবে?
0: দেখুন, একটা গাভী কতটা দুধ দেবে সেটা কিন্তু মেইন ডিপেন্ড করে তার জাতিটা কি, মানে তার মা বাবা কতটুকু, তার মা এবং বাবার যে পরিচয় সেই পরিচয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটা গাভী দুধের পরিমাণ নির্ভর করবে। এখন একটা গাভীর মা যদি ধরুন 2 লিটার বা 5 লিটার দুধ দেয়, সেই তার যে বাচ্চা হলো সেই বাচ্চাটাকে যদি আপনি যদি ইঞ্জেকশনের মাধ্যমে, সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমেই বাচ্চা হয়, তো যেই গাভী 5 লিটার দুধ দেয় তাকে ইঞ্জেকশনের মাধ্যমে যখন তার থেকে আমরা একটা মেয়ে বাচ্চা পেলাম, এবং এটাকে বলবো আমরা F1, তখন সে যখন গর্ভবতী হবে এবং সে যখন দুধ দেবে তখন আমরা আশা করি যে সে অন্তত পক্ষে 7-8-9 লিটার দুধ দেবে। কেন কি, সে উন্নত মানের বীজ থেকে তৈরি হয়েছে, তার মা 5 লিটার দিত, সে যখন তৈরি হবে দুগ্ধবতী হবে তখন তার থেকে আমরা আরও বেশি 7-8-9 লিটার দুধ আশা করতে পারি। আর এখন যেটাকে যে গাভী 5 লিটার দুধ দিচ্ছে, এখন যদি তাকে দেশিভাবে দেশি কোনো মেল দিয়ে মানে ব্রিডিং করানো হয় তখন কিন্তু তার দুধের উৎপাদন সেভাবে বাড়বে না।

এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে যে বাচ্চা দেওয়ার পর আমি যখন গাভীটাকে সার্বিকভাবে যত্ন করব, এবং বাচ্চা দেওয়ার আগে থেকে যেটা বললাম, এবং তাকে সময় মতো টিকা করানো, তাকে খাবার দেওয়া, বা যেরকম গরমের দিন এখন যেই টেম্পারেচার হয়, খুব যখন বেশি গরম থাকে তাকে রোজ স্নান করানো, দুপুর 12টা থেকে 3টার মধ্যে তাকে রোদে নিয়ে না যাওয়া, তাকে রোদে নিয়ে যেতে হবে, রোদে নেওয়া যাবে না, হ্যাঁ, তখন তাকে ঘরে রাখতে হবে বা বাড়িতে ছায়ার মধ্যে তাকে রাখতে হবে। বিকেল 3টে সাড়ে 3টার পর তাকে আবার একটু যদি জায়গা থাকে তাহলে বের করবেন, তো বৃষ্টির দিনে সে যেন কোনোভাবেই বৃষ্টিতে না ভিজে, আপনি স্নান করাবেন কিন্তু সে যেন বৃষ্টিতে না ভিজে, এটা মাথায় রাখতে হবে। সময় মতো টিকা করাতে হবে। আমাদের প্রাণী পালক যারা ভাই বোন আছেন ওনাদেরকে আমরা বারবার বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ভারতবর্ষে একটা স্কিম চলছে, 2025-এর মধ্যে আমরা ভারত থেকে FMD রোগ, যেটা খুরাপেরা রোগ হয়, সেই রোগটা থেকে আমরা প্রাণীগুলিকে আমরা রক্ষা করব, নির্মূল করে দেবো। যেরকম মানুষের ক্ষেত্রে পোলিও নির্মূল হয়ে গেছে, আমাদের

0: পালক যারা ভাই বোন আছেন ওনাদেরকে আমরা বারবার বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ভারতবর্ষে একটা স্কিম চলছে, 2025-এর মধ্যে আমরা ভারত থেকে FMD রোগ, যেটা খুরাপেরা রোগ হয়, সেই রোগটা থেকে আমরা প্রাণীগুলিকে আমরা রক্ষা করব, নির্মূল করে দেবো। যেরকম মানুষের ক্ষেত্রে পোলিও নির্মূল হয়ে গেছে, আমাদের প্রাণীরও একটা রোগ হতো অনেক দিন আগে, অনেক বছর আগে, যেটাকে বলা হতো রিন্ডারপেস্ট, সেটাকে কিন্তু ভারত থেকে নির্মূল করা হয়েছে। তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা ভারত থেকে FMD ভ্যাকসিন, FMD যে রোগটা খুরাপেরা রোগ, সেটাকে আমরা 25-এর মধ্যে নির্মূল করে ফেলবো। হয়তো বা যদি 25-এ না হয় সেটা হয়তো একটু 2-3 বছর বাড়তেও পারে, কিন্তু আমরা সেই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রাণীপালক ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, এখন রেগুলার প্রতি 6 মাস পরে পরে আমাদের এখন 5th ফেজ চলছে ভ্যাকসিনেশনের, ওনারা যেন কোনোভাবেই ওনাদের বাড়ির যে 3 মাসের উপরে যে বাচ্চাগুলি থেকে শুরু করে একদম বৃদ্ধ গাভী বা পুরুষ মহিলা কোনোটাকে যেন FMD ভ্যাকসিন থেকে বঞ্চিত না করেন, অবশ্যই করাতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারলাম যে টিকাকরণ যেগুলো হচ্ছে সরকারিভাবে সেগুলোর থেকে যাতে তাদের কিছুতেই বঞ্চিত না করা হয়। মানে আমাদের সময় অনেকটাই কমে এসছে, শেষে যেটা জানতে চাইব, সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে প্রাণী পালন পালক ভাইদের জন্য, তো এই ব্যাপারটা সংক্ষেপে যদি একটু বলে দেন,
0: সংক্ষেপে
1: কিভাবে খুব কম খরচে আমরা আরো বেশি করে গাভী পালন করতে পারি।
0: আমাদের যে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকমের স্কিম চলছে এখন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা স্কিম সেটা হচ্ছে কাফ গ্রোথ মিল, CGM বলা হয়। সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে বেটি বাচ্চাগুলো আমাদের তৈরি হচ্ছে, সমস্ত ত্রিপুরা স্টেটে তৈরি হচ্ছে, আমাদের ডোরস্টেপে আয়, আমাদের নিজেদের সেন্টারের মাধ্যমে, তো যে বেটি বাচ্চাগুলো ইনজেকশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেই বাচ্চাগুলোকে আমরা প্রতি বাচ্চা পিছু ওদেরকে আমরা রেশনের জন্য কিছু ফান্ড দেওয়া হচ্ছে। আগে আমরা রেশন কিনে দিতাম, তো দেখা গেছে যে অনেক সময়, এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো ফান্ড রেশন তো আমরা অনলাইন দিতে পারবো না, সেই কারণে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যেটা স্কিমে ধরা আছে সেটা আমরা ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিই। ওনারা সেই টাকা দিয়ে ওনাদের বাচ্চাদেরকে ভালো উন্নত মানের রেশন কিনে খাওয়ান, এবং সেই বাচ্চাটি যেন খুব শীঘ্রই 1.5 বছরের মধ্যে যেন ডাকে এসে সে একটি সুস্থ সবল গাভীতে পরিণত হতে পারে, সেই স্কিমটা আমাদের দপ্তরে চলছে। যারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে অনুরোধ করব, ওনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় কিংবা প্রাণী চিকিৎসা উপকেন্দ্র যেগুলো আছে ওইখানে গিয়ে যোগাযোগ করে এই সুবিধাটা নেওয়ার জন্য।
1: আচ্ছা, আর সব
0: তাছাড়াও আরেকটা আছে আমাদের, আরও অনেক স্কিম আছে, এটা একটা বললাম। আরেকটা আমি বলবো যে যেরকম এগ্রিকালচারে দেওয়া হয়, যাদের কাছে ধানি জমি আছে ওনাদেরকে টাকা দেওয়া হয়, ফান্ড দেওয়া হয় একটা, ঠিক সেরকমভাবে আমাদের প্রাণী পালন সম্মান নিধি বলে একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে। সেখানে আমরা প্রত্যেক প্রাণী পালককে যাদের প্রাণী আছে, ধরুন গাভী আছেন, শুকর আছে, ওদেরকে আমরা ওদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে 6,000 রুপিস করে, ওদেরকে যাতে ওরা দেখাশোনা করার জন্য, প্রাণীটিকে যাতে আরও ভালোভাবে যত্ন করতে পারে, এটা আমাদের একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে, এবং এটাও একটা খুব সুন্দর ভালো স্কিম, তো এবং খুব জনপ্রিয়তা লাভ করছে দুটো স্কিমই।
1: আচ্ছা, এটা পাবে কিভাবে, লোকটা সামলাতে পারছে না?
0: হ্যাঁ, সেটাই আমি বলছি, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে ইসে আছে, মানে প্রাণী চিকিৎসালয় আছে, প্রাণী চিকিৎসা উপকেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা তো নাম দেই না, নাম আসে পঞ্চায়েত সমিতির থেকে, যা পঞ্চায়েত সমিতিতে যারা আমাদের যে জননেতারা আছেন, সমাজসেবকরা আছেন, প্রতিনিধিরা রয়েছেন, ওনারা কিন্তু নাম সিলেকশন করে দেন। তো বছরের শুরুতেই যখন আমাদেরকে বলা হয় যে তোমরা এই স্কিম করবে, তখন আমরা জনপ্রতিনিধিদেরকে বলে দিই যে এই পঞ্চায়েতের জন্য এতজনের নাম আপনারা সিলেকশন করে দিন, তখন ওনাদের থেকে যখন নাম আমাদের কাছে আসে তখন আমরা স্কিমটা ইমপ্লিমেন্ট করি। তো প্রাণীপালক ভাই বোনেরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, জানার অনেক কিছু ছিল, আসলে এত বিস্তারিত একটা বিষয় এই 20 মিনিটে সম্ভব নয় আলোচনা করা, তো আজকের সময় কিন্তু একেবারেই শেষ, তাই আর আমরা এগোতে পারছি না, এখানটায় আমাদের থামতে হচ্ছে
0: না, অনেকটাই আমরা আলোচনা করলাম, ভালো লাগলো,
1: অনেক ধন্যবাদ আপনাকে,
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা, এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস।
2: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী সুপর্ণা দেবনাথ সাহা।

সঞ্জাকাহন আকাশবাণী আগরতলা তাবুক চেঞ্জাগ তিনি হরনি কক ব্রক পান্ডাও সেন্দ্রবন খারা জাগানা থুংনক

0: থাকমানি তামা ব কক সাইয়া সাইয়া ফোন যে আসো খমানে বাস বাস আলিয়া ফোন
1: দা
0: তাম
1: তো
0: দানে
1: হিন্দি
0: কাতাং কা
1: হিন্দি হিন্দি মো
0: আবা
1: লেট
0: জাগা
1: কম
0: থাংনি আসা
1: দিয়া
0: তাই সিসি নো
1: হাই চুমার অফ দা
0: থ হিন্দি
1: বুঝতে জানে দা হবে দাই
2: না সি তো বড়ে ইয়া পাতরি দা থাকি না
3: হিন্দি থ
1: তাম ওয়ার মাই সিকা আংলে ইয়া কুয়া পুরা থাকা তাম দানে খা নই
0: আকন বলং ফুক মারো নি বাকি সান্দা নো
1: ইয়াং তি যা ফাই হ
0: ইয়াং নো ফাই নি সাই রহ রো
1: বা বরং যাদি কম না আপন বাহাকে নরো নই বাবু খুনি রো গর নরো হরকা বাই আঙ্গো
3: কি আছে ফাইকা হক আজান সি দো
0: আকন আগে রগো ব বখুনি নি ফাইনা ফাইলাই প্লাসা
3: রাবা খ চাজাক বাইনে
1: তি ওই বুদু তান গাদাই আই গ কসুমি রিখা আয়া আয়া উ মা ও বুরুয়া আঙ্গো রো রুয়া আঙ্গো সুমলে সুকরা
0: নাই হিমদে নাই হিমদে কিসা নাই হিমদে
3: সরো খামেসি
0: আকন আছে বলং যাদি রগ ইয়াং বা বাহিতে ফাইলে গেছি তো তিনি
1: বানা ফুকা হাইতা না নরা কম্পিটা যাইলে কম গদা লো
3: দাদা সাল ও লামা তো লামা ইয়া জানে
1: দর ইনি নাগরা দি কুয়া ইয়াং বা জানে করে গাবে দো
0: তা মো দেং জানে কা ইয়াং মনে ছাইর হবলা ও ফাতো ফাতো ইয়াং দা নো
1: ওরা
0: ইয়াং ও সিদং পিন হবলা ইয়াং ও জানি কা
1: ও আবো তা মো তৈসা হাইলে হুর কুমো ইয়া বা তৈসা ইয়া দা
0: এ তৈসা নবলা
1: আরো দা জানে না তাম হু আবো বুখন খুম দাদা না বড় দা তু যা নাই নাই রে কুমো যাব নুন ফটো
0: তাম কিছু না হারে তাম বড় হয়ে আসুক যাক ন থাঙ্গই নাই গ্রান আর ন
1: নাই গ্রান
0: উকুলে
1: মালা খা
0: আ কবি নতে তে পেরে খঙ্গ মরে গই ন টংটা ফাতু ও ফাতু তামং দংসারু আশু বলং কথুক মশা মায়ুনি ক্রিমা জাগা নং মাতাম ক্রিলিয়া দে ফাতু থ হেমনি নগ হেমনি তাম ক গোসালিয়া লাম গোসালিয়া তামং দংখ রো তাম নাই ফাতং ন হা তাম নই তাম নং বা থক বান্তা দা সান খুম বান্তা সালা ফাতু
4: আং খুম বান্তা নাইও
1: নু খাবি
3: আপাই থাই না তা নগো
1: বান্তা নাইও
0: আকন খুম বান্তা নাইখেবা অরবরনি খুম বান্তা মানাছে আসে বলং কথুক থ হিমনি নগ নুমবান্তা সানকাবা হিমদি খুমবান্তা নরবান্তা নগ হিমদি
1: আপনতা নগ থাই আঙ্কাবা বড় বড় আর গবা খুমবান্তা সানি মানাবা হিমনি নগ বুঝিয়া তাং দি ফুটিয়া নরব ও
0: বড় থানা বড় থানা বাসা দি হাই ওয়ান আমা থিংসা কই বুন হাই ওয়ান আর কিনকা
1: ইয়াকু ইয়াকু দাদা খামা কি আমা সানি সাইব
0: বাসা সিরে বাসা সিরে হিমনি
4: হিমবাই দি নারো সুগান থ
1: দা হিমদি পো সুগান হিমদি পো লাজি যাখনা তা কি হিয়া ও
0: ফাইদে ফাইদে ফাইদে থাকাছো
1: হাই না সিংবাই গরা দে তামাসে তামাসে দবাই খাবা
3: দাদি ফাইদি
0: আছে সাল থানা নাই তোমার সময় রগ আছে বলন রগ হাবি তুমি কই ক
1: আকন
0: দদি ফাইদি
1: ফাইকা ফাইকা ফাইকা আহ আয় আয় তাবু কি বলে কোন মা
3: আরে দাঁড়া ভাই তান লাগাইছে
5: ও মানি আমা আমা নি নি তো সলো মাইচারে বাইখে নি নানো মাইখুল রদি চার বাইখে কা হামকে খলবো ই বাকা সাকা তি সাই দদি নংথু থুক
0: তামো
5: ও বড়খান বড় মালাই খাসা
0: বড় মালাই নানি আ মানিং ছাপাই মা যাগন তামো পেছারু কুম চ চ গাতো দাগ মখরা জারা হা
5: তামো হিসা সুমি দেনাই খা
0: তাই তামো নানি খুমবান্তা সানো ক কব্ব সাবা
5: কব্বনি বুসাবা খুমবান্তা সানকে হিঙ্কিবা নগসে নাই বলে বলং কুথু রগ তামং তুরুং সাব করি করি নি বুনি ওয়া না নিদ্র ইয়াকু ইয়াসে বুপরা দাগাই থাংবাই কিয়া তাই কুবুনি দংখা হিনিসে তাম সা হিঙ্কিবা কাহাম কক্সে বলা কাইখিবা কাল কাই রুসি নাই তাই তাম তাম হেন
0: আও কাইয়া খাই তাই তাম খাইনা সা থসিদি খনা ফুমাই কে ইয়া সাজা নাঙ্গানো বরং

0: অ মানি,
1: তাম আমা
0: অ তক রং চব দুইবাইকে দিবা
1: রেওয়া না
0: নুং বু ফুর ওয়া হানং নি কুত নো তিসানা হিনি টংসা
2: আও ফাইকা ফাইকা হিমনি
0: অ বড় সাব বিয়ান জান থাং যাও খা রিহিনে ইকনে খাই তিসালাই গ্রাদি
2: বিয়া মথাং রং গাছি দো
0: আং খুল চিকিৎসা মালু বুড়া নাই
2: দো নুং বো ইয়া কারবাই সিকাই তামংসা
0: পাইকু পাইকা মানে মাইর খুরবাই দি
1: খুরবাই কে আসা সিসা ফাইবাই সি দি মাইসে কসাং থাংবাই কিয়া

0: তামা নানা,
1: আনো বল কিছা রেফে গেল, থাপাশালা কিছা হর মুসং গেল না।
0: হিন্দি নানা ই কবল
1: ও নান ও যাইতে তোমার কথা কিছা তোগা দে,
0: ও বুড়িজিং মাসে ভাইব পাইলি লাংলিয়া হিন্দি
1: সৌরাও গা হাই হেজাক লাগছি না তাতে তাপতে হিন্দি হিন্দি হরে হরে
2: বাহাই তাম খাইমানে জাখা ফাতং বুফা
3: আমবো বেলাই খাইন ওয়া নামা গলাইখ তাম খানামা তৈ খাইবা সাজকবো থৈছে মানো বতাবাই কাজং না গোসিয়া সাজলাবো নগনি নংখরি চে থাংমান ফোন তব কবিনি বরি বৈলে কাজং না সয়া জলি ওই যে সাফা নংথন নই কাইখা বা তোমালে তোমায় দাং ন
2: আবনো বিশি ওয়ানা লাংছি ও থুইব মুক্তরে থাংলিয়া চাইব ততরা লাইলিয়া সাজব মাসা সাজলাব মাসা সুসুর কাইয়া খাইবা তোমালে তোমায় দং ন আনিলে বুখাসে গলি দংসি ও তাবুসে বুসাছি গাতই দং হেন সাগ নবার বুফাসি ও
3: ফাতুমি বুমা নংলে তাম জানি হিন আংকে হিন ফাইদি কাই নরে লাইছি নৌ বরিমা গসিয়ালে নখুংনি সাজকবা যে সাকাই ফানো থামুগৈ মানানো জেলা সানে ককতৈ অংয়া হিংখাই জেলা বরক যে সাফানো অঙ্গৈ দা থাংন আবন জেলা সা নাইমানি তৈ ফাইদি কাইন লাইছি নো তাই তামো খাইনাই সাকনি কসা সাকসে সামা সিউ বুইবা বড় সিনাই হিনৌ যে সাফানো হিনবাইগ্রা সিথুন তাম হিন নো
2: আও তাই তামো খাইনাই বুনি মুনিমু বুনি খাজামু ফানো অংরা সিতন তব বুসা বুতনি মুখাংবা নগুই মা দং সিতন ঈশ্বর যে খাইতই খনা ফুমাইকে পারানি বরণ সে কিছা খবর বাইছি দি খন নাঙানো
3: আসে দা ওয়ান চোখ পাইছি
2: কাইথিবা সালে সাল দাম বিশ কাইলে লাই মা তাবলে
3: থুসি দি হলব থুকাবা হরি হরি

0: tám hình anh ai không ngỏ lắm thì không ngỏ với gì khu có là trung tổng nó con hình dây à.
1: বুঝিখা ও বড় রোগবা আন খগিছে দিদা ভাই আন কাইনা নাই থুইছে মানো আংলে দিদা ভাই কাইজে গিয়া ও মো তোমা কপাল সানি তো বোখা মতই দাইদর নাংখা সিনে কাই ধরচা তোমা বসেখা তা বোখাই হানি মনে মো বইনি আলামো মানে তো নাখা মা ফানি কক নব বাহেকে নর নাই কিসিও থুই গরান মথুই সায় অ খালই তুগুইসার ওই তরি তু মানে বাহাইবা কক্ন নরানী অংখা আবনি বাগিন মা বাবু সঙ্গ পারানি বরং লাই খরানি সাবাই আং থুমাছে চাছে হর দি থাই খা
2: করম নামনে আস ওয়ানাই তো তামনে আসুনি ওয়ান মা বাংখা আং যত্ন সাইমান নাম থাং বলাঙ্গ চেফং বসা ফাংশা নাইটুবই গামী দেখুঙ্গ পুষিমাই গতই সারি কি সারি হাই হিনে সারি হানি সাকাবাই নখানি তলা নিবাই আনি কেরাং কাথমা সাজং না তংখাইগা তাপ বুনি বিশিং লকঝালি তো কেথুয়া হন হাইকাইন নানজি ওই থানা
3: আশিক জরা রোহিচন্দ্র দেববর্মা বাই সিজাক বইলা খাকসা জেঠুয়াং থুংনু খনারাজা খা ফাইনে হাতিও তাই বাকা খাকনে খনারাজা গান তাবো জরাও সং খনালাইনে রেচাপ মঙ্গ খরাং রানা বিনয় জমাতিয়া

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায় উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপোড়েন অব্যাহত। দিল্লিতে দলের বিদ্রোহী কয়েকজন সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাসভবনে যান। অন্যদিকে দলের আরেকটি শাখার সাংসদরা লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, 3 জনের খোঁজ চলছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। মহিলাদের টি-20 ক্রিকেটের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি। মহিলাদের এই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ফ্রান্স সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদি বলেন, ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন।

0: এ ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতেও সেদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা 12 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
1: A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and research, knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation.
0: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বের শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও 12 বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সব থেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী জি, ইহা উগ্রবাদীয় কে সাথ বাত কিয়া, সমঝোতা কিয়া, 10,000 সে অধিক উগ্রবাদীয় নে উন্হোনে হাতিয়ার ছোড় দিয়া অর হামারে মূল ন্যাশনালিস্ট টিম পর উন্হোনে শামিল হো গয়ে। ইসকে বজহ সে আজ নর্থ ইস্ট মে শান্তি ব্যবস্থা সম্ভব হুই। শান্তি হোনে কে বজহ সে আজ বিকাশ কি রূপরেখা বদল চুকা হ্যায় আর জবরদস্ত বিকাশ কে ইঞ্জিন পর আজ নর্থ ইস্ট চলনে লাগা হ্যায়।
0: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির। জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15-17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাঁদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন, এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং হুইপের মাধ্যমে যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোনো তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোনো ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করে এমভি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া

হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত নয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাখাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে ওই বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, এর তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্টচেক ইউনিট স্পষ্ট করে বলেছে, এই দাবি মিথ্যা এবং সরকারের এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি। এসবাস্টারে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 গোলে হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইউনিভার্সের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ফ্রান্স নি রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজ আউলিও কথাউই ভারত ইনভেস্ট পান্ডানো চেঙ্গে রেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি তৈতুলজা কেন্দ্র হাপাংনি বিসিচি নি পুংমা পালাইমানরগৈ তিনি নিশিমি হাস্তেবেরেমনি নখা সালথামনি লুকু হামক্রাই শিবির চেঙ্গজাখা লুকুরকনি জঙ্গজালিয়া কাকরানো হাপাংনি যত্তনি পুইলা সামং তৈ দায়িত্ব জঙ্গজালিয়া কাকরানো হাপাংনি নাহার মুহনৈ সাকা তিব্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা হায়ুঙ্কা ফুটবলনি বাতাই লাইমাও ভারতনি জরানোরগৈ তিনি হর দামচি সতী থামচি জার্মানি বাই থাইনো কুড়াসাওয়ের তাবুকক তোমার শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ফ্রান্স নি রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজ আউলিব কথাউই ভারত ইনভেস্ট পান্ডানো চেঙ্গে রেখা ভারত ফ্রান্স ইনভেস্ট পিসিনি বিশিং সংসাজাক ও পান্ডা ভারত ফ্রান্স তৈ জুদা জুদা হা কতরনি কুচুক বেরেমনি স্টার্ট আপ তাই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডক আরও কুথুম লাইকা আরও কাহামকুক কম্পিউটিং সেমি কন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম তাংসেপ নখায়ুং তাংসেপ নখবৈ কাইচিথাম বাবাইন তৈয়ী খুরসাজাখা পান্ডাও কক নারকথানী মন্ত্রীবক্রক ভারত ফ্রান্সনি হালক রাগ খাইনানী সাকা ফান বক্সিনকা
1: আজ ভারত মে এক স্টার্টআপ রিভলিউশন হো রা হ্যায় ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড় রা হ্যায় অর হামারে নওজওয়ানো কে ওয়ার্ল্ড ক্লাস সলিউশনস কো গ্লোবাল স্টেজ পর লানে কা মাধ্যম হি হ্যায় ভারত ইনোভেটস
0: কুথুম লাইমাও কক নারগনানি থাঙ্গৈ ফ্রান্সনি রাষ্ট্রবক্রক ম্যাক্রো ভারতনি ফাতারো অচেতননি পুইলাস নাম ফিরমুং সংসাজাকমা বাই ফ্রান্সনি বাগৈ কাইসা বরম হনৈ খুরসাখা বতেই বসাকা হায়ুং তাবুক ভারতন হামক্রাইনি হাকতর হনৈ সিমিয়া বসংতৈ তাং বেখ্রেফ হামক্রাইনি ফান হনৈব নগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত থাকায় বিসি চিনিও কাহামকুক সা খামনি সেপনো ক্লাইতে লাইতে সা ক্লাইমা সামুং তাঙ্গি তঙ্গু তিনি হদালামো মন্ত্রীবক্রক খুরসাখা হায়ুংনি কতরকুক সা খাম সেপ সামুংবুতাং আয়ুষ্মান ভারত আবো লাইতে সাকে চুগিয়ারকন কাহাম সা খামনি সেপ রুবই তঙ্গু আবনো কারিব পিএম ভারতীয় জন ঔষধি পরিযোজনা হাই চেতন বিথিনী রাংমারি হলিরিমাও হলির কাহনিব খুরসাখা মন্ত্রীবক্রক কেন্দ্রনি রুংতর খলাতাই তৈলা মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কবক মুংন বুসকাঙ্গতনী হাকতর গনাঙ্গই কবাংমা রাজাক ফাংসারা কাইজাখা আবনি নাহার মুঙ্গা তংখর থিতি নারকনা তিনি আগরতলানী নতুন নগর ব্রৈরগনি কুচুকুক মাধ্যমিক রংনগর সংসারজাক ফাংসারা কাইমানী সামংবতাঙ্গ মানজাগৈ মকক নসাকাব বসাকা তংখর দেরা মুঙ্গিয়া কাকজাক ভারত নাম তিসানাও মন্ত্রীবক্রকনি এক পের মা কি নাম সামংবতাং মুখ থাং সারনানী বেলাই নাঙ্কুগো
2: हमें क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना हो एक क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है तो इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जी जो कार्यक्रम देशवासियों को दिया है कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈতুলজা কেন্দ্র হাপাংনি বিসি চিনি পুংমা পালাইমানরগৈ তিনি নিশিমি হাস্তে বেরেমনি নখা সালথামনি লুকু হামক্রাই শিবির চেঙ্গজাখা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাজাক অ শিবির চেঙ্গে রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাই কেন্দ্রনি মন্ত্রী সর্বানন্দ সনোয়াল মন্ত্রীয়করা শাখা কেন্দ্র তৈ হাস্তে হাপাংনি জুদা জুদা লুকু হামক্রাই রেগজাক তাংবুতাং তৈ হাপাংনি সেপসাবরগ্ন বেবাক বেরেমনি লুকুরগ্নি থানি অ হামক্রাই সগৈ নিনাও অ শিবির সংসাজাখা খনানিসিমি অ তালনি চিসিনি সালমারি জরা হাংকরতে ব্লক বেরাম অমতৈ শিবির সংসাজাগানো পান্ডাব কেন্দ্রনি জাহাজ থাংলাইসু মন্ত্রী সর্বানন্দ সনোয়াল শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাহাম তৈদুল মুংবাই ভারত হায়ুং গনাঙ্গৈনি বিশিং ফানকরাকতে বরম গনাং রাষ্ট্র অঙ্গৈ সিনি মুংমানখা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অ মন্ত্রবাই হাকতনি সেবা খাইনাব গতাল ওয়ানছক মুং আচাইখা সালচি সালকা আমচাইন তৈয়ী মন্ত্রীবক্রকনি কাহাম নাইকল মুংবাই ও আমচাইও সামুং সিতরাও তংনাইরক শাক বেদগৈ টংকচাংনি লামো কিফিল কাহানি ব খুরসাখা ব পান্ডাব ককনারেখা এমএলএ অভিষেক দেবরায় হাস্তেব সা খামনি সেপ হামক্রাই ইংমাবাই সা খামিয়া রকন হাস্তে ফাতারো রেফার রহরমানি রাও চার্চি হলিকা হনী সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হায়ংথৈ রিমা সালনরগৈ তিনি আগরতলা প্রজ্ঞা ভবন সা খাম নাইকুংবাই সংসারজাক পান্ডাব মকন সাকা মন্ত্রীয়করা সাকা বুজকাংনি সালো হাস্তেনি সা খাম সেপন তৈব হামক্রাই খাইনানো নাহারৈ হাস্তে হাপাং সামুং তাঙ্গৈ তঙ্গু হাস্তেব তাবো কাইবারা বাচি এমবিবিএস আসুক থাইতাই কাইনৈরা সক পিজি কোর্সনি আসুক থাই তংমাবাই হাস্তে শ্রেনাই রক ডাক্তার পরিণানী সেপ বাংখা আগরতলানী লগি লগি হাংকর বখাক্তে সাখাম নগরগ্ন সাখাম সেপ হামক্রাই খাইনাও

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যস্তরে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন, প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় সময় আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কুরাশাওয়ের। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যস্তরে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস এই মন্ত্রে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়ে সারা দেশে কয়েক কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আজ আগরতলার নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পের মাকে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
2: हमें क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना हो, एक क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है। इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जी जो कार्यक्रम देशवासियों को दिया है, कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे।
1: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহিরাজ্যে রেফার 80% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। রাজ্যে বর্তমানে 550 MBBS আসন এবং প্রায় 200 PG কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলে মেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতালগুলিতেও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের সচিব সদস্য ডাক্তার বিশ্বজিৎ দেববর্মা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, ত্রিপুরা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান বি কে রায়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ শালবাগানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি। শিবিরে 50 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

0: ভারত গত ১২ বছর ধরে উন্নত মানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করার জন্য কাজ করে আসছে। আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত, যা সবচেয়ে অসহায়দের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করে। তাছাড়া পিএম ভারতীয় জনঔষধি পরিযোজনা মতো উদ্যোগ ঔষধকে সাশ্রয়ী করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ নিস শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই প্রধান অনুষ্ঠানটিতে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্ট আপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। এতে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি এবং জৈব প্রযুক্তি সহ ১৩টি প্রধান ক্ষেত্রের উদ্ভাবনসমূহ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত ফ্রান্সের সম্পর্কের দৃঢ়তার উপর আলোকপাত করেন। তিনি ভারত ফ্রান্স অংশীদারিত্বকে এমনটাই একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক হিসেবে বর্ণনা করেন, যা পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, উদ্ভাবন প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে।
1: आज भारत में एक स्टार्टअप रिवॉल्यूशन हो रहा है। इस रिवॉल्यूशन में भारत का नौजवान एक नए माइंडसेट के साथ मानवता के हित में समस्याओं के समाधान ढूंढ रहा है और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत innovates।
0: সমাবেশে ভাষণ দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ভারতের বাইরে এই উদ্যোগের প্রথম সংস্করণ আয়োজন করাকে ফ্রান্সের জন্য একটি সম্মান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ব ক্রমশ ভারতকে শুধু বিপুল প্রতিভার দেশ হিসেবেই নয়, বরং একটি উদ্ভাবনী জাতি এবং প্রযুক্তিতে এক যুগান্তকারী শক্তি হিসেবে দেখছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক তরুণীর মৃত্যুর ঘটনার তদন্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের দাবি জানিয়েছেন। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবির কথা উল্লেখ করেন। শ্রী চৌধুরী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ে সন্তোষ প্রকাশ করেন। আগরতলা সাব্রুম রেল লাইনে আজ পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমো ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ১২ কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাব্রুম রুটে প্রথম চালানো হচ্ছে। গতকাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ১৫টি আসনের মধ্যে ১০টি আসনে জয় পেয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ। বাকি ৫টি আসনে জয়ী হয়েছে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পৃথা দেবপাল এবং সম্পাদক পদে ভাস্কর দেববর্মা নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বর্তমান সরকারের গুচ্ছ উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর সামনে উজ্জ্বল নজির গড়ে তুলছে। সেখানে আর্থিক সমৃদ্ধির দিশায় বিগত ১২টি বছর বিশেষ উল্লেখের দাবি রাখে একটি প্রতিবেদন।
2: ২০৪৭-এর মধ্যে উন্নত ভারতের স্বপ্ন নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে বিগত ১২ বছরে এনডিএ সরকারের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎপাদন ক্ষেত্রকে উৎসাহ দিতে চালু করা হয়েছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা উৎপাদন সংশ্লিষ্ট পারিতোষিক, সংক্ষেপে পিএলআই স্কিম। এর ফলে দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি তরুণ সহউদ্যোগীদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সহজ ঋণ, কর সুবিধা এবং উদ্ভাবনী উদ্যোগের সহায়তায় দেশের স্টার্ট আপ বাস্তু ব্যবস্থা আজ বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। বিগত ১২ বছরে শিল্পায়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যেই এগিয়ে চলেছে এনডিএ সরকার। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: ২০২৬ ফুটবল বিশ্বকাপে গত ২ ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড।

অন্যদিকে অস্ট্রেলিয়া 2-0 গোলে পরাজিত করেছে তুরস্ককে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কোরাসাওয়ের। এরপর আগামীকাল রাত 1:30 নেদারল্যান্ডস খেলবে জাপানের বিরুদ্ধে। আগামীকাল ভোর 4:30 আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর ও সকাল 7:30 সুইডেন মুখোমুখি হবে তিউনিসিয়ার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেটে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ ও কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আগামীকাল ফের হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুই জলা প্লে সেন্টারকে 3-0 গোলে সবুজ সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে পান্তু স্পোর্টিং ক্লাব 3-2 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় গোমতী, ধলাই, ঊনকোটি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 7.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যস্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় সময় আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কোরাসাওয়ের। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: জানা অজানা।
1: একবিংশ শতাব্দীকে যদি প্রযুক্তির যুগ বলা হয়, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানুষের চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে অনুকরণ করে যেই সব যন্ত্র বা সফটওয়্যার কাজ করতে পারে তাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। মোবাইল ফোন থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, শিল্প, কৃষি, এমনকি রাষ্ট্র পরিচালনাতেও। এক সময়ে যা কেবল বিজ্ঞান কল্পকাহিনীতে সীমাবদ্ধ ছিল, আজ তা বাস্তব রূপ নিয়েছে। স্মার্টফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অনলাইন কেনাকাটায় পণ্যের পরামর্শ, স্বয়ংচালিত গাড়ি, রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, এসব এআইয়ের বাস্তবের উদাহরণ। তবে যে কোনো শক্তিশালী প্রযুক্তির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তারও যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনই রয়েছে কিছু ঝুঁকি ও সীমাবদ্ধতা। এই প্রবন্ধে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইতিহাস, কার্যপদ্ধতি, ব্যবহার, সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও বিশ্লেষণধর্মী আলোচনা করব, যাতে সাধারণ মানুষ এআই সম্পর্কে একটি পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ ধারণা পেতে পারেন। মৌলিক ধারণা: কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে, সমস্যা সমাধান করতে পারে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। সহজ ভাষায় বলা যায়, এআই হলো মানুষের বুদ্ধিমত্তার কৃত্রিম অনুকরণ। এআই মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণার উপর ভিত্তি করে তৈরি, যেমন মেশিন লার্নিং, যেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা; ডিপ লার্নিং, যেমন মানুষের মস্তিষ্কের নিউরনের মতন কাঠামো ব্যবহার করে শেখা; ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা হচ্ছে মানুষের ভাষা বোঝা ও বিশ্লেষণ করা; এবং কম্পিউটার ভিশন, যেটা হচ্ছে ছবি ও ভিডিও চিনতে পারা। এই উপাদান

গুলো একসঙ্গে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী করে তোলে। সংক্ষিপ্ত ইতিহাস, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা নতুন নয়। যদিও 1950 সালে বিখ্যাত বিজ্ঞানী অ্যালেন টিউনিং প্রথম প্রশ্ন তুলেছিলেন, যন্ত্র কি চিন্তা করতে পারে? এরপর 1956 সালে ডালমাউথ সম্মেলন প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করা হয়। শুরুর দিকে এআই গবেষণা ধীরগতির হলেও কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি, ইন্টারনেটের প্রসার এবং বিপুল পরিমাণে ডেটা পাওয়ার ফলে গত 2 দশকে এআই দ্রুত অগ্রসর হয়েছে। আজ এআই শুধু গবেষণার সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনের অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বর্তমানে কেবল প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের প্রায় প্রতিটি স্তরে বিস্তৃত হয়েছে। মানুষের জীবনকে সহজ, দ্রুত ও কার্যকর করে তুলতেই এআই এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যেমন চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এআই এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি মেডিকেল ইমেজ বিশ্লেষণ করে দ্রুত ও নির্ভুল ফলাফল দিতে সক্ষম। ক্যান্সার, হৃদরোগ কিংবা স্নায়বিক রোগের মতন জটিল অসুখ শনাক্ত করতে এআই চিকিৎসকদের সহায়তা করছে। এছাড়া রোগীর পূর্বের চিকিৎসা ইতিহাস বিশ্লেষণ করে কোন ঔষধ বেশি কার্যকর হবে নির্ধারণ করতেও এআই ব্যবহার করা হচ্ছে। টেলিমেডিসিন এবং ভার্চুয়াল হেলথ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে দূরবর্তী এলাকায় মানুষের চিকিৎসা পরামর্শ পাচ্ছে, যা স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার পদ্ধতিকে ব্যক্তিকেন্দ্রিক করছে। এআই শিক্ষার্থীদের দুর্বলতা ও শক্তির দিক বিশ্লেষণ করে সেই অনুযায়ী পাঠ্যবস্তু সাজাতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছে এবং স্বয়ংসক্রিয়ভাবে মূল্যায়নও করছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এআই ভিত্তিক টুল শিক্ষাকে আরও সহজ করছে, ফলে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আরও সমান সুযোগ ভিত্তিক হয়ে উঠেছে। শিল্প উৎপাদনে এআই চালিত রোবট ব্যবহারের ফলে উৎপাদনের ক্ষমতা বেড়েছে এবং খরচ কমেছে। গুণগত মান নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসায়িক ক্ষেত্রে গ্রাহকের আচরণ বিশ্লেষণ করা, এআই ভবিষ্যৎ চাহিদা অনুমান করতে পারে, ফলে কোম্পানিগুলো আরও পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে পারছে। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ফসল উৎপাদনকে আরও বৈজ্ঞানিক করছে। মাটির গুণাগুণ, আবহাওয়ার পূর্বাভাস ও রোগবালাই শনাক্ত করে এআই ড্রোন ও সেন্সরের মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ করে কৃষকদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তুলনায় অনেক দ্রুত তথ্য বিশ্লেষণ করতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ে এবং কাজের দক্ষতায় বৃদ্ধি পায়। একই কাজ বারবার করতে এআই ক্লান্ত হয় না, যা দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়ায়। নির্ভুলতা ও মানবীয় ভুল হ্রাস, মানুষের ক্লান্তি, আবেগ বা মনোযোগের অভাবে ভুল হওয়াটা স্বাভাবিক। এআই এসব সীমাবদ্ধতা থেকে মুক্ত, বিশেষ করে হিসেব নিকেশ, ডেটা বিশ্লেষণ ও প্রযুক্তি নির্ভর কাজে এআই অধিক নির্ভুল ফলাফল দিতে পারে। সময় ও খরচ সাশ্রয়, এআই স্বয়ংসক্রিয়ভাবে কাজ সম্পন্ন করায় সময় কম লাগে এবং মানবশ্রমের উপর নির্ভরতা হ্রাস পায়। দীর্ঘমেয়াদে এটি প্রতিষ্ঠান ও সরকারের জন্য ব্যয় সাশ্রয়ী হয়। বিপজ্জনক কাজে মানব জীবনের সুরক্ষা, খনি, আগ্নেয়গিরি, রাসায়নিক কারখানা কিংবা যুদ্ধক্ষেত্রে এআই নির্ভর রোবট ব্যবহার করার ফলে মানুষের জীবনে ঝুঁকি কমে, এটি মানব কল্যাণে একটি বড় দিক। নতুন উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টিতে সহায়তা, এআই গবেষণায় বিপুল তথ্য বিশ্লেষণ করে নতুন ধারণা ও উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে। ওষুধ ও আবিষ্কার, জলবায়ু গবেষণা ও মহাকাশ বিজ্ঞানে এআই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অসুবিধা ও সীমাবদ্ধতাও রয়েছে, যেমন কর্মসংস্থানের সংকট। এআই এর সবচেয়ে বড় সামাজিক প্রভাব হলো কর্মসংস্থানের ঝুঁকি। অনেক ক্ষেত্রে মানুষের কাজ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যার ফলে বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অভাব, এআই সিদ্ধান্ত গ্রহণে যুক্তি ও ডেটার উপর নির্ভর করে, কিন্তু মানবিক অনুভূতি, সহানুভূতি বা নৈতিক বিচারবোধ তার নেই, ফলে কিছু ক্ষেত্রে এআই এর সিদ্ধান্ত সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। গোপনীয় ও তথ্য সুরক্ষার ঝুঁকি, এআই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কাজ করে। যদি এই তথ্য সঠিকভাবে সুরক্ষিত না হয়, তবে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি, মানুষ যদি অতিরিক্তভাবে এআই এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে নিজস্ব চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা দুর্বল হতে পারে। নিয়ন্ত্রণ ও নিরাপত্তার সমস্যা, অত্যন্ত উন্নত এআই যদি ভুলভাবে ব্যবহৃত হয় বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা সমাজ ও মানবজাতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিশালী হাতিয়ার, অন্যদিকে এর অসতর্ক ব্যবহার ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রয়োজনে সচেতন ব্যবহার, নৈতিক নীতিমালা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনকে ভালো করতে পারে, বিশ্লেষণ ও ফলাফল। কৃত্রিম বুদ্ধিমত্তা নিঃসন্দেহে মানব সভ্যতার জন্য এক বিশাল আশীর্বাদ, তবে এটি নির্ভর করে আমরা কিভাবে এবং কোন সীমার মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করি। এআই নিজে ভালো বা খারাপ নয়, এর ব্যবহারই নির্ধারণ করে এর প্রভাব। যদি নৈতিকতা, আইন এবং মানব কল্যাণ অগ্রাধিকার দিয়ে এআই ব্যবহার করা হয়, তবে এটি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যথায় এটি বৈষম্য ও সংকট তৈরি করতে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা: ভবিষ্যতে এআই আরও উন্নত হবে। স্মার্ট সিটি, স্বয়ংচালিত যানবাহন, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং ব্যক্তিগত সহকারী হিসেবে এআই আমাদের জীবন আরও সহজ করতে পারে। তবে এর সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে শক্তিশালী নীতি ও নিয়ন্ত্রণ। কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক সত্যতার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর সুবিধা যেমন ব্যাপক, তেমনি এর ঝুঁকিও বাস্তব। তাই আমাদের উচিত এআইকে ভয় না পেয়ে সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা, মানুষের বুদ্ধি, নৈতিকতা ও সহানুভূতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটাতে পারলেই প্রযুক্তি হবে মানব কল্যাণের প্রকৃত হাতিয়ার।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা। আজকে প্রসঙ্গ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, বললেন অরিজিৎ সিংহ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজকে প্রথম গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বরসাত কি এক রাত ছবি থেকে।

গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে নরম গরম ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে বরসাত কি এক রাত ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান রসে বসে। আজকের বিষয় রং নাম্বার।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান রসে বসে। আজ শুনবেন নকশা রং নাম্বার।
1: হ্যালো
2: হ্যালো,
1: কেডা
2: আমি
1: করতে করতেছেন?
2: ও আগে আমি ইন্টারনেট থেকে বলছি।
1: হাই, সে কি আফত, ইন্টারনেটটা কিয়া, এটা তো সাংঘাতিক ব্যাপার।
2: হ্যাঁ দাদা, দাদা শুনুন, এটা এখন কিন্তু আর ছোটখাটো ব্যাপার না। আর দাদা আপনি তো জানেন, এর সঙ্গে আমাদের এত বছরের গৌরব সুনাম সব জড়িয়ে আছে। একটু ভুল হলেই দাদা কিন্তু সব জলাঞ্জলি হয়ে যাবে।
1: জলাঞ্জলি হোক না ফুসফাঞ্জলি হোক, আমার কি
2: আমার কি দাদা শুনুন, এ কিন্তু আর ওই ভণিতার সময় নয়, একটা কিছু করুন, এ যাত্রায় অন্তত সবাই বেঁচে যায়।
1: শুনেন, আপনার এবার সামু আমি, আমার কি সাত দটকে রয়েছে, দেখেন লাইন ছাড়েন।
2: হ্যাঁ দাদা শুনুন, শুনুন দাদা, এবার কিন্তু শুধু আমার না, গোটা ইউনিটেরই গণশ্রাদ্ধ হবে, আর সেই শ্রাদ্ধের লিস্টে দাদা আপনার নামও থাকবে।
1: দেখেন, আজারি আলাপ করেন না, আপনারা ইউনিটের শ্রাদ্ধ করবো মাইনছে, আর আমার শ্রাদ্ধ করবো আমার একমাত্র ফুলা। আর আমি জীবনে কোনো দিন কোনো ইউনিটে আসলাম না, আর জীবনে যুগও দিতাম না, বুঝতেছেন না রং নাম্বার?
2: ও রং নাম্বার বলে কেটে পড়তে চাইছেন তাই না? এত সহজে আপনাকে ছাড়ছি না।
1: কি আফদ রে বাবা, ছাড়েন?
2: দাদা এতে আপনার দোষ নেই, মানুষের ধর্মই এটা, অন্যকে বিপদে ফেলে হাত ধুয়ে ফেলা।
1: কি যে করতেছেন আপনারা, আমি কোন দুঃখে বিপদে ফেলাম, নিজের দুঃখেরই অন্ত নাই। হইলাম যে রং নাম্বার,
2: রং নাম্বার বললেই হলো।
1: হইলো মানে?
2: হইলো মানে আগে সিদ্ধান্ত নিলেন কেন?
1: খাইছে আমারে, এটা তো এমনি সারেন না, আমি সিদ্ধান্ত নিছি।
2: তো কি আমি নিয়েছি?
1: দেখেন মুখ বেঁকাইয়া কিন্তু কথা কইন না, ভালোই তো না, পাগল।
2: পাগল? আমি পাগল না, আপনি পাগল। সেদিন সেদিন তো এমন ভাব দেখালেন যে এটা কোনো ব্যাপারই না।
1: কোনটা ব্যাপারই না? আরে আমি তো আগে মাথায় কিছুই বুঝতেছি না।
2: বুঝবেন বুঝবেন, কাল তো পঁচিশে বৈশাখ, কাল আসুক তখন বুঝবেন।
1: পঁচিশে বৈশাখ এলে আমার কি, এই দিন তো আর এইবেন না, প্রত্যেক বছর ঘুরতে ঘুরতে আইতে আছে।
2: ঘুরতে ঘুরতে আসে ঠিকই, কিন্তু এইবার সেই ঘূর্ণিপাকে শুধু আমি না, আপনিও পড়বেন।
1: দেখেন এই ঘূর্ণিঝড়ের ভয় আমারে দেখে এলা বুঝতো না, বাংলাদেশ জন্ম আমার, একশো দেড়শো মাইলের তুফানেও আমাকে কিচ্ছু করতে পারছে না।
2: টের পাবেন টের পাবেন, শ্রোতারা যখন রাস্তায় জুতু পেটা করবে তখন টের পাবেন।
1: দেখেন

0: ওখানে আপনারা যদি সামনে পাইতাম ওই 200 মাইল স্পিডের একটা থাপ্পর দিতাম, আর সারা জীবন গুন্নি ফাঁকো ফইরা ঘুরতে ঘুরতে জীবনটা যাইতো অপদার্থ।
1: দেখুন দাদা, দেখুন দেখুন দেখুন, এ আপনাকে আমি কিন্তু খুব শ্রদ্ধা করি, কিন্তু কিন্তু তাই বলে কিন্তু আপনি সহ্যের সীমা লঙ্ঘন করবেন না।
0: ইস, কি শ্রদ্ধা করি নারী, বাবা হাফতো না কর ফুল পাগল, ফোন ছেড়ে দিতেছি।
1: আমি আবার রিং করবো।
0: আবার রিং করুন মানে?
1: এই যে স্যার, সম্পাদকের দায়িত্ব নেওয়ার সময় মনে ছিল না, সেদিন তো একেবারে হাসি মুখে গলায় মালা দিয়ে দাড়িতে হাত বুলুতে বুলুতে ঠিক যেন রবীন্দ্রনাথ।
0: চুপ চুপ, পাগল পাগল, কার লোকে কাটতলো না, কই রবীন্দ্রনাথ আর কই আমি ঝংকার নাথ।
1: হ্যাঁ ও বাবা, এর মধ্যে নামও দেখি এফিডেভিট করা হয়ে গেছে। এবার শুধু নাতি থাকবে, ঝংকারের শব্দ আর হবে না।
0: ওখন কিন্তু এমন গালি দিমু, নিজের নামটা শুদ্ধ বুল্লা দেবেন।
1: আমি চুপ করে থাকবো, আপনি কি ভেবেছেন আমার মুখ নেই?
0: দেখেন পরে কিন্তু অন্যরকম পরিস্থিতি হয়ে যাবো গা, আপনি যারা ফোন করছেন আমি তাই নেই না।
1: সেদিন সেদিন বললেন না কেন যে আপনি দায়িত্ব পালন করতে পারবেন না?
0: আরে কি করতেছেন দায়িত্ব, আরে এই সংসারের দায়িত্ব লিয়ে যে কি ভুল জীবনে করছি, হিডেরই সামাল দিতাম পারতাছি না, আর আপনার মতো পাগলের দায়িত্ব লোম কোন দুঃখে।
1: দেখুন দেখুন দেখুন, এ বারে বারে কিন্তু আপনি আমাকে পাগল বলবেন না।
0: হ্যাঁ পাগল কইলে খারাপ লাগে, তাহলে তোমার সেই বিপদও ভালাই দিলেন।
1: কিসের বিপদ?
0: বিপদ মানে এত কমনের পরেও যখন কইতেছেন আবার রিং করবেন, তখন তো ওই ছাগল কইলে ছাগলের অপমান হয়।
1: আপনি আপনি আমাকে ছাগল বললেন?
0: হুম, ওই সরাসরি কইলাম কই, তবে একটু ঘুরেই অর্থ করলেই দুই হয়।
1: দেখুন দেখুন, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো।
0: হুম হুম, শুধু হাড়িটে না, ঘরে যা আছে ভাঙ্গে একদিকে চানগা, হাটে হাড়ি ভেঙে দেবো।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি যতই নাটকীয়তা করুন পার কিন্তু আপনি পাবেন না।
0: ও আপনার লোক এতক্ষণ নাটক করতেছি?
1: সেটাই তো করছেন, যতই রং নাম্বার বলুন গলার আওয়াজটা তো আর বদলাতে পারবেন না।
0: গলার আওয়াজটা মিলে আছে গা?
1: হ্যাঁ।
0: আরে ভগবান, কি বিপদে যে পড়লাম।
1: হ্যাঁ দাদা দাদা শুনুন, দাদা শুনুন, এখনো সময় আছে দাদা, সবাই ঝাঁপিয়ে পড়লে কালকের মধ্যেই দেখবেন দুর্দান্ত একটা নাটক কিন্তু আমরা দাঁড় করিয়ে ফেলতে পারবো দাদা।
0: আরে আমার তোমার সেই জাপধনের সুবিধা নাই।
1: কেন নেই?
0: আরে আশেপাশে সব ফুসকুনি ভরে বেড়ে চলেছে, তো তবে দিতাম পারুম, ওই একটু কষ্টই বা আর কি।
1: কোথায়?
0: ওই সেনবাবুর সৌবাচ্চা ঢাত।
1: দাদা আপনি না
0: হাসতেছেন, হাসতেছেন, চামড়ার চিমটি দিয়ে সান অনুভূতি আছে নি?
1: আবার আবার চামড়ার চিমটি কাটবো কেন?
0: আর এই অনুভূতি থাকলে কোনো ভদ্র মানুষ এমন করে? নেন নেন রাহেন, অনেক উল্টা উল্টা কথা হইয়া গেছে।
1: না দাদা দাদা, আমি কিন্তু দাদা কিচ্ছু মনে করিনি।
0: ওহনও কিচ্ছু মনে করছেন না, আর কিতাগুলি মনে করবে?
1: হয়েছে হয়েছে দাদা, অনেক হয়েছে, এবার আপনি বলুন, আপনি আমাদের সম্পূর্ণ সাহায্য করবেন।
0: কোন ব্যাপারে সাহায্য করুন?
1: ও বাবা, কিছুই যেমন জানেন না।
0: মা কালি সত্য, একরে কিচ্ছু জানি না, তুমি যাহা খুঁজো আমি তাহা নই।
1: বাবা একেবারে দাদা দুর্দান্ত একটা ডায়লগ ঝাড়লেন।
0: আরে আপনি মনে হয় কোন ধরনের একটা মারাত্মক ভুল করতেছেন।
1: আবার বলছেন? আচ্ছা দাদা আচ্ছা, আপনি আপনি আপনি তো জানেন আমাদের অবস্থাটা, আপনি শুধু আমাদের একটু রিহার্সালটা দেখবেন আর ওই গানগুলো একটু ঠিক করে দেবেন, তবেই চলবে, আর বাকিটা আমি সামলে নেব।
0: ওমা কি রিহার্সাল?
1: নাটকের
0: নাটকের রিহার্সাল তো আমি, আরে জীবনে একবার ওই একটা যাত্রা করানোর সুযোগ পাইছিলাম।
1: তাই? তা আপনি কোন ভূমিকায় ছিলেন?
0: না প্রথমে প্রথমে মানে ছিল রাজা, তো ডাইলগ তো আর মুখস্থ করতাম পারি না, পরে সেক্রেটারি ডাইখা কইল তুমি রাজা না তুমি জল্লাদ।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দিন বাদ দিন। আচ্ছা দাদা, ওই আপনি আমাদের নাটকে যে গানটা গাইছেন সেটা মনে আছে তো?
0: গান আমি গামু?
1: হ্যাঁ।
0: কোনটা?
1: কেন ওই যে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে।
0: হুম, বাইরে একবার ইদার আন লাগতো না তো, আমার দরজার যেই খিলি আছে না ওই থাহন না থাহন সমান সব সময় দরজাটা খোলা।
1: আরে দাদা আমার তো মনে হচ্ছে আপনি বেশ মুডে এসে গেছেন।
0: যেই মুডে আইছি সামনে থাকলে ট্যাটটা পাইতেন।
1: সে তো পেতামই, আর সামনে বসে উপরি পাওনা আপনার অভিনয়টাও দেখতাম।
0: আচ্ছা আচ্ছা, অনে আসলে ফোন করছেন করতে?
1: কেন, আমাদের বিখ্যাত ইন্টারনেট নাট্য সংস্থা থেকে।
0: ও বাবা, নাট্য সংস্থা না হল ইন্টারনেট
1: সে কি? হ্যাঁ আপনি যেমন জানেন না।
0: ঠিকানাটা কি?
1: মস্করা করছেন?
0: ঠিকানাটা কোন?
1: আচ্ছা।

0: শুনুন, আপনি তো মশকরা করছেন বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন জানেন না তখন বলছি, আপনার হাতের সামনে কাগজ আছে, লিখুন ইন্টারনেট কেয়ার অফ বঙ্কিম পাল, মানে আপনি আর কি, হ্যাঁ, সেক্রেটারি প্যালেস কম্পাউন্ড আগরতলা।
1: যাক, এইবার টের পাইবেন।
0: কি টের পাবো?
1: না, ওই কালকে স্টেজে উঠোনের আগে দেখি শিঘ্র পাঠানোর ব্যবস্থা করতাম পারিনি।
0: ইয়ার কি করছেন নাকি? হ্যাঁ শুনুন শুনুন, বেআইনি কাজ করবেন না, তাহলে কিন্তু শেষ, আমিও দেখবো।
1: আরে ইয়ার কি আমি করছি? এত রাতে মানুষের বাড়ি ফোন করে আইন ভেঙে ওখানে আবার আইনের গল্প শোনাইতেছেন?
0: দেখুন দেখুন, আইন কিন্তু আমিও জানি।
1: ও বাবা, এটা তো জানা কথা, নাটক জানেন, রিহার্সাল করাইতে জানেন, আর আইন তো আপনার কাছে নৈশ্য।
0: না না, আপনি কিন্তু আমাকে অত সহজভাবে নেবেন না।
1: হুম, আপনারে সহজভাবে নিব কোন ফাগলে? ওখানে দয়া করে ওই ফোন নাম্বারটা কোন
0: কোন নাম্বারটা?
1: আরে যেটা দিয়ে আমার লোক কথা কইতেছেন।
0: কেন, আপনার ফোন নাম্বার আপনি জানেন না? আচ্ছা বলছি বলছি, 111313।
1: হাইসে, এত অফায়া ফোন নাম্বার আর হইতে পারে না।
0: কেন, কি হয়েছে?
1: আরে মশাই করছেন কি? এটা তো আমার না। আর এটা তো শব্দই প্রায় 13 ছেয়েছে, এটা যার নাম্বার তাড়াতাড়ি কইয়েন ফালটাই তো।
0: তাহলে দাদা আপনি বলছেন এই ফোন নাম্বারটা আপনার না? না
1: না না,
0: আপনি আমাদের ইন্টারনেটের বঙ্কিমদা নন।
1: আর দূর মশাই, কোন সময় তো দুইটাই কইতেছি, আর আপনি খালি বকবক বকবক করতেছেন, শুনলেন কো আপনি?
0: কি মুশকিলে পড়লাম বলুন তো দাদা, আমার তো মনে হচ্ছে সত্যি আপনি বঙ্কিমদা নন। দাদা দাদা সরি দাদা সরি, আপনাকে অনেক কষ্ট দিলাম দাদা এত রাতে, সরি, এক্সট্রিমলি সরি।
1: আজকে আমারে কষ্ট দিচ্ছেন ব্যাপার না, তা আমার মতো মানুষ কটা ফেবেন? আর এটা যদি থানার ওসির বাড়ি হইতো টেরটা পাইতেন, সরি কত রহমের হয়।
0: তা অবশ্য ঠিক, কিন্তু এখন দাদা আমি কি করি বলুন তো?
1: কিচ্ছু করতে হইতো না, আমরা যারা যারা ফোন নিছি এখন সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
0: ওমা, এ কি কথা! হ্যাঁ এটা তো টেলিফোনের সামান্য সমস্যা, টেলিফোন ভবনে এসে যোগাযোগ করলেই তো হয়ে যাবে।
1: আরে যতটা সহজ ভাবতে আছেন অতটা না তো, সবার উপরে সৃষ্টিকর্তা ভগবান এই পৃথিবীতে কত কত মহারোগ দূর করছে, আর ক্যান্সারের মতো এই রং নাম্বারটাও তাই নিয়ে দূর করিয়া দিব।
0: তাহলে বলছেন হবে, পারবো আমরা?
1: ওমা পারবেন পারবেন, উফরে আছে ঈশ্বর, লগে আছে রবীন্দ্রনাথ, চিন্তা করেন না, সব হয়ে যাব সব হয়ে যাব।
0: দাদা আপনার কথা ভরসা পাচ্ছি ঠিকই, দেখি কাল কি হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
2: রসে বসে অনুষ্ঠানে আজ শুনলেন নকশা রং নাম্বার, অংশগ্রহণ করলেন দেবজিৎ চক্রবর্তী ও দেবাশিস দত্ত।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান রসে বসে।
1: চলতে চলতে শ্রোতা,
0: আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা রিলে করে শোনানো হচ্ছে।

আকাশ পানিয়াগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকের প্রথম গানখানি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মা শারদার বাণী থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শিল্পী সুমন চট্টোপাধ্যায়। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 যুববাণী। দেশবন্দনা সকাল 9:10 পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। বেলা 12:55 চাষের কথা বিষয় রাবার চাষ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 1:05 বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী পাপড়ি দাস। দুপুর 1:50 শুনবেন নজরুল গীতি শিল্পী সুজাতা সরকার। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গান শিল্পী স্মৃতিরেখা চাকমা। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান খাদ্য আসে কোথা থেকে এই বিষয়ে পাঠ দেবেন ডক্টর বি আর আম্বেদকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা। সন্ধে 6:30 খড়গৃহস্থির আসরে খারিফ খন্দে কৃষি পরিকল্পনা এই প্রসঙ্গে বুদ্ধদেব আচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন পাপড়ি দাসের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। আধুনিক গান শুনবেন রাত 8:30 শিল্পী শ্যামল মিত্র। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান একই সূত্রে বাঁধা। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 জগন্ময় মিত্রের কণ্ঠে শুনবেন আধুনিক গান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন

71%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00।